শিল্পী ছিলেন ইন্দ্রাণী সেন। আজকের আনন্দধ্বনি শেষ করব, কারণ সময় বলছে থামতে হবে। শেষ শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

তিনি শ্বেত পদ্মে আসীনা, শ্বেত পুষ্পে শোভিতা, শ্বেত বস্ত্র পরিহিতা, শ্বেত গন্ধে অনুলিপ্তা। তার হস্তে শ্বেত রুদ্রাক্ষের মালা, তিনি শ্বেত চন্দনে চর্চিতা, শ্বেত বীণাধারিণী শুভ্রবর্ণা, শ্বেত অলঙ্কারে ভূষিতা। তিনি সিদ্ধ ও গন্ধর্বগণের দ্বারা বন্দিতা, দেবতা ও দানবগণের দ্বারা অর্চিতা, সকল মুনি দ্বারা পূজিতা এবং ঋষিগণের দ্বারা সর্বদা স্তুতা।

যিনি কুন্দপুষ্প, তুষার ও মুক্তামালার মতো শুভ্র, যিনি শ্বেত বস্ত্র পরিহিতা, যাঁর হস্ত বীণার বড়দণ্ডে মণ্ডিত, যিনি শ্বেত পদ্মে উপবিষ্টা, যিনি ব্রহ্মা, বিষ্ণু ও শঙ্কর প্রভৃতি দেবগণের দ্বারা সদা বন্দিতা, সেই অশেষ জড়তা বিনাশকারিণী ভগবতী সরস্বতী আমাকে রক্ষা করুন। হে মহাভাগে, বিদ্যাস্বরূপে, বিশ্বরূপে, কমললোচনে, বিশাল নয়নে সরস্বতী, আমায় বিদ্যা দাও, তোমায় নমস্কার। সরস্বতী, আমায় বিদ্যা দাও।

আনন্দিত আলোয় দেখো মুখরিত ভোর, শুনছি কৈলাসে এখন প্রবল তোড়জোড়। আকাশে বাতাসে ভাসছে আগমনীর সুর, শিউলির গন্ধ মেখে সবার উৎসাহ ভরপুর। ঘুম থেকে উঠেই দিয়েছো FM গোল্ড অন করে, বন্ধু তোমার দিনটি কাটুক গানের সুরে ভরে, সঙ্গে আছি সঙ্গী হয়ে তোমাদের তানিয়া। সুপ্রভাত জানিয়ে করছি শুরু প্রভাত বিনা।

বিশে আসছেন 8ই অক্টোবর, আর হাতে গোনা কদিন পর পুজো। পুজো আসছে, পুজো আসছে, এই আনন্দটাই কিন্তু আলাদা, তাই না বলুন? যাই হোক, আজ প্রভাত বীণার শুরুতে আমরা স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে সরস্বতী বন্দনা শুনেছি, আর এখন যে গানটি শুনলাম বলাই বাহুল্য, আপনারা বুঝতেই পেরেছেন, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়। তো যেটা বলছিলাম, পুজো আসা মানেই নতুন জামা, নতুন জুতো, আর তার সঙ্গে আমাদের মধ্যে অনেকের মধ্যেই এই উন্মাদনা থাকে যে কোন শারদীয়ার পত্রিকাটা আমরা এই বছর কিনব। যারা বেড়াতে ভালোবাসেন পুজোর সময়টাতে, মানে প্যান্ডেল হপিং যে

যাকে বলে পুমণ্ডপে মণ্ডপে, তারা তো সেই কাজে ব্যস্ত থাকেন। কিন্তু যারা বাড়িতে একান্ত অবসরে পুজোর ছুটি উপভোগ করতে চান এই আমার মতো, তারা কি করেন, তারা চেষ্টা করেন শারদীয়া পত্রিকাটা এই চার দিনেই শেষ করে ফেলতে। তাই এই নিয়ে একটা উন্মাদনা থাকে। আমার মনে হলো যে আমার শ্রোতা বন্ধুদের কোনো পত্রিকা হয়তো আমি উপহার দিতে পারব।

করি। যেমন আমার মনে হলো যে আজ পত্রিকা না উপহার দিতে পারি, একটা গল্প তো শোনাতেই পারি। না না, এই গল্প আমার নিজের লেখা নয় এবং অবশ্যই এ গল্প কোনো পত্রিকাতেও প্রকাশিত নয়, আমার শোনা গল্প বা সংগৃহীত গল্প। যেদিন প্রথম গল্পটা শুনিয়ে আমার মনে হলো যে এই গল্পটা একটু আজগবি বটে, কিন্তু সময়ের নিরিখে আজও বড়ই প্রাসঙ্গিক, তাই সেই গল্পটি আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তবে গল্প শুরুর আগে আরও একটি গান কিশোর কুমারের কণ্ঠে।

শারদপ্রাতে প্রভাত মিনার সাথে আপনাদের সঙ্গে তানিয়া। একজন মহাজন ছিলেন, তিনি সবাইকেই ধার দিতেন সুদের বিনিময়ে। প্রথম দিকে কেউ নির্দিষ্ট সময় সেসব ধার শোধ করতেন না, কয়েক মাস বলে ধার নিয়ে বছরের পর বছর কেটে যেত। অন্য মহাজনদের মতো লাঠিয়াল পাঠিয়ে আসল বা সুদ

আদায় করা বা জমি দখল বা বসত বাড়ি ছিনিয়ে নেওয়া এ কোনো কিছুই সেই মহাজন করতে পারতেন না। শান্তিপ্রিয় মানুষ তিনি, তবে বিরক্ত হতেন। আবার এ ব্যবসা যে ছেড়ে দেবেন সেও পারতেন না, বংশ পরম্পরায় তারা এই কাজই করে চলেছেন। পরে মানে এর অনেক দিন পর যখন কেউ ধার আনতে আসতেন, তিনি এটাতে এতটাই বিরক্ত হয়ে গিয়েছিলেন এরপর আর রাগও করতেন না। কেউ আসলে মহাজন জিজ্ঞাসা করতেন, ধার তো নিলে কবে শোধ করবে বাছা, তো এ জন্মে না পরের জন্মে? অধিকাংশই বলতেন, না না মহাবাবু, আমি এ জন্মেই শোধ করে দেবো। এবার কেউ কেউ মানে তখন বলতেন যে না, এ জন্ম আর হচ্ছে না মশাই, পরের জন্ম শোধ করব বরং। তো যাই বলুক না কেন, এ জন্ম বা পরের জন্ম মহাজন করতেন কি তার গোমস্তাকে তেমনটাই বলতেন। মানে খাতায় যে খাতায় লেখা হতো সেই ব্যক্তির নাম, কতটা অর্থ তিনি নিচ্ছেন ধার হিসেবে, কতটা সুদ তাকে দিতে হবে, এই যে হিসেবটা যে খাতায় থাকতো যেটা গোমস্তা সারতেন, তাকে একটা দিক ছিল যেখানে লেখা থাকতো কবে শোধ করবে, তো সেটা লেখা থাকতো কত মাস বা কত বছর পর, নয় এ জন্ম না পরের জন্ম। খুব মজার না বিষয়টা? তো যাই হোক, এইরকম উদার মহাজনের গল্প সে তো আর চাপা থাকার কথা নয়। গ্রামের পর গ্রাম সে খবর ক্রমশই ছড়াতে থাকলো এবং লোকে তার সুযোগও নিতে থাকলো। এই কথা একবার এক চোরের কানে গিয়ে পৌঁছালো। হ্যাঁ, সে চোরের বাড়ি পরের গ্রামে বা পাশের গ্রামে বলা যায়। সে ভাবল, ও বাবা, এমনটা আবার হয় নাকি, পরের জন্মে কোনো মানুষ কিভাবে ধার শোধ করবে, এই কথা তো সম্ভব নয়। আবার জানেন, এই যে ও মহাজন বলতেন যে এ জন্মে না পরের জন্মে, এবং সেটা যখন তার গোমস্তাকে লিখতে বলতেন, গোমস্তটাও এত বেচারা ছিলেন, তিনি কখনো সেই মহাজনকে জিজ্ঞাসা করতেন না, বা আমরা এখন যাকে বলি ক্রস কোয়েশ্চেনিং, সেসব কিছু করতেন না যে কেন আপনি এমনটা বলছেন, পরের জন্মে কি কখনো ধার শোধ করা যায়, না সেটা তো কখনোই বলতেন না। যেমন মহাজন বলতেন তেমনই গোমস্তা লিখে রাখতেন। আর এই কথা বা এই গল্প শুনে চোরও ভাবলো, একবার স্বচক্ষে তো বিষয়টা দেখতে হচ্ছে, তো আমি বরং কিছু টাকা ধার নিয়ে আসি, শোধ করার তো প্রশ্নই নেই, মহাজন তাগাদাও করবে না, আমাকে ফেরতও দিতে হবে না। তো সে কী করলো, পরের দিন ঘুম থেকে উঠে মহাজনের সঙ্গে দেখা করবে বলে রওনা দিল। তারপর কি হলো বলবো বলবো, সে কথাও বলবো, তবে এখন শুনবো একটি গান। গানটি আমরা শুনবো ইন্দ্রাণী সেনের কণ্ঠে, আর তারপর মনোজ মল্লিনায়ের কণ্ঠে আরও একটি গান। পরপর দুটি গান শোনার পর ফিরে আসছি আপনাদের কাছে গল্পের বাকি অংশ নিয়ে, প্রভাত বীণা নিয়ে সঙ্গে তানিয়া।

রাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ড।

আস্তে আস্তে চোর ভাবল, আজ ধার নেওয়ার সময় মহাজনের সিন্ধুকটা কোথায় থাকে, তার চাবিটাই বা কোথায় রাখে মহাজন, এগুলো বেশ ভালো করে দেখে নিতে হবে। চোর যখন মহাজনের কাছে ধার নেওয়ার জন্য এলো, স্বভাববশতই মহাজন জিজ্ঞাসাবাদ করলেন যে কবে ফেরত দেবে। চোর হেসে বললেন, আগে এ জন্মে তো কোনোভাবেই সম্ভব নয়, পরের জন্মে দেব। মনে মনে বলছে তখন চোর, ধার শোধ করতে নয়, আজ রাতেই তোমার সিন্ধুক ফাঁকা করতে আসব। এই বলে চোর বেশ ভালো করে দেখে বুঝে নিল যে মহাজন সিন্ধুকের চাবি কোথায় রাখেন, বা সিন্ধুকটাই কোন ঘরে রাখা আছে, সেটা কতটা বড়, বা সেখানে যাওয়ার আর কি পথ আছে, যেটুকু সেই জায়গায় বসে, মানে বাইরের ঘরে বসে তার পক্ষে সম্ভব ছিল, সবটুকুই সে কিন্তু ভালো করে দেখে বুঝে নিল। দিনের আলো যেই নিভে এলো, না মানে ধার নিয়ে সে তো চলে গেছে, গিয়ে সে গ্রামে শেষে একটি বন আছে, বন জঙ্গলের মতো ছোটোখাটো, সেখানে সে অপেক্ষা করতে লাগল। এবার যখন দিনের আলো নিভল, তখন সে এলো মহাজনের বাড়ির বাইরে। অবশেষে এদিক ওদিক ঘুরে কিছুক্ষণ লক্ষ্য করে পাঁচিল টোপকে সে আশ্রয় নিল মহাজনের গোয়াল ঘরে, কারণ গোয়াল ঘর থেকে মহাজনের অন্দরমহলের গতিবিধি খুব ভালোই লক্ষ্য করা সম্ভব। ভাবল মহাজন এবং তার পরিবার কখন খাওয়া দাওয়া করছে, শুতে যাচ্ছে, ঘরের আলো নেভাচ্ছে, সবটাই তো এখান থেকে ভালো করে লক্ষ্য করা যাবে, তারা ঘুমিয়ে পড়লে তখন আমি আমার কাজ সারব। একই অন্ধকার গোয়াল, তার মধ্যে গোবর গোমূত্রের গন্ধ, প্রচণ্ড মশা, সব মিলিয়ে বেচারা চোরের সেখানে বড়ই কষ্ট হতে লাগলো। তখন সে নিজের মনটাকে আর কি অন্যদিকে ব্যস্ত করলো, কিসে নাকি কল্পনায়। সে ভাবতে লাগলো, কাল যখন সে বাড়ি নিয়ে গিয়ে সেই অর্থের থলি খুলবে যেটা সিন্ধুক থেকে নিয়ে সে বাড়িতে যাবে, সেখানে কত টাকা পয়সা গয়না গাটি থাকবে, এবং তারপর তাকে বহু মাস হয়তো চুরি করার দরকারই পড়বে না। এটা ভেবে সে তো আনন্দে একবারে আহ্লাদে আটখানা হয়ে যাওয়ার মতো অবস্থা। এ সময় একটা চমৎকার হলো। জানেন কি চমৎকার? হ্যাঁ, সে চমৎকারের কথা বলবো, তবে তার আগে একটা গানও শোনাবো। শিল্পী শুভমিতা। আসলে জীবনের সব খেলা বড়ই মধুর, আপনি কিভাবে দেখবেন তার উপর সেটা নির্ভর করে। আসছি সেই খেলা নিয়ে, আগে একটু গান হয়ে যাক।

চমৎকারটা ছিল এরকম, ঈশ্বরের কৃপায় সেই মুহূর্তে গোয়ালে থাকা গাই গরুদের ভাষা বা বলা ভালো তাদের বলা কথা চোর বুঝতে পারছিল। একটি গাভী অপর এক গাভীকে জিজ্ঞাসা করছে, বোন তুমি কখন এলে? তখন সেই অপর গাভী বলছে, আরে আমি তো আজকেই এসেছি, মহাজনকে আমি বলেছিলাম যে পরের জন্মে ধার শোধ করব, সেই ধার শোধ করার জন্যই ঈশ্বর বোধহয় আমাকে মহাজনের গোয়ালে পাঠিয়ে দিলেন। তা তুমি কবে থেকে আছো এখানে? তখন সেই প্রথম গাভী উত্তর দিল, আরে আমি তো প্রায় 5 বছর হলো এখানে আছি, আমারও ওই একই গল্প, মহাজনের কাছে ধার নেওয়ার সময় মজা করে বলেছিলাম পরের জন্মে শোধ দেব, মহাজন তো তাগাদা করতোই না, আর আমারও ধার শোধ করার তেমন ইচ্ছে ছিল না, এর মধ্যেই হঠাৎই আমার মৃত্যু হয়ে গেল, কথা রাখতে পারিনি, জন্ম হলো গাভী হয়ে, আর সেই কথা রাখার জন্যই বলা ভালো সেই ধার শোধ করতেই চলে আসতে হলো। এসব কথা শুনে চোরের ঘাম ছুটে গেল, সে পড়ি কি মরি করে গোয়াল থেকে বেরিয়ে পাঁচিল টপকে পালিয়ে গেল। নিজের ঘরে ফিরে এক ঘটি জল খেয়ে সে নিঃশ্বাস ফেলল, শুয়েও পড়ল, ঘুম এলো না। সে বুঝতে পারল ফেরত তো তাকে দিতেই হবে, ঈশ্বরের অশেষ কৃপা আমাকে আগেই সাবধান করে দিল, না হলে গরুদের মুখে হাম্বা ডাক ছাড়া আর তো কেউ কখনো কোনো কিছু শোনেনি, তবে আজ আমি কিভাবে তাদের মুখে মানুষের ভাষা শুনলাম? কেউ কি সম্ভব? ধার নিলে বা কথা দিলে তা রাখতে হবে, এই জন্মে না হলে পরের জন্মে। বিনিদ্র রজনী কাটিয়ে ভোর হতেই গতদিনের ধার নেওয়া অর্থের ছোট্ট থলি নিয়ে চোর মহাজনের বাড়ি এলো। মহাজন বললেন, কি হলো, তুমি যে বললে পরের জন্মে শোধ করবে, তা আজ তো সকাল সকাল এসব ফেরত দিতে এসেছো? চোর বলল, যে কাজের জন্য নিয়েছিলাম তা মিটে গেছে, আমার কোনো অর্থ লাগবে না, বলেই সেখান থেকে পালিয়ে গেল। তারপর কি হলো, ছোট্ট এই গল্প, আসলে এই গল্পের মধ্যে এক গভীর শিক্ষা লুকিয়ে আছে, এক অদ্ভুত জীবনের তত্ত্ব লুকিয়ে আছে। তত্ত্ব বোঝার আগে একটা গান শোনা যাক শাকনিকের কণ্ঠে।

0: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: আজ প্রভাত বীণায় যে গল্প বললাম তার মূল যে উদ্দেশ্য তা হল এই, আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদের ভোগ করতেই হবে, যা হিসেব হিসেবে লেখা থাকে। আপনারা যারা দেখেছেন জমালয় জীবন্ত মানুষ, সেটা হয়তো সত্যি করে জমালয়ের ছবি নয়, এটি প্রতীকী চিত্র, কিন্তু সেখানে আমরা দেখেছি কিভাবে চিত্রগুপ্তের খাতায় সবটুকু লেখা থাকে। আসলে এমনটাই হয় জানেন, এই জন্ম হোক বা পরের জন্মে, আমরা প্রত্যেকে কিন্তু কর্মের যে ফল বা কর্মের যে হিসেব সেটা মেটাতে থাকি। স্বামী স্ত্রী রূপে, বাবা মা বা সন্তান রূপে, বন্ধু রূপে, সহকর্মী রূপে, আত্মীয় কুটুম্ব রূপে বা প্রতিবেশী রূপে, অথবা নিছকই আপনার যাত্রাপথের সহযাত্রী রূপে। কিভাবে কে যে কাকে কেমন করে সাহায্য

করবে বা বঞ্চিত হবে সেই সমস্ত কিছুই কিন্তু আমাদের হাতে লেখা নেই। এখন আপনি বলতেই পারেন, তানিয়া আমি পূর্বজন্মে বিশ্বাস করি না। আপনার বিশ্বাসের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা রইল। কিন্তু একটি গল্প আপনাদের, আরও একটি গল্প আর কি, যেটা মনে করাতে চাই, তা হলো স্বয়ং কৃষ্ণ মাতা দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। সেই ছোট্ট থেকে তার কত লীলা আমরা দেখেছি বলুন। এমনকি সেই কারাগার থেকেই, যখন দেবকীর কাছ থেকে নিয়ে মাতা যশোদার কাছে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় থেকেই তো কত অলৌকিক ঘটনা ঘটেছে বলে আমরা জানি। তাহলে কৃষ্ণ কি চাইলে পারতেন না তার মা দেবকীকে উদ্ধার করতে কারাগার থেকে? কিন্তু করেননি। সে কারণটাও আপনারা জানেন, রাম অবতারে এই দেবকী ছিলেন মাতা কৈকেয়ী, যিনি বিনা অপরাধে নিজের স্বার্থে রামকে বনবাসে পাঠিয়েছিলেন 14 বছরের জন্য, আর এই জন্মে তাকেও 14 বছরের জন্য কারাগারে থাকতে হয়েছে, অসহ্য কষ্ট ভোগ করতে হয়েছে। এরকম আরও আরও ঘটনা রয়েছে, কিন্তু সেই সমস্ত ঘটনা বলার সময় তো ফোরালো। একটা কথা ভেবে দেখুন, একটা কাদা তৈরি হতেও, মানে কাদার মধ্যেও তো জল থাকে, আবার সেই জল ধুতেও, মানে সেই কাদা ধুতেও কিন্তু জল লাগে, মানে কাদার মধ্যেও জল থাকে আবার কাদা ধুতেও জল লাগে। ঠিক তেমনি আপনার মনটাকে নষ্ট করতে পারে, পুচি দিতে পারে আপনার মনই, আবার আপনি চাইলে আপনার মনকে বিশুদ্ধ করে রাখতে পারেন। তাই সৎকর্ম করুন, যে কোনো উপায়ে চেষ্টা করুন আপনার নিজের কোনো ক্ষতি না করে অন্য মানুষের উপকার করতে, তাতে যেটা লাভ হবে আপনার কর্মের হিসেব কিন্তু ভালো থাকবে। একটু ভেবে দেখুন, আমরা চলার পথে চাইলে ছোট্ট ছোট্ট উপকার করতে পারি, যেমন ধরুন একজন বয়স্ক মানুষ সামনে দাঁড়িয়ে আছে, আমি সিটে বসে আমার মোবাইলে বা মুঠোফোনে সংক্রমাগত কিছু ভিডিও দেখে যাচ্ছি, আর সেই মানুষটা পাশে দাঁড়িয়ে দত্তর করে খামছে, তাকে সিটটা একটুখানির জন্য ছেড়ে দিতে পারি। বা যদি এমন কখনো হয় আপনি হয়তো যে কোনো আপনার সাইকেল, আপনার বাইক বা আপনার প্রাইভেট কারে যাচ্ছেন কোথাও, কোনো কিছু আপনার কাছ থেকে পড়ে গেল, আপনি সঙ্গে সঙ্গে আপনার সেই যানকে থামিয়ে সেই জিনিসটা হয়তো তুলে আনবেন, কারণ আপনি টাকা দিয়ে কিনেছেন। কিন্তু এমনটা কত সময় হয়, কেউ যে করেন না এমনটা নয়, কিন্তু খুব কম ক্ষেত্রেই দেখি রাস্তার কোনো কল খোলা আছে, সেটা পৌরসভার কল বা গ্রামে যে সমস্ত পঞ্চায়েতের কল থাকে, সে কল থেকে হরহর করে জল পড়ে যাচ্ছে, আমরা কিন্তু সেই কল বন্ধ করি না। আপনি বলবেন আমার ঘরে তো জল অফুরন্ত, না, হিসেব কিন্তু লেখা থাকছে, এই অপচয় দেখেও যখন আমি সে অপচয় রোধ করছি না, আমার কে কতটা ভোগ করতে হবে জানি না, কিন্তু আমার পরবর্তী প্রজন্মকে এই জলের কষ্টে কিন্তু ভুগতে হবে, তার জন্য আমরা চেষ্টা করতে পারি। ঠিক যেভাবে প্লাস্টিক ব্যবহার আমরা রোধ করতে পারি একটু সচেতন হলে, যেভাবে আমরা আমাদের পাড়াটাকে পরিষ্কার রাখতে পারি, যেভাবে আমরা আরও অনেক ছোট্ট ছোট্ট কাজ করতে পারি যার মাধ্যমে আমরা নিজেদের, আমাদের এই জন্মকে, আমাদের পরের জন্মকে বা আমাদের পরবর্তী প্রজন্মকে সবটাকেই ভালোভাবে রাখতে পারি, তার জন্য সবার প্রথম আপনার মনের যে অন্ধকার সেটা দূর করা, সেটাতে আলো আসুক, উদ্ভাসিত হোক। আর একটু লোকে হয়তো আপনাকে পাগল বলবে, কারণ এখনকার দিনে এমনই হয়েছে আপনি যখনই কাউকে যেচি উপকার করতে যাবেন তখনই সে বলবে পাগল যত সব, কিন্তু ঈশ্বরের যে ক্যামেরা আছে না, সিসিটিভি ক্যামেরা, সেখানে প্রতিনিয়ত যে ফুটেজ উঠছে সেখানে কিন্তু আপনার ইন্টেনশনটাই ম্যাটার করে, মানে আপনার ভক্তি, আপনার বিশ্বাস, আপনার ইচ্ছা বা সদিচ্ছা। তাই মনে রাখবেন, অন্যের পরিস্থিতি না বদলাতে পারলে অন্যের মনের স্থিতি বদলান এবং নিজের মনের স্থিতি বদলান, এবং নিজেকে ও পরিবারকে ও পরিবেশকে ভালো রাখুন। দোহরের পরিবেশনে এই গান রেখে গেলাম, 8:30 কথা হবে। কেমন লাগলো আজকের গল্প, গান, অনুষ্ঠান সবটাই জানাতে ভুলবেন না। কোথায়? 100.1 FM গোল্ডের ফেসবুক পোস্টের আজকের যে পোস্ট রয়েছে সেখানে কমেন্ট করে অপেক্ষায় থাকবো।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: सुबह की शुरुआत आपके साथ, सुन रहे हैं सुहानी सुबह, सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।
2: चल शुरू हो जा।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা, শেষ রিপ্লাই। এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold Day.
2: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold Day, মনের মেলোডি।

100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি, শুনছেন মন কাড়া কথা আর মনের মতো গান দিয়ে সাজানো অনুষ্ঠান মনের মেলোডি। সঙ্গে আছি সঙ্গী হয়ে আপনাদের তানিয়া, আর এখন ঘড়ির কাঁটা বলছে 8:35 হয়ে 17 সেকেন্ড। কখনো মেঘ এই ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি আমরা শুনলাম। আজ আসলে বায়ুসেনা দিবস, তো আমি ভাবছি কি নিয়ে আজকে আপনাদের বিষয় দেওয়া যায়। না, আপনার আমার পরিবারে খুব কমই এরকম হবে যারা এই পেশার সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে শ্রদ্ধা এবং আমাদের ভালোবাসা, তাদের শুভেচ্ছা যে তারা প্রতিটা মুহূর্তে আমাদের রক্ষা করছেন। কিন্তু আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে কিভাবে আজকে আড্ডা জমানো যায়। আচ্ছা, মনে করুন হঠাৎই একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনার বাড়ির ছাদে বা সামনের মাঠে একটি হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। মনে করুন সেই অঙ্কের মনে করুন। তো সেক্ষেত্রে একটাই শর্ত, আপনাকে একটি জায়গায় পৌঁছে দেওয়া হবে, তারপর আপনার ঘোড়া হয়ে গেলে আবার আপনাকে তারা বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু আপনি একা যেতে পারবেন আর একটি জায়গাতেই যেতে পারবেন। সেক্ষেত্রে আপনি কোথায় যেতে পারবেন? 9903059992 এই নম্বরে ঝট করে লিখে পাঠান। হেলিকপ্টার যদি হঠাৎ করে একদিন আপনার বাড়ির ছাদে আসে আর আপনাকে একটি জায়গায় ঘুরতে নিয়ে যায়, আপনি কোথায় যেতে চাইবেন? আর ততক্ষণ কানে থাকুক হেমন্ত মুখোপাধ্যায়, আর ছবির নাম শেষ পর্যন্ত। এই ছবি থেকে এই গানটি হলো আপনাদের জন্য।

তানিয়া যখন সকাল সকাল আছে তখন আপনাকে দূরে থাকতে দিচ্ছে কে? বিষয় এমন রাখবো যাতে আপনি লিখতে বাধ্য হন, আর তাই করেছি। আজকের বিষয় হচ্ছে, যদি হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখেন যে আপনার বাড়ির ছাদে বা আপনার বাড়ির সামনের মাঠে একটি হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, তখন সেই হেলিকপ্টারে করে আপনি কোথায় যেতে চাইবেন? শর্ত একটাই, একটি জায়গা যেতে পারবেন, হেলিকপ্টার আপনাকে সেখানে পৌঁছে দেবে, আবার ঘোড়া হয়ে গেলে আপনাকে বাড়ি ফেরত দিয়ে যাবে। এইটা লিখে পাঠাতে হবে 9903055992। সবসময় অতীতে নিয়ে গেলে হবে, মাঝে মাঝে আপনাদের ভবিষ্যতেও তো নিয়ে যেতে হবে। কী হতে পারে কী হতে পারে, এই কল্পনার জগতে একটা আনন্দও আছে, যদি আপনি আনন্দ করতে জানেন তো। আমি তো জানি, তাই আপনাদের মধ্যে সেই আনন্দ ছড়িয়ে দিচ্ছে। আমি জানি আপনারা প্রত্যেকে এটাতে অংশগ্রহণ করবেন। যেমন পরপর পরপর অনেক মেসেজ এসে গেছে, শুরু করে দিই আজকের মেসেজ পড়া। প্রথমেই পাঠিয়েছেন সৌভিক সরকার কসবা হালতু থেকে। সুপ্রভাত দিদি, আমি প্রথমেই যাব আকাশবাণীতে তোমার সঙ্গে দেখা করব। আমার মিষ্টি দিদির সঙ্গে দেখা করে কি করে কাজ করে সেটা ভালো করে দেখব। বেশ বেশ, আমিও এরকম যদি সুযোগ হয় আমি তো চাইবই আমার সমস্ত শ্রোতা বন্ধুদের একসঙ্গে পেতে। থ্যাংক ইউ। আচ্ছা, একজনকে তো পাওয়া গেল, পরের জন সুব্রাদি, আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন, হয়তো পরে টিউন করেছেন তাই হয়তো শোনা হয়নি, তা আমি বলে দিলাম, আরও একবার বলবো নিশ্চয়ই। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে তিনি লিখেছেন, এই রকম সুযোগ যদি আসে আমি অবশ্যই প্রিয় জায়গা আকাশবাণী কলকাতা যাব, আর আপনার সঙ্গে দেখা করে একটু আড্ডা গল্প করব। বেশ, সঙ্গে চা টা নিশ্চয়ই থাকবে তো দীপঙ্করদা? তাহলে তো আড্ডা যাবে জমে। হ্যাঁ বেশ, দুজনের মেসেজ পড়লাম, দুজনেই বলছেন যে আকাশবাণী আসতে চান, আমার সঙ্গে দেখা করতে চান। উফ, আমার সকাল তো জাস্ট কি বলবো। যাই হোক, সুমিতা রায় ঢাকুরিয়া থেকে পাঠিয়েছেন, সুপ্রভাত তানিয়া দিদি ভাই। সুপ্রভাত দিদি, আমার বাড়ির ছাদে হেলিকপ্টার এলে আমি সুইজারল্যান্ড যাব। জিও, এই না হলে একটা ইচ্ছা হলো, বলবো নিয়ে যেতে ঘুরে এসেই আবার আমার বাড়ির ছাদে ফিরবো। উফ, সো সুইট ব্যাপার দিদি ভাই। আমি তো ভেবে এক্সাইটেড হয়ে যাচ্ছে যে আপনি যাচ্ছেন সুইজারল্যান্ড, সেই বরফে ঢাকা। আহাহা, ঠিক আছে সুমিতা দি, আপনি এটা কল্পনা করতে থাকুন, আমি অন্য বন্ধুর একটু মেসেজ পড়ে আসি। সুপ্রভাত আর যে তানিয়া দিদি ভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই। যদি কল্পনার জগতে হেলিকপ্টার আমার বাড়ির ছাদে আসে তাহলে আমি পুরী যেতে চাইব, যেখানে মহাপ্রভুর দর্শন হবে আর সমুদ্র স্নানও হবে। বেশ, খুব ভালো ইচ্ছে। আপনার সুমিষ্ট গলাতে কথায় গানে অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে, খুবই ভালো লাগছে, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ যাদবেন্দ্র দা, যারা ফেসবুক পোস্টে কমেন্ট করে আজকের প্রভাত বিনার ফিডব্যাক দিয়েছেন, প্রত্যেককে আমার শুভেচ্ছা, যারা দেননি তাদেরকেও শুভেচ্ছা। পূর্ণাদি, সায়ন্তনী, যাদবেন্দ্রদা, সীমাদি, সুমিতাদি, নন্দাদি, বিজয়দা কাল রাতেই মেসেজ করেছিলেন, এবং আরও অনেক বন্ধু। এই মুহূর্তে আমার হাতের কাছে খোলা নেই তাই বলতে পারছি না, কিন্তু যেটা পারবো সেটা হচ্ছে আপনাদের গান শোনাতে তো পারবোই। ভালোবাসা ভালোবাসা এই ছবি থেকে অরুন্ধতির হোম চৌধুরী। অরুন্ধতীদের এই গান, অরুন্ধতী হোম চৌধুরীর এই গান শুনতে শুনতে আপনি কিন্তু স্বপ্নের জগতে চলে যান, কারণ আজ আমরা বিচরণ করছি কল্পনার জগতে, যেখানে হেলিকপ্টার আসছে আপনার বাড়ির ছাদে।

আকাশবাণী কলকাতা একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর থেকে এটি শুরু হয়েছে এবং চলবে অনুষ্ঠানটি 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। কল্পনাতে আপনাকে যেতে হবে একটু ভবিষ্যতে, মানে যদি হঠাৎ করে আপনার বাড়ির ছাদে একটা হেলিকপ্টার নামিয়ে, তাহলে আপনি সেই হেলিকপ্টারে করে কোথায় যেতে চাইবেন? শর্ত একটাই, আপনাকে একা যেতে হবে এবং যেখানে যাবেন হেলিকপ্টার আপনাকে পৌঁছে দেবে এবং সেখান থেকে আপনি ফিরেও আসতে পারবেন, কিন্তু যেতে হবে একা এবং একটি মাত্র জায়গাতেই যেতে পারবেন। সেক্ষেত্রে কোথায় যাবেন? এটুকুই জানতে চেয়েছে তানিয়া, বেশি কিছু কঠিন প্রশ্ন করেনি। 9903059922 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেক্সট মেসেজ করতে পারেন, আর পাঠিয়ে দিন ঝটপট। এখন পড়ব মেসেজ শান্তনু আইচ, কলকাতা 7 লক্ষ 39 থেকে ডেগর পার্ক থেকে পাঠিয়েছেন। সুপ্রভাত তানিয়া, সুপ্রভাত দাদা, আশা করি ভালো আছো। ভীষণ ভালো আছি। আজকে টপিক নিয়ে বলি যে আমি হেলিকপ্টারে চেপে কৈলাস পর্বতে যাব। বেশ, শিব শক্তির দর্শন করব আর ফিরে আসব। অবশ্যই একলা যাব, কারণ আমার অনেক কথা আছে মহাদেব পার্বতীর সঙ্গে, গোপন কথা। বুঝেছি, ভালো থেকো, লিখেছেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়ই, আমি সেই জন্য শর্ত দিয়েছি আপনি একা যাবেন এবং সেখানে গিয়ে যা যা বলবেন, যা যা করবেন, যা যা দেখবেন সবটাই আপ

আপনার কাছেই থাকবে, আর কেউ জানতে পারবে না। চটপট পাঠিয়ে দিন। যারা এখনও পাঠাননি, ভাবছেন পাঠাবো পাঠাবো, তাদের প্রত্যেকে অনুরোধ চট করে পাঠিয়ে দিন। পবিত্রদা অনেকদিন পর আমার অনুষ্ঠানে মেসেজ করেছেন, সুপ্রভা দিদিভাই, একটা হেলিকপ্টারের ছবিও পাঠিয়ে দিয়েছেন আমাকে যে এই হেলিকপ্টারটা আসলে ভালো হয়। উনি জানিয়েছেন যে আমার কাছে হেলিকপ্টার আসলে তখন আমার ছোট্টবেলার স্কুল মাঠে নেমে স্কুল বাড়িটা দেখতে যাব। বাহ, খুব ভালো। 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে পবিত্রদা যেতে চেয়েছেন স্কুলে ফেলে আসা দিনগুলো ফিরে দেখতে। মেসেজ করেছেন বিজয়কৃষ্ণ দালাল, নালিকুল, বন্দিপুর, হুগলি থেকে। শুভ সকাল তানিয়া, আমার আন্তরিক ভালোবাসা নিও। আমি কোনোদিন হেলিকপ্টারে চড়িনি। এই নভেম্বর মাসেই দ্বিতীয় সপ্তাহে ভুবনেশ্বরে যাওয়ার কথা আছে, ফ্লাইটেই যাই প্রতি বছরই তোমার বৌদিকে সঙ্গে নিয়ে। আজের বিষয়টি খুব মজার, আমি আশা করব। হ্যাঁ, যদি ঘুম থেকে উঠে সকালে ছাদে হেলিকপ্টার দেখি, একটা সত্যি মজার এবং আনন্দের ঘটনা ঘটবে। দাদা কোথায় যাবেন সেটা কিন্তু লেখেননি, উনি কোথায় যান সেটা লিখেছেন। তো আমার প্রশ্ন ছিল যে যদি হেলিকপ্টার আসে এবং আপনাকে কোথাও নিয়ে যেতে চান একা, সেক্ষেত্রে একটি মাত্র জায়গায় আপনি যেতে পারবেন, সেই জায়গাটার নাম লিখে পাঠাতে হবে। সেটুকুই লিখে পাঠাতে হবে দাদা। আপনার মেসেজটা একটু অসম্পূর্ণ রয়ে গেছে বিষয় অনুযায়ী, তবু আমি পড়লাম। মেসেজ করেছেন সুব্রা ভট্টাচার্য, বাঁশদ্রোণী, কলকাতার 70 থেকে। সকালে উঠে যদি দেখি হেলিকপ্টার এসে গেছে, আমি একটুও দেরি করব না, আমি যাব আমার ছোটবেলার মামার বাড়ি বর্ধমানের সেই গ্রামে। বহু বছর যাইনি, আমি উপর থেকে দেখতে চাই সেই মাটির রাস্তা, পুকুর পাড়ের তাল গাছ দুটো আর দিদিমার উঠোনটা এখনো আছে কিনা। 1 ঘন্টা ওখানে বসে শুধু সেই গন্ধটা নেব, তারপর আবার ফিরে আসব, আর কিচ্ছু চাই না। হেলিকপ্টার শুধু একবার আমাকে একটা জায়গা নয়, আমার ছোটোবেলায় পৌঁছে দিয়ে আসবে। বুঝলাম, খুব ইমোশন কাজ করেছে দিদির। কার কার মেসেজ আছে এখন? গুড মর্নিং আন্টি, আমার বাড়ির ছাদে হেলিকপ্টার এলে আমি আমার পরিবারকে কলকাতা শহর দেখাতে চাই। আমি শ্রীদিতা মণ্ডল বজবজ থেকে লিখছি। আচ্ছা বেশ, তোমাকে কলকাতায় স্বাগত। আর কলকাতা এলে দেখবে চারিদিকে কত আলো, কারণ এই যে পুজো আসছে, সারা রাতই প্রায় কলকাতা তিলোত্তমা একদম সেজে গুজে অপরূপ মোহময়ী হয়ে রয়েছে। তোমাকে কলকাতায় স্বাগত, এবং এই আলো দেখে তুমি যদি মান্নাদের সঙ্গে কণ্ঠ মেলাতে চাও পারো। ছবির নাম আলো আমার আলো।

গানটা যখন বাজায় তখনও ভাবিনি গানটার শেষে এরকম একটা সংবাদ পাব, যে সংবাদ সত্যি আমার মনটাকে তো ভীষণ বিষণ্ণ করেছে। আমি জানি যে এই সংবাদ হয়তো আমার মতোই এখনও পর্যন্ত অনেকেই জানেন না। সংবাদটি আমাকে জানিয়েছেন সোমেন যাদবপুর থেকে। ওনার মেসেজটা আমি পড়ছি। শুভ সকাল তানিয়া, আজ মনটা ভালো নেই। খবর পেলাম বিশিষ্ট অভিনেতা নানা পাটেকার আর আমাদের মধ্যে নেই। ওর অভিনীত অনেক হিট সিনেমায় আমি দেখেছি, ওকে আমার প্রণাম জানাই। ওর বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ঘটনাটি আমিও শোনা মাত্রই একটু সার্চ করে নিলাম, কারণ অনেক সময় ভুয়ো খবর বেরোয় আর এটা ভুয়ো খবর হলে সবথেকে বেশি খুশি হতাম আমি এবং আমার মতো অনেকেই যারা নানা পাটেকারের ভীষণ বড় ভক্ত। কিন্তু খবরটা সম্ভবত সত্যি, কারণ বিভিন্ন মিডিয়া সেটা কভার করেছে। যাই হোক, আমরা এফএম গোল্ড পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা করি। কিন্তু শো মাস্ট গো অন, তাই শো তো চালাতেই হবে। মেসেজের পরবর্তী অংশটা পড়ি। সোমেন জানিয়েছেন যে যদি সত্যি কোথাও যাওয়ার সুযোগ হয় হেলিকপ্টারে, তাহলে আমি চলে যাব আকাশবাণীতে আমার সমস্ত প্রিয় আরজেদের সঙ্গে দেখা করে সেখান থেকে চলে যাব সিয়াচেন। সকল সেনাবাহিনীর দাদাদের সঙ্গে দেখা করব, যাদের অতন্দ্র প্রহরায় আমরা অন্তত পক্ষে নিশ্চিন্তে ঘুমাতে পারি। শর্ত ছিল একটা জায়গাতেই যেতে পারবেন, তবু উনি দুটো জায়গায় যেতে চেয়েছেন, কিন্তু আপনারা কিন্তু একটা জায়গার কথাই লিখবেন, কেমন? দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ মেসেজ করেছেন, শুভ সকাল, মিষ্টি সকাল, ভীষণ ভালো টপিক। আমাদের ছাদে হেলিকপ্টার থাকলে আমি দীপুদার ডিতে যাব ও ফিরে আসবো। এখন এই দীপুদা, আচ্ছা, মানে দার্জিলিং যেতে চাইছেন, আপনিও যদি সঙ্গে থাকেন আরও ভালো হয়। বেশ, কিন্তু এখন বিষয়টা তো একটাই, শর্ত একটাই যে আপনাকে একা যেতে হবে এবং একটি জায়গাতেই যেতে হবে, তো সেক্ষেত্রে আমি তো সঙ্গে থাকতে পারছি না। রমা রায় দাসনগর হাওড়া থেকে লিখেছেন যে, নমস্কার আমার মিষ্টি সোনা চাঁদের কণা তানিয়া দিদি ভাই, আমার ছাদে যদি হেলিকপ্টার আসে তাহলে আমি একবার ভারতীয় সেনাবাহিনীদের সেনাদের কাছে যাব এবং দেখব কেমন করে তাঁরা সীমান্তে আমাদের জন্য লড়াই করে চলেছেন, পাহারা দিচ্ছেন, এবং তাঁদের স্যালুট জানিয়ে আসব। ভালো থাকবেন দিদি, অনেক ধন্যবাদ। যাচ্ছি গানে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান আমরা শুনব, ছবির নাম নতুন জীবন। ফিরে আসব সংবাদ বিরতির পরে, অর্থাৎ 9:10।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

100.1 FM গোল্ডে মনের মেলোডিকেও কিন্তু আপনারা ভীষণ ভীষণ ভালোবাসা দিয়ে এসেছেন বরাবর, আর ভালোবাসায় সিঞ্চিত হয়েছি আমিও। 9:14 হয়ে এই মুহূর্তে পাচ্ছে 14 সেকেন্ড। আপনি শুনছেন তানিয়ার সঙ্গে মনের মেলোডি, আর মনের মেলোডির এই ঘন্টায়, মানে 9টার ঘন্টায় আর কি, প্রথম শুরু করি সচরাচর টেক্সট মেসেজ দিয়ে। আজকে প্রথম টেক্সট মেসেজ পড়ব পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। রূপকথার দেশে পাড়ি দেব হেলিকপ্টার চড়ে, রাজকুমারী যেথায় ঘুমিয়ে আছে ফুলের কুঁড়ির পরে, রাজকুমার যেথায় ছুটে আসবে পক্ষী রাজ ঘোড়ায়, রাজকুমারীর ঘুম ভাঙবে ফুলের পাপড়ির ছোঁয়ায়, লাল কমল ফুটে থাকবে জলের বুকের মাঝে, সন্ধ্যা প্রদীপ উঠবে জ্বলে নির্মল এক সাঁঝে, পাখির কুজনে মুখর হবে চারপাশের হাওয়া, এই হবে আমার জীবনের পরম এক পাওয়া। আসলে ইংলিশে টাইপ থাকলে একটু পড়তে সময় লাগে, কিন্তু বড় মিষ্টি লিখেছে আমাদের পায়েল ব্যানার্জি। চলে যেতে হবে পরে টেক্সট মেসেজ, কারণ অনেকগুলো মেসেজ জড়ো হয়েছে। ও, যারা এক্ষুনি টিউন করছেন তাদের তো একবার জানিয়ে দিতেই হবে আজকের বিষয়টা ঠিক কি। যদি সকালবেলা হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখেন আপনার বাড়ির ছাদে একটি হেলিকপ্টার এসে বসে আছে, এবং একটাই শর্ত, আপনি একা যেতে পারবেন এবং যেখানে যাবেন সেখানেতে হেলিকপ্টার আপনাকে পৌঁছে দেবে এবং নিয়েও আসবে, কিন্তু মাত্র একটি জায়গায় যেতে পারবেন, সেক্ষেত্রে আপনি কোথায় যেতে চান এটুকুই লিখে পাঠাতে হবে 9903055992। ঐশী সরকার চিনার পার্ক থেকে জানিয়েছেন যে আকাশবাণী খবরে নানা পাটেকারের খবর প্রচার করা হয়েছে। আর সল্টলেক থেকে আশিস দত্ত জানিয়েছেন, আমার একবার আধ ঘন্টার জন্য হেলিকপ্টারে চড়ার সুযোগ হয়েছিল, বেশি দূর তো যাওয়া সম্ভব না, তাই পুরুলিয়া আর বারান্দি ঘুরে আসতে চাইব, ওখানে যাওয়া হয়নি। বেশ, মেসেজ করেছেন ভুলু সাহা মধ্যম গ্রাম থেকে, গুড মর্নিং তানিয়া, ভেরি গুড মর্নিং, আমি যদি যাই সোজা কৈলাসে যাব, পুরো দুর্গা মায়ের সংসারকে সঙ্গে নিয়ে চলে আসব। মানে উনি একদম তাড়াতাড়ি কাজ সেরে রাখতে চাইছেন। নির্ঘাত ভুলুদা কোনো এক পূজা কমিটির সঙ্গে যুক্ত, তাই চাপ কমানোর জন্য চাইছেন মা দুর্গাকে আর অন্য জানে করে আসতে হবে না, আমি হেলিকপ্টারে করেই নিয়ে চলে আসব। যাই হোক, দেখি শিপ্রাদির মেসেজ, মানেই অনেকটা বড় মেসেজ। হেলিকপ্টারে করে, হ্যাঁ, শিপ্রাদির ঠিকানাটা বলি, বেতর হাওড়া থেকে মালিকপাড়া লেন থেকে শিপ্রাকারা লিখেছেন, হেলিকপ্টারে করে বেড়াতে যাব তানিয়া, এই স্বপ্ন যদি তুমি আগে দেখাতে না তাহলে আনন্দতে লাফাতাম, আমার স্বপ্ন দেখার দুটি নয়ন হারিয়ে গেল, কোথায় কখন কেউ তো জানে না, কোথায় যাব জানি না, আজ আমি কোনো খুশি আনন্দ আজ আমার আর হয় না, সব হারিয়ে গেছে মরুভূমির পথে, তবু যদি কেউ আমায় আকাশপথে বেড়াতে নিয়ে যেতে চায় তাহলে বলবো ওই দূর আকাশে তারাদের মাঝে, যেখানে আমার হাজবেন্ড, মা, বাবা, আরও গুরুজনেরা রয়েছেন, প্রিয় মানুষেরা রয়েছেন, তাদের সঙ্গে একবার দেখা করতে যেতে চাই। অনেকদিন তাদের ছেড়ে আছি, খুব কষ্ট হয়, তাদের কাছে পেতে খুব ইচ্ছে করে তানিয়া। স্বপ্ন কল্পনা যদি সত্যি হতো আমার জীবনে এত হাসি এত খুশি কোথায় গেল। ভালো থেকো, ভালোবাসা আর আদরণীয় খুব শীঘ্রই আসবে, কিন্তু কেমন, নিশ্চয়ই আসবো। আপনি, আমি তো ভাবলাম আপনি বলবেন যে তানিয়া আমি তোমার সঙ্গে দেখা করতে যেতে চাই, কী আর করবো, আপনি আমার সঙ্গে দেখা করতে চাইছেন না, ঠিক আছে, আমি আপনার ওই ইচ্ছেটা পূরণ করার ক্ষমতা তো আমার নেই, আর আমি চাইও না যে এই ইচ্ছেটা আপনার পূরণ হোক, কারণ কথাটা খুব কন্ট্রাডিক্ট শোনালো, কিন্তু তারাদের মাঝে গিয়ে দেখা করে আসার সুযোগ তো হয় না, হেলিকপ্টার আপনাকে পৃথিবীর মধ্যেই ঘোরাবে, সেক্ষেত্রে পৃথিবীর বাইরে গিয়ে মেঘেদের

মাঝে তারাদের মাঝখানে গিয়ে কারোর সঙ্গে দেখা করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তাই অপশন আপনার জন্য খোলা থাকলো, ভেবে দেখুন আর কোথায় যেতে পারেন। দারহাটা হরিপাল হুগলি থেকে উত্তম কুমার দাস জানিয়েছেন, শুভ সকাল দিদি ভাই, যদি সত্যি এমন সুযোগ পাই তাহলে খুব বেশি দূরে যাব না, দেশের মধ্যেই থাকব। আমি বেরিয়ে আসব উত্তরাখণ্ডে বাবা কেদারনাথ মন্দির থেকে, সেখানে গিয়ে বাবার দর্শন করে আসবো, হর হর মহাদেব। বেশ, আশা করি সব কটা টেক্সট মেসেজ পড়লাম, কিন্তু ওদিকে জড়ো হয়ে আছে এক গাদা হোয়াটসঅ্যাপ মেসেজ, সেসব পড়তে হবে তো, আর তারও আগে শোনাতে হবে একটা গান। মান্না দে এবং অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে এই গানটি আমরা শুনবো পাহাড়ি ফুল ছবি থেকে।

শুভ সকাল তানিয়া, মনের মেলোডি রোজই শুনি, শুনতে ভালো লাগে, কিন্তু তুমি যেদিন আসো সেদিন বেশি ভালো লাগে। তোমার বিষয় ও যা গান শুনতে পাই মনে একটা আলাদা আনন্দও পাই। লিখেছেন বাবু গাঙ্গুলি শালকিয়া হাওড়া থেকে। সত্যি কথা বলতে কি, আপনাদের অনুভূতিগুলো জানতে পারলে আমি নতুন করে রিচার্জ হই, আমারও ভীষণ ভালো লাগে। মনে হয় যে যাক, কিছু না করতে পারি অন্তত আপনাদের খুশি করতে।

পেরেছি। যাই হোক, উনি বিষয় সম্পর্কেও লিখেছেন যে এরকম যদি সুযোগ আসে তবে আমি মহারাষ্ট্রের শৈল শহর মাথেরানে যেতে চাই। শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল। আপনিও ভালো থাকবেন, আপনাকেও জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা। মানসী বৈদ্য কোন্নগর থেকে মেসেজ করেছেন অনেকক্ষণ, যাই হোক মেসেজটা পড়া যাক। সুপ্রভাত মনের মেলেডি, সুপ্রভাত আমার মিষ্টি তানিয়া দিকে।

বাঙালির না, তার জন্য কিন্তু আকাশ জুড়ে মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি আসবে এমনটা কিন্তু হতেই পারে, কিন্তু আমার হাতে অলরেডি চলে এসেছে আবহাওয়ার খবর, সেটা পড়বো। তবে তার আগে আপনার মেসেজটা শেষ করা প্রয়োজন। তিনি জানিয়েছেন, মানুষটি যদি সত্যি হেলিকপ্টার আমার ছাদে বা ব্যালকনিতে নামিয়ে, তবে আমি অবশ্যই গোমুখ ও রুদ্রনাথ দর্শনে যাব, কারণ ওই দুটি তীর্থস্থান ভীষণ দুর্গম আমার ক্ষেত্রে। চারধাম তো হেঁটে করেছি, ভ্রমণ করেছি, বৈষ্ণোদেবী হেলিকপ্টারে করেছি, কিন্তু গোমুখ পারবো না, রুদ্রনাথও একটু মুশকিল হবে। আর সঙ্গে আকাশবাণী স্টুডিওতে তোমাদের সঙ্গে দেখা করতে হলে হেঁটেই চলে যাব, এইটুকুই থাক। বেশ, মেসেজ করেছেন, এছাড়াও বাবুদার মেসেজ পড়লাম। সীমাদি দমদম ক্যান্টনমেন্ট থেকে, সীমাদা শুভ সকাল তানিয়াদি, শুভ সকাল সীমাদি। হেলিকপ্টারে চড়ে আমি আলমোড়ায় যেতে চাই, কারণ শুনেছি সেখানকার পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর। উত্তরাখণ্ডের এক স্বর্গীয় পাহাড়ি শহর হলো এই আলমোড়া। হেলিকপ্টার থেকে যখন আলমোড়ার দৃশ্য দেখব, তখন আমার মনে এক অবর্ণনীয় অনুভূতির সৃষ্টি হবে। খুব ভালো থাকবেন দিদি সব সময়। আপনিও আপনার ইচ্ছে পূরণ হোক, আমিও চাই। বেশ, মানুষীদের মেসেজ হলো, এতগুলো মেসেজ এদিক ওদিক হয়ে যায় যখন, কি জানি কারটা বাদ পড়ে যাচ্ছে, এই ভেবেই তো আমার চিন্তা হয়। এবার একটু বাংলাদেশ যেতে হবে। আচ্ছা, এই বাংলাদেশ থেকে কাজী আবু জাফর জানিয়েছেন, গত শীতে আমার ছেলে কাশ্মীর থেকে ঘুরে এসেছে, ওর ছবিতে দেখলাম শ্রীনগরের পথঘাট ফলের দোকান, ওখানে আপেল এবং কমলালেবু খুবই সস্তা। আমি হেলিকপ্টারে চড়ে কাশ্মীরে যাব, এসব ফল খাবো আর তোমাকে এসে তার গল্প শোনাবো। বেশ বেশ, শুধু গল্প শোনাবেন, উনি কিন্তু ফল আনবেন না আমার জন্য, দেখতে পেয়েছেন? ঠিক আছে, চলুন, আপনি গল্প শোনালেও আমার হবে। জানিয়ে দিই একটু আবহাওয়ার খবর। আজ 9:10 পর থেকে পরবর্তী 2 থেকে 3 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাগুলিতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টি, দমকা বাতাস এবং বাতাসের গতি 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবে এমন সম্ভাবনা রয়েছে প্রবল। দয়া করে যে যেখানে আছেন এই উল্লেখিত স্থানে, সেখানে সুরক্ষিত থাকার চেষ্টা করবেন। আমরা যাব একটি গানে, আর গানের পর একটা ছোট্ট করে বিরতি, তারপরে আবার একটি গান, আর তারপরে আবার আপনাদের পাঠানো মেসেজ। সঙ্গে থাকবেন, শুনছেন তানিয়ার সঙ্গে মনের মেলোডি।

0: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা। শেষ রিপ্লাই, এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com এ। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে, মনের মেলোডি।

কিশোর কুমারও কিন্তু আপনাদের বলছেন চলো যাই চলে যাই, হঠাৎ করে ঘুম ভেঙে উঠে যদি আপনি দেখেন আপনার বাড়ির ছাদে বা সামনের মাঠে একটা হেলিকপ্টার এসে দাঁড়িয়ে আছে আপনার জন্য আর বলছে যে আপনাকে একটি মাত্র জায়গায় আমি পৌঁছে দেব এবং সেখান থেকে আপনার ঘোড়া হয়ে গেলে আপনাকে পুনরায় বাড়িতে পৌঁছে দেব। এই যাত্রাপথে আপনি আপনার সঙ্গে আর কেউ সঙ্গে যাবে না, সেক্ষেত্রে আপনি কোথায় যেতে চাইবেন? এই ছিল আজ তানিয়ার মনের মেলোডির প্রশ্ন, আর সেটা আপনাকে লিখে পাঠাতে হচ্ছে 9903055992 এই নাম্বারে। অনুগ্রহ করছি কেউ 9:50 পর আর মেসেজ করবেন না, কারণ কি হয় সেই মেসেজ আর পড়তে পারি না, সময় তো সীমিত 10:00 পর্যন্ত না, সেক্ষেত্রে তখন একটা আফসোস নিয়ে বাড়ি ফিরতে হয় যে আমি মেসেজটা পড়তে পারলাম না। গতদিন এরকম হয়েছে, আমার খুব মন খারাপ হয়েছে যে আমি সেই মেসেজগুলো পড়ে যেতে পারলাম না। যাই হোক, কিশোর কুমার বলছিলেন চলো যাই চলে যাই, তা বলে এতটা দূরেও যেতে বলছেন না, কেননা এখন যে মেসেজটা পড়ব সেই মেসেজটা পড়তে পড়তে আমি বুঝলাম দেবসাধন দা আমার সঙ্গে কতটা মজা করেছেন, কারণ এই বিষয়টা দেবসাধন দা নিজেও জানেন। কি বিষয় বলুন তো? গুড মর্নিং তানিয়া দিদি ভাই, আমি ট্যাংরা থেকে দেবসাধন চৌধুরী বলছি। আমি হেলিকপ্টারে চেপে মহাকাশে চলে যাব আর ওখানে সমস্ত গ্রহ উপগ্রহ স্যাটেলাইটে খুব ভালো করে দেখে আবার ফিরে আসবো। আর যাবার সময় অবশ্যই নিজের সমস্ত পছন্দের খাবার সঙ্গে নিয়ে যাব, যাতে সেগুলো খেতে খেতে ওখানে সিনারি দেখতে পারি। এর থেকে দুটো জিনিস বুঝলাম, উনি খাদ্যরসিক মানুষ এবং উনি মহাকাশে বেড়াতে যেতে চান, ওর কৌতূহল রয়েছে। কিন্তু দাদা, হেলিকপ্টারে করে তো আপনি মহাকাশে যেতে পারবেন না, সেক্ষেত্রে যে গতিবেগ প্রয়োজন, মানে পৃথিবীর অভিকর্ষ বল কাটিয়ে মহাকাশে যেতে গেলে যে পরিমাণ গতিবেগ প্রয়োজন হয় তা তো হেলিকপ্টারে নেই, সেক্ষেত্রে আপনাকে গন্তব্য বদলাতে হবে। আপনি ভাবতে থাকুন, আবারও কোনো একদিন নিশ্চয়ই এই বিষয়ে কথা হবে, তখন কিন্তু জেনে নেব আপনি কোথায় যেতে চান। অনিরিনা ঘোষ বেহালা থেকে মেসেজ করেছেন, শুভ আলো আমাদের আলো সকাল তানিয়া। আচ্ছা বেশ, পরশ পাথর ছবিতে তুলসী চক্রবর্তী যেমন টাঙায় চড়ে বলেছিলেন আজকের দিনটা বড় ভালো, চল গড়ের মাঠে হাওয়া খেয়ে আসি, তেমনি ছাদে হেলিকপ্টারে এলে তাতে চড়ে আমি বলবো আজকের দিনটা বড় ভালো, চলো আকাশপথে হাওয়া খেয়ে আসি। মানে উনি হাওয়া খেতে যেতে চান, এমনি কোনো গন্তব্যে যেতে চাইছেন না। বেশ, অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে মেসেজ করেছেন, শুভ সকাল তানিয়া, মনের মেলোডি অনুষ্ঠানে সুন্দর সুন্দর গান শুনে মনটা উদাস হয়ে বারান্দায় বসে আছি। আমার শোনানো গান আপনাকে উদাস করে দিচ্ছে, এটা তো খুব ভাববার বিষয়, তার কারণ আমি তো চাই না আপনারা উদাস হন, আমি চাই আপনারা আনন্দে থাকুন, আনন্দে বাঁচুন এবং ভরপুর জীবনটাকে উপভোগ করুন। যাই হোক, দাদার বাকি মেসেজটা পড়া যাক। উনি লিখেছেন, তোমার মিষ্টি গলায় হেলিকপ্টার চেপে হারিয়ে যাওয়ার কথা ভেবে মনে মনে ভাবছি যদি সত্যি হেলিকপ্টারটা আসে একদিন, তবে আমার প্রিয় শহর হাওড়ার চারপাশটা ঘুরে আমার কাশুন্দিয়া এলাকার ছবিটা আকাশ থেকে দেখার সুযোগ পাব। বেশ, মেসেজ করেছেন সুজয় দাস সন্ধ্যা বাজার হাওড়া থেকে, সুপ্রভাত তানিয়া দিদি, আমার ছাদে হেলিকপ্টার এলে আমি অমরনাথ দর্শন করতে যাব। বেশ, মোটামুটি তীর্থস্থান দর্শন করতে যাচ্ছেন চাইছেন কিছুজন, কিছুজন আকাশবাণী আসতে চাইছেন আমার সঙ্গে দেখা করতে, কিছুজন মহাকাশে যেতে, মানে কিছুজন না, দেবসাধন দা মহাকাশে যেতে চেয়েছেন, অনিরিনা দি হাওয়া খেতে যেতে চেয়েছেন, আর কি কি পেলাম, এছাড়াও আলমোড়া,

আরো কয়েকটা জায়গার নাম পেলাম। যাই হোক, আপনারা ভাবতে থাকুন, আর যদি ভাবতে অসুবিধা হয় তাহলে ছদ্মবেশী ছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে এই গানটা আপনাদের জন্য রাখলাম। চাইলে আপনারা আরও কিছু গন্তব্য ঠিক করতেই পারেন, আমি তো কিছু ভাবতেই পারছি না। আপনারাই ভেবে দেখুন কোথায় যাবেন, আপনাদের পছন্দের জায়গা একবারই যেতে পারবেন এবং একা যেতে হবে। ফিরে আসছি গানের ওপারে।

ভেবে পেলেন কোথায় ঘুরতে যাবেন, না পাশাপাশি ঘোরার সুযোগ নেই, একাই যেতে হবে আর একটি জায়গাতেই যেতে হবে, সেক্ষেত্রে কোথায় যেতে চান সেটাই জানতে চেয়েছিলাম। মেসেজ করেছেন উৎপল মুখার্জি। গুড মর্নিং মিষ্টি কণ্ঠী ছোট্ট বোন তানিয়া, আমি উৎপল মুখার্জি ফ্রম পুনে। মেলোডিয়াস গান ও বার্তা শুনে মন ভালো করছে, বিষয়টি খুব ইন্টারেস্টিং। আমি জীবনে কর্মসূত্রে অনেকবার হেলিকপ্টারে চেপেছি, কিন্তু এই মজার ব্যাপারটা ভেবে বেশ ভালো লাগছে। এইরকম সুন্দর সুযোগ পেলে কোনো একটি নির্জন দ্বীপ যেমন আন্দামানে গিয়ে থাকবো, সঙ্গে অনেক পছন্দের খাবার থাকবে এবং অনেক পশু পাখিদের খাবারও থাকবে, ওদের সঙ্গে খুব ভালো সময় কাটিয়ে মন ভালো করে ফিরে আসবো। তানিয়া বোন, তুমি কোথায় যাবে? ভালো থেকো। আমি কোথায় যাব? সত্যিই তো এটা তো ভেবে দেখিনি। আমার তো যাওয়ার ইচ্ছে বহু জায়গায়, কিন্তু হেলিকপ্টারে করে বৃন্দাবন যাওয়ার ইচ্ছে রয়েছে অবশ্যই, বহুদিন ধরে চাইছি কিন্তু কৃষ্ণের ডাক এখনও পাচ্ছি না, তাই যাওয়া হচ্ছে না। এছাড়াও আমি চাই দেশের এবং বিদেশের বিভিন্ন নাট্যমঞ্চ যেখানে খুব ভালো ভালো নাটক হয় সেই জায়গা যেতে, এটা আমার সত্যি খুব যাওয়ার ইচ্ছা। অনেকগুলো অপশান হয়তো হয়ে গেল, যে কোনো একটা জায়গা যদি নিয়ে যায় হেলিকপ্টারে যিনি চালাবেন তাকে বলবো, সেরকম কোনো জায়গা যেখানে বসে আমি সারা দিন 24 ঘন্টা বসে নাটক দেখতে পারবো, কারণ এখানে তো সময়

সময় বেঁধে দেওয়া নেই, আমার ঘোড়া হয়ে গেলে আমাকে নিয়ে আসবে, তো সারাদিন নাটক দেখবো, সেইরকম কোনো জায়গায় যাওয়ার ইচ্ছে থাকবে। যাই হোক, পরের মেসেজে যাই। নন্দাদি একটা ছোট্ট করে, না ছোট্ট না, বেশ বড় কিন্তু ছড়ায় ছড়ায় লিখেছেন তার কথা, পড়া যাক। যদিও সময় বলছে যে আমাকে ঝটপট পড়তে হবে, হেলিকপ্টারে চড়ে আমি যাব সবুজ ঘেরা গায়ে, ঘোমটা টানা গায়ের বধূ আলতা রাঙা পায়ে, চাপ ফেলে কলস কাঁখে যাচ্ছে নদীর ঘাটে, মন খারাপের দুপুরবেলায় বিষণ্ণ দিন কাটে, খোপায় বাঁধা ঝুমকো ফুল পুষ্পমালা গলায়, একলা বধূ অবুজ নয়নে জলের পানে চায়, মাঝি মল্লারা গান গেয়ে পানসি বেয়ে যায়, দুপারেতে কাশবন হাওয়ায় দোল খায়, নীল আকাশ বার্তা পাঠায় আগমনির সুর, শিউলি ঝরা শারদ বাতাস গন্ধেতে ভরপুর, তরু শাখে কিচির মিচির কুজন তোলে পাখি, কুলবধূর একার কেবল জলে ভরে আঁখি, সূর্য ডোবার পালার সঙ্গে কাটল দিনমান, শূন্য ঘরে ফিরতে হবে হয়ে ম্রিয়মান, তুলসী মঞ্চে মঙ্গলদীপ দেখায় ভক্তি ভরে, পরবাসী প্রাণ সখা একলা লাগে ঘরে, শঙ্খ আর ঘণ্টার ধ্বনি মন্দিরেতে বাজে, ঢং ঢং ঢং দূরে কোথাও গির্জা রব তোলে, তারই সঙ্গে মিলে মিশে আজানের সুর, এবার আমায় ফিরতে হবে হৃদয় ব্যথা তোর। আগাম শারদীয়ার শুভেচ্ছা আনতে নন্দা রায়পোরেল, হাওড়া বেলগাছিয়া এল রোড। তার মানে নন্দাদি কোনো এক গ্রামে যেতে চেয়েছেন, সে গ্রামের নাম স্পষ্ট নয়। গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে জানিয়েছেন, আসন্ন শারদীয়ার উৎসবে আগাম অভিনন্দন জানাই। এবার বলি, যদি সকালে উঠে দেখি ছাদে হেলিকপ্টার এসেছে, তাহলে তাতে করে একান্তে কৈলাস পর্বতে গিয়ে যে সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের একটা লিস্ট চুপি চুপি মহাদেবকে দিয়ে চলে আসবো, যাতে তাদের উপযুক্ত শাস্তি হয়। খুব মজা করেছেন দাদা। বেশ, নিশাকর ধর আমতা জগদাত্রীতলা হাওড়া থেকে লিখেছেন, প্রথমেই বলবো বিষয়টা জানাবার জন্য, আচ্ছা সে তো বিষয় বারবার জানাতেই হয় আমায়, আজকে বৃহস্পতিবার দোকান দেরিতেই আমার খোলা হয়, যার জন্য দেরিতেই আমি এসেছি ঘুম থেকে, উঠে যদি দেখি আমার ছাদের উপর হেলিকপ্টার রয়েছে, তাহলে সেই হেলিকপ্টারে চড়ে বসে বলবো আমার মিষ্টি দিদিভাই তানিয়াদির বাড়িতে নিয়ে যেতে। হ্যাঁ অবশ্যই, ওয়েলকাম। আমার মিষ্টি দিদিভাইকে দেখতে চাই এবং তানিয়াদির বাড়িতে খাওয়া দাওয়া করে আসতে চাই। আমি কিন্তু একদম ভালো রান্না করি না, হ্যাঁ তানিয়াদির পুরো পরিবারকে দেখতে চাই। বেশ, সঙ্গে আসবেন আমার বেটার হাফ, খুব ভালো রান্না করেন, আমার মা আমার শাশুড়ি মাও খুব ভালো রান্না করেন। যাই হোক, গান খুব সুন্দর হচ্ছে, আবার কবে দেখা হচ্ছে না, মানে কণ্ঠস্বর শুনতে পাবো, প্রোগ্রামের শেষে বলে দেবেন। অবশ্যই প্রত্যেক শ্রোতা শুনতে চায়, আমিও তাই চাই জানতে আপনি কবে আবার আসবেন। বেশ, নিশ্চয়ই জানাবো, পরে চলে যাই পরের মেসেজে। অমিতাভ হোর লিখেছেন, আমার রেডিওতে কিছু প্রবলেম হয়ে গেছে, আমি কিছু শুনতে পাচ্ছি না, তুমি ভালো থেকো, পুজো যেন না। তারপরে দাদা আপনি একটা মেসেজ করেছিলেন, সেই মেসেজ আমি দেখেছি। যাই হোক, সেই মেসেজে লেখা ছিল যে আমি তানিয়ার বাড়ি যেতে চাই, আমি যতদূর ওপর থেকে দেখেছিলাম খুলে পড়া হয়নি। বেশ, মনটা ভারাক্রান্ত ছিল, কিন্তু আশা করি এখন নিশ্চয়ই অনুষ্ঠান শুনতে পারছেন, কারণ রেডিওতে না শোনা গেলেও নিউজ অন এয়ার এই অ্যাপ থেকে আপনারা ফোনেই সরাসরি আমাদের সমস্ত অনুষ্ঠান শুনতে পাবেন। গুড মর্নিং সুপ্রভাত তানিয়া। গুড মর্নিং দাদা, আমি কিশোর বালি হাওড়া থেকে বলছি, আমি ঘুম থেকে উঠে যদি দেখি আমার ছাদে একটা হেলিকপ্টার, তাহলে আমি যাব আমার দেশ বীরভূমে, সেখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, তাদের সঙ্গে একবার চট করে দেখা করে ফিরে আসব। তানিয়া, যাদের ছাদ নেই তাদের হেলিকপ্টার কোথায় দাঁড়াবে? তার জন্য আমি ভেবেছিলাম, বলেও ছিলাম যে সামনের মাঠে, যদি মাঠও না থাকে তাহলে সেক্ষেত্রে ভাবতে হবে কোথায় হেলিকপ্টার নামানো যায়। কিন্তু যেটা করতে পারবো অবশ্যই, সেটা হচ্ছে আপনাদের পাখিদের মতো করে উড়িয়ে নিয়ে যেতে পারবো, কল্পনায় শুধু নয় গানে গানেও। গানে গানে এই মুহূর্তে মেম সাহেব ছবি থেকে মান্না দে এবং অসীমা ভট্টাচার্য।

গুড মর্নিং দিদি, পাঠিয়েছেন রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। আজ অনেকটা দেরি করে রজত মেসেজ করেছেন, তবুও পাঠিয়েছেন, এটাই বড় কথা। রজত পাঠিয়েছেন যে বাড়ির ছাদে হেলিকপ্টার নেমে আসলে আমি যেতে চাই দূরে পাহাড়ি দেশে, যেখানে কোনো ঝামেলা থাকবে না, একটা শান্ত পরিবেশ। শান্তিপ্রিয় আমাদের রজত, শুধু রজত কেন, আমরা প্রত্যেকেই ভীষণ শান্তিপ্রিয়। কোলাহল থেকে দূরে একটু একান্তে একা থাকার সুযোগ পেলে কেই বা হাতছাড়া করতে চায়, তাই না? বহুদিন পর প্রদীপ মুখোপাধ্যায় জগাচা হাওড়া থেকে আমার কাছে মেসেজ এসেছে আর কি। হুতুবদা এতদিন মেসেজ করেননি কেন? সুপ্রভাত মনের মেলোডি, সুপ্রভাত তানিয়া। আজকের বিষয়ে আমার সারা মন জুড়ে হিল্লল উঠেছে। আহা, সত্যি যদি কোনোদিন আমাদের বাড়ির ছাদে হেলিকপ্টার নামিয়ে আমার অনেক দিনের যে আশাটি মনের মধ্যে ঘুরপাক খেত সেটি পূরণ করব। আর সেটা হচ্ছে তোমার সঙ্গে দেখা করা এবং তোমাদের সবার সঙ্গে বসে জমিয়ে চায়ের আড্ডায় তুফান তোলা। জানি সেই ইচ্ছা কখনোই পূরণ হবে না। সবাইকে জানাই শারদীয়া দুর্গাপুজোর আগমনী শুভেচ্ছা অভিনন্দন। খুব ভালো থেকো সবাই। কী করে বুঝলেন হবে না? আশা করতে তো দোষ নেই, বলা যায় না হঠাৎ করে কোনো একদিন এমনটা তো ঘটতেই পারে। হ্যাঁ, হেলিকপ্টার হয়তো গেল না, কিন্তু দেখা তো হয়ে যেতেই পারে, আর চা খাওয়া হতে পারে, তাই না? মেসেজ করেছেন পৌনা ঘোষ হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে। শুভ সকাল তানিয়া, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। হেলিকপ্টার যদি আমাদের ছাদে নামে তাহলে আমি অবশ্যই পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় ভ্রমণ করতে চাই, আর যদি সম্ভব হয় বিশ্বেও ভ্রমণ করতে চাই, সমস্ত সৌন্দর্য উপভোগ করতে চাই। মেসেজ করেছেন নীলাঞ্জন দাস গুপ্ত বিরাটি থেকে। যদি হঠাৎ এমন সুযোগ পাই তাহলে এক মুহূর্তও না ভেবে কাশ্মীরে যেতে চাইব। বরফে ঢাকা পাহাড়, নীল আকাশ, সবুজ উপত্যকার শান্ত প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটিয়ে মনটাকে একেবারে নতুন করে নিতে চাই। দেখেছেন তো, কাশ্মীরে যেতে কিন্তু অনেকেই চাইছে। আমাদের দুটো টেক্সট মেসেজ এসেছে। জয়শ্রী যাদবপুর থেকে লিখেছে, সুইট দিদিয়া শো শুনতেই হবে, সব কষ্ট কাজ দূরে রেখে এমন মিষ্টি দিদিয়ার সঙ্গ পাওয়া কঠিন এ যুগে। ও মা, আজকের প্রশ্নের উত্তর কই জয়শ্রী, কোথায় যেতে চাও তুমি সেটা তো লিখলে না। মেসেজ করেছেন রঞ্জনা মজুমদার বেলুড় থেকে, শুভ সকাল তানিয়াদি। হেলিকপ্টারে চড়ে উড়ে যাওয়ার ইচ্ছাও কম নয় আমারও, তবে নিজের লোকেরা কাছে থাকলে আরও ভালো লাগতো, সবাইকে নিয়ে উড়ে যেতে। আর তানিয়াদি যদি আমাদের সঙ্গে থাকতো, মিষ্টি মিষ্টি কথা বলতো, ভালো ভালো গান শোনাতো, তাহলে তার কোনো প্রশ্নই থাকতো না।

বুঝলাম। আচ্ছা মেসেজটা আসলে শেষ হয়নি, তারপর উনি পাঠিয়েছেন, তবে তানিয়া দি যদি আমাদের সাথে মিষ্টি মিষ্টি গলায় কথা বলে আর গান শুনিয়ে সঙ্গে থাকে তাহলে এখনও যেতে রাজি আছি। ও মা, আমি যে গান জানি কথা আপনাকে কে বলল? তোর আমার গান শুনলে আপনার হেলিকপ্টার থেকে ঝাঁপ দিতে ইচ্ছা করতে হতেই পারে, বলা যায় না। ফলতা বকুলতলা থেকে শম্ভু সঙ্গে ছিলাম। আচ্ছা, যারা সঙ্গে ছিলেন প্রত্যেকে ধন্যবাদ, যারা সঙ্গে থেকেছেন কমেন্ট করেছেন ফেসবুক পোস্টে তাদেরকেও ধন্যবাদ জানিয়ে দিই। আগামী 13 অক্টোবর আবারও সকাল সকাল আপনাদের কাছে চলে আসব আপনাদের সঙ্গে সময় কাটাতে পুজোর আগে, সেটাই আমার শেষ আশা, আর তারপর একদম পুজোর পরে। তাই সেই দিন আরও অনেক গল্প হবে আপনাদের সঙ্গে, আরও গান শুনিয়ে আপনাদের মন ভালো করার চেষ্টা করব। পুজো আসছে, চেষ্টা করুন যতটা সম্ভব আপনার নিজের মন ভালো রাখার পাশাপাশি যাদের জন্য আপনার নিজের কোনো ক্ষতি না করে একটু ভালো রাখা সম্ভব মন থেকে বা অর্থনৈতিকভাবে, তাদেরকে সাহায্য করুন। আর তানিয়ার সেই মন্ত্র, ভালোবেসে ভালো রাখুন, ভালোবাসায় ভালো থাকুন। আজকের মতো টাটা। গানে গানে বাপ্পি লাহিড়ি এবং আলকা ইয়াগনিক, ছবির নাম আমার তুমি।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করেছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে জিএসটি কাউন্সিলের 57তম বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশজুড়ে আজ ভারতীয় বায়ুসেনা IAF-এর 94তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। ওবিসি সংরক্ষণের সংশোধিত তালিকা অনুযায়ী ডাক পাওয়া SSC-র একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া আজ শুরু হয়েছে। বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর প্রয়াত, বয়স হয়েছিল 75 বছর।

0: আইএফএ শিল্ডের ফাইনালে যুব ভারতীতে আজ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের দশম সংস্করণের উদ্বোধন করেছেন। গতকাল শুরু হওয়া চার দিনের এই সম্মেলনে টেলিযোগাযোগ, ডিজিটাল সংযোগ ও প্রযুক্তিগত উদ্ভাবনে ভারতের অগ্রগতি তুলে ধরা হচ্ছে। এবারের সম্মেলনের মূল ভাবনা স্কেল উইদাউট বাউন্ডারিজ বা সীমাহীন পরিসরে প্রসার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় 5G পরিষেবা পৌঁছে গেছে। বর্তমানে সারা দেশে 5G পরিষেবা চালাতে 5.5 লক্ষেরও বেশি বেস স্টেশন রয়েছে।
1: 2022 में इसी मंच से हमने देश में 5G की शुरुआत की थी। फिर 2023 में मैंने बताया था कि भारत कैसे 5G रोल आउट से 5G रीच आउट की दिशा में आगे बढ़ रहा है। और आज हम सभी देख रहे हैं, देश के हर जिले तक 5G कनेक्टिविटी पहुंच चुकी है। आज 5.5 लाख से अधिक बेस स्टेशन भारत में है, जहां से 5G नेटवर्क ऑपरेट कर रहा और मोबाइल इंटरनेट स्पीड 2022 की तुलना में 10 गुना बड़ी है।
0: এই সম্মেলনে বিশ্বের 100 বেশি দেশ থেকে 1.5 লক্ষেরও বেশি অংশগ্রহণকারী, 500 বেশি প্রদর্শক এবং 600 স্টার্ট আপ যোগ দিয়েছে। স্মার্ট মোবিলিটি, শিল্পক্ষেত্রে রোবোটিক্স সহ বিভিন্ন নতুন ক্ষেত্রের উদ্ভাবনও তুলে ধরা হচ্ছে এই সম্মেলনে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে জিএসটি কাউন্সিলের 57তম বৈঠক। সভাপতিত্ব করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। উপস্থিত রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীরা। জিএসটি সংক্রান্ত জটিলতা কমানো, কর জমার প্রক্রিয়া সহজ করা এবং ছোট ব্যবসায়ীদের ওপর থেকে কর সংক্রান্ত বোঝা কমাতে 5 দফার সংস্কার প্রস্তাব পেশ করতে পারে কেন্দ্র। এর মধ্যে রয়েছে চালানের স্বয়ংক্রিয় মেলবন্ধন, নথিপত্রের ঝামেলা কমানো এবং ছোট করদাতাদের রিটার্ন জমার সংখ্যা হ্রাস। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে কাউন্সিলের 56তম বৈঠকে সাধারণ মানুষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে করের হার পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দেশজুড়ে আজ ভারতীয় বায়ুসেনার 94তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। 1932 সালের আজকের দিনে প্রতিষ্ঠিত এই বাহিনীর যাত্রা পরবর্তী কয়েক দশক ধরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় ও সুবিন্যস্ত করেছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বায়ুসেনার সকল সদস্য ও তাঁদের পরিবারবর্গকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং আজ বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম নয়, বায়ুসেনার প্রকৃত শক্তি তার বায়ুযোদ্ধারা। গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে 94তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বায়ুসেনা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করে এয়ার চিফ মার্শাল এপি সিং বলেন, দেশের স্বার্থ রক্ষায় বায়ুসেনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো পরিস্থিতির মোকাবিলায় বায়ুসেনা সর্বদা সতর্ক ও প্রস্তুত।
2: The Indian Air Force, being the custodian of the air power, understands its role and responsibilities and is always alert, committed and ready to meet any contingency. We believe that any Air Force can have the most advanced aircraft in the world or most advanced systems in the world, but its true strength is measured by its operational preparedness. That is how quickly and confidently it can act whenever the call comes.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11ই অক্টোবর চেন্নাইয়ে একটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন সহ এক গুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। তিনি চেন্নাই মেট্রোর পুনামালি থেকে বড়াপালানি শাখার উদ্বোধন করবেন। পাশাপাশি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পালানি, পারামকুড়ি, নামাক্কাল, অম্বাসমুদ্রম এবং ভেলোর ক্যান্টনমেন্ট অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন শ্রী মোদী। এছাড়াও কোয়েম্বাটোরে 700 কোটি টাকার একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। ভারত অভিযোগ করেছে, সন্ত্রাসবাদের ক্ষেত্রে পাকিস্তান দ্বিচারিতা করছে। একদিকে যখন ইসলামাবাদ জৈশ এ মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের খবর দিতে পারলে পুরস্কারের ঘোষণা করছে, অন্যদিকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সব ধরনের সহায়তা করছে। 9/11/26/11 পহেলগাঁও হামলার কথা সারা পৃথিবী মনে রেখেছে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভারতের ফার্স্ট সেক্রেটারি রঘু পুরী পাকিস্তানের সমালোচনা করে সন্ত্রাসবাদ মতদাতা এবং তাদের যারা আর্থিকভাবে সহায়তা করছে তাদের এদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় জাতীয় শিক্ষানীতি, একটি প্রতিবেদন।
3: ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও আত্মনির্ভর করে তোলাই হল আধুনিক শিক্ষার মূল লক্ষ্য। সেই ভাবনাকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের আমলে গৃহীত হয়েছে জাতীয় শিক্ষানীতি 2020। সেবা সংকল্প অভিযানের কর্মসূচিতে জাতীয় শিক্ষানীতির প্রভাব ও সম্ভাবনা নিয়ে এ রাজ্যের

0: সত্যি তো, কত যে গান গাওয়া হয় না, কত যে কথা বলা হয় না আমাদের, কত যে সময় কত কিছু করা হয় না, গানে গানে আমরা ছিলাম শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠ নিয়ে, আর তার কণ্ঠ শুনতে শুনতেই চলে এলাম তোমায় গান শোনাবো এই পর্বে। ঘড়ি বলছে 1:16 হয়ে 25:26 এই মুহূর্তে 100.1 FM গোল্ডে। আমি প্রযুক্তি,
1: আমি সরিতা, আপনাদের গানের অনুরোধ নিয়ে তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে প্রথম আমরা যে গানটি শুনলাম, সেই গানের জন্য অনুরোধ করেছিলেন খড়সরাই বেগমপুর হুগলি থেকে কৌশিক দত্ত। তার অনুরোধে আমরা শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানখানি শুনছিলাম।
0: পরের গান শুনব আশা ভোসলের কণ্ঠে, স্বপন চক্রবর্তীর কথায় আরডি বর্মনের সুরে এই গান।
1: একদমই তাই, আশা ভোসলের কণ্ঠে শুনি আমরা পরের গান।

আমরা আশা ভোঁসলের কণ্ঠে এই গান শুনছিলাম। এই গানের জন্য অনুরোধ করেছিলেন সুদীপ্ত হাজরা জামশেদপুর থেকে। আর এর পরের গানে আমরা চলে যাব সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। অগ্নি পরীক্ষা ছবির এই গানের জন্য অনুরোধ করেছেন অমল নন্দন নিউ টাউন থেকে। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় অনুপম ঘটকের সুরে আমরা শুনব অগ্নি পরীক্ষা ছবি থেকে এই গানখানি।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা গীতা দত্তের কণ্ঠে গান শুনছিলাম। গীতা দত্তের কণ্ঠের এই গানের অনুরোধ কারা করেছেন?
1: গীতা দত্তের কণ্ঠে এই গান শুনতে চেয়েছিলেন আর কে মুখার্জি, যাদবপুর থেকে।
0: বাসুদেবের কথায় মুকুল রায়ের সুরে আমরা শুনছিলাম এই গান। আমরা পরের গানে যাব, তার আগে একটু আবহাওয়ার খবর আপনাদের জানিয়ে দিয়ে এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে 30-40 কিলোমিটার বেগে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চলে আগামী 2-3 ঘন্টার মধ্যে। সকলকে নিরাপদে থাকার অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে মাঝারি মাপের বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আগামী 2-3 ঘন্টার মধ্যে রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার অঞ্চলে, এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং অঞ্চলেও একই রকম আবহাওয়ার বিজ্ঞপ্তি এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখলাম। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের কাছে হাতে যে খবর এসে পৌঁছেছে, সকলকেই সাবধানে এবং নিরাপদে থাকার অনুরোধ জানাচ্ছি আমরা। আমরা চলে যাব
1: পরের অনুরোধের দিকে, এগিয়ে যাব আমরা। কিশোর কুমারের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছেন রমা রায়, ভি রোড, দাসনগর, কলকাতা, হাওড়া থেকে। আমরা কিশোর কুমারের কণ্ঠে শুনি এবারের গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: সত্যি মাঝে মধ্যে মনে হয় যে জীবন হয়তো মানে নিত্য, কিন্তু জীবন নিত্য নয়। আমরা হারিয়ে ফেলি অনেক সময় অনেক মানুষকে, অনেক গুণী মানুষকে, মনে হয় কেন তারা চলে গেলেন। সদ্য প্রয়াত হলেন বিভা সেনগুপ্ত, আমরা তার গান, তার কণ্ঠের গান আমরা শুনছিলাম, তার রবি ঠাকুর, সেই রবি ঠাকুরের গান। গানটি শুনতে অনুরোধ জানিয়েছেন ফুলিয়া থেকে রাহুল দাস।
1: আমরা শুনলাম বিভা সেনগুপ্তর কণ্ঠে গান, রবীন্দ্রসঙ্গীত শুনছি পরপর, আরও একটি রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ রয়েছে, সেই অনুরোধে যাব। তবে তার আগে একটু বলি, আমাদের নিয়মটা যারা শুনছেন তাদের জন্য, সপ্তাহে একবারই অনুরোধ করবেন, একদিন সপ্তাহে অনুরোধ করলে সেই সপ্তাহে আর, মানে সোম থেকে রবি পর্যন্ত যে সপ্তাহ তার মধ্যে কিন্তু আর অনুরোধের গান শোনানো যাবে না। আমাদের খুব পরিচিত একজন শ্রোতা, তিনি গত 6 তারিখ অনুরোধ করেছিলেন, আবারও আজকে তার অনুরোধ পেয়েছি, কিন্তু শোনাতে পারছি না। সেই জন্য মনে হলো সকলকে হয়তো একটু মনে করিয়ে দেওয়া দরকার, আপনারা একটু এইটা খেয়াল করে অনুরোধ করবেন।
0: আরেকটা কথা বলি যে অনেক সময় আপনারা অনুরোধ করেন, হয়তো টেলিফোনে হয়তো অন্য নাম বলেন, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আপনাদের কণ্ঠ শুনে শুনে পরিচিত, তাই খানিকটা বুঝতে পারি যে কে একটু অন্য নাম বলে নিজের পরিচয়টি গোপন করলেন। সেই জায়গাগুলো একটু মাথায় রাখবেন, চেষ্টা করবেন যে সপ্তাহে একদিন, জানি আপনারা অপেক্ষা করে থাকেন কখন আপনার পছন্দের গান আপনার কানের কাছে পৌঁছে যাবে, এটা জানি আমরা, এ প্রান্ত থেকে সত্যিই জানি। আপনারা বিশ্বাস করুন আমরা সেই জায়গাটা বুঝতে পারি, কিন্তু তবুও আরও অনেক বন্ধুরা রয়েছেন যারা সত্যি গান শুনতে চান, যারা তাদের পছন্দের মানে কি বলবো, তাদের পরিবারের নাম কোথাও একটা ইথারে ভেসে আসছে সেটা শুনতে চান, নিজের নাম ইথারে ভাসছে সেটা শুনতে চান, এইগুলো, এই ফিলিংসগুলো আমরা বুঝি, তাই সকলকে একটু সুযোগ করে দেবেন। মনোজ মুরলির কণ্ঠে আমরা শুনবো পরবর্তী গানটি।
1: সিঙ্গুর হুগলি থেকে সুমন দাস, তার অনুরোধে, তিনি যে শিল্পীর কণ্ঠে গান শুনতে চেয়েছিলেন সেই শিল্পীর কণ্ঠে এই মুহূর্তে আমাদের সংগ্রহে গানটি নেই, তাই অন্য শিল্পীর কণ্ঠে, মনোজ মুরলী নায়ারের কণ্ঠে রাখলাম সেই গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: বন্ধু হারালে দুনিয়াটা খাঁখা করে, এই খেয়া বাইব কত আর। গৌরীপ্রসন্ন মজুমদার লিখলেন এই কথা, শ্যামল মিত্র সুর দিলেন, গাইলেন খেয়া ছবির জন্য।
1: আসলে কখনো কখনো এমন কিছু অনুরোধ আসে বা এমন কিছু গান, এটাই বোধহয় জীবনের চলার ধর্ম, এমনভাবে আমাদের জীবনে আসে যেগুলো কোথাও পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির সঙ্গে মিলে যায়, মিশে যায়। বেলঘরিয়া থেকে লক্ষ্মী মজুমদার অনুরোধ করেছিলেন এই গান শোনার জন্য, শুনছিলাম শ্যামল মিত্র এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরিবেশটা একটু বদলাই, পুজো আসছে, সেই কারণে অনেকবার মানে প্রায় প্রত্যেক দিনই ঘুরিয়ে ফিরিয়ে গানের অনুরোধ আসছে, চলে যায় সেই গানে।
0: শ্বেতা হুগলি থেকে অনুরোধ জানিয়েছিলেন সলিল চৌধুরীর কথায় সুরে, কণ্ঠ অন্তরা চৌধুরীর।

0: আমরা হাতে সময়টা বড্ড কম, আরো একটি গানের অনুরোধ রয়েছে, সেটা বাজাতেও ইচ্ছে করছে, কি করব, পুরোটা শুনতে পাবো না, সেই কারণে আফসোস হচ্ছে। ভারী ভালো একটি গানের অনুরোধ ছিল,
1: কারা করেছেন আমরা একটু হলেও শুনি গানটা।
0: হ্যাঁ, সন্ধি ছবি থেকে এই গান, তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে। তার অনুরোধে রইল, পুরোটা শুনতে পাবো না, এটা আফসোস, তবে যতটুকু শোনা যায়। এই গান শুনতে শুনতেই আজকের মতো শেষ করব, তোমায় গান শোনাবো, ফিরে আসবো ঠিক 2:30 মিনিটে, প্রযুক্তি আর সরিতা।

0: আজ দিনটা সত্যি বড্ড, শুধু মন খারাপ বললে হয়তো বা কম বলা হবে, এমন নিঃসঙ্গতার দিন, এমন হারিয়ে ফেলার দিন আমাদের অনেকেরই জীবনে খুব কম আসে।
1: একেবারেই তাই। আজকে সকালে প্রত্যেক দিনের মতোই আজকে অনুষ্ঠানের জন্য অন্যরকমভাবে যা হয় তৈরি হওয়া, তারপরে সেই কথা ভাবতে ভাবতে হঠাৎ করে ফোনে একটা খবর। সেই খবরটা হয়তো অনেকেই পেয়েছেন, এবং খবরটা পাওয়ার পরে মানুষের, অনেক মানুষেরই মনটা কোথাও অন্যরকম হয়ে গেছে। কারণ যে মানুষটাকে আমরা সিনেমার পর্দায় দেখে অভ্যস্ত, যে মানুষটার একটা ছাপোষা আর পাঁচটা মানুষের মতো তাকে দেখে অভ্যস্ত, কোথাও সেই মানুষটা ভেতরে ভেতরে আমাদের আদর্শ হয়ে উঠেছিলেন তার কাজে, তার কর্ম দিয়ে। সেই মানুষটা হঠাৎ করেই আজ ভোরবেলা আমাদের ছেড়ে পাড়ি দিলেন অন্য মুলুকে। চট করে মেনে নেওয়াটা খুব শক্ত, তাই আজকে সুরেলা সফরের বেশ কিছুটা অংশ জুড়ে আমরা শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করব আমাদের সেই প্রিয় অভিনেতাকে। অভিনেতা তিনি ঠিকই, কিন্তু আজ শুধু অভিনেতা হিসেবে নানা পাটেকরকে দেখব না, মানুষ নানা পাটেকর, তাকে একটু ছুঁয়ে দেখার, তাকে একটু শ্রদ্ধা জানানোর চেষ্টা করবো।

0: এই মানুষটি খ্যাতির শিখরে থাকা সত্ত্বেও সমস্ত কিছু ছেড়ে চলে যান গ্রামে। এই মানুষটি তার চারপাশের দেওয়াল মনে করেন তার গ্রামের চারপাশ ঘেরা পাহাড়কে। এই মানুষটি তার নিজের গ্রামকে কখনো ভুলতে পারেন না, শহরের চাকচিক্য তাকে একেবারেই আটকে রাখতে পারে না।
1: একেবারেই তাই, মানুষটি একেবারে সাধারণ। তিনি খ্যাতির শীর্ষে পৌঁছানোর পরও কিন্তু একেবারে ওই যে বলছিলাম না, আমার আপনার মতো ছাপোষা মানুষ, আমরা সেই ধরনের ক্যারেক্টারে যেমন তাকে পর্দায় দেখি, বাস্তব জীবনেও মানুষটা সেই রকম। এই মায়ানগরীর চাকচিক্য তাকে কিন্তু বদলে দিতে পারেনি, মানুষটা সেই একই রকম রয়ে গেছেন। যে কারণে ছোটবেলায় তার যে স্ট্রাগলটা, সেই স্ট্রাগলটা তিনি মনে রেখেছেন, এবং পরবর্তী সময়ে এই যে কৃষকদের দুরবস্থা, সেটা তাকে এতটা ভাবিয়েছে যে তিনি তার নিজের অর্জন করা সম্পত্তি, যেটা তিনি নিজে করেছেন, সেইটা দিয়ে তাদের পাশে সর্বতোভাবে দাঁড়ানোর চেষ্টা করেছেন। একটা অর্গানাইজেশন তৈরি করেছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, যারা, যে সমস্ত কৃষকরা আত্মহত্যা করেছে, তাদের পরিবারকে স্বনির্ভর করে তোলার চেষ্টা করেছেন, নিজের জীবনের আদর্শ করে তুলেছিলেন এই কাজটিকে।

0: এটা নিয়েই তার জীবনযাপন। তিনি বলতেন যে এটার জন্যই আমি বাঁচি।
1: ঠিক তাই। আর এই মানুষটি এমন, এই যে আজকে সরিতা শুরুতেই আপনাদের বলে দিয়েছে যে ছবির মানুষ নয়, মানুষ হিসেবে নানা পাটেকর কেমন, সেই গল্প আমরা আজ একটু একটু করে মনে করব। মনে করব এই কারণেই যে আমাদের বর্তমান পৃথিবীতে আদর্শ হিসেবে দেখতে পাওয়া মানুষের সংখ্যা এতই কমে গেছে, এতই নগণ্য, যে এই যে কটি মানুষ রয়েছেন তাদের যেন মনে হয় দীর্ঘ জীবন কেন হচ্ছে না। আমাদের সবসময় সেই আফসোসটা, মানে আজকের দিনে তো আরো বেশি করে আমাদের মনে আসবে যে এই মানুষ কেন আরো বেশি দিন রইলেন না আমাদের মধ্যে। আজ আমাদের গলা মাঝে মধ্যে কেঁপে যাবে, আজ আমরা আমাদের আবেগ সামলাতে পারবো না। আমরা জানি যে আপনারাও ও প্রান্তে যারা শুনছেন, যারা সকাল থেকে জেনে গিয়েছেন যে আমাদের প্রিয় তারকা নেই, তাদেরও আজকে মনটা ভিজে উঠেছে।
0: এই মানুষটা তার কথা অবশ্যই বলবো, আরও কথা, তার আগে কি আমরা একটা গান শুনবো?
1: আমরা একটা গান শুনবো যেখানে আমরা তার কণ্ঠ পাবো। মানে তার কণ্ঠ, তার বাচনভঙ্গি তো একেবারে অনন্য ছিল, অসাধারণ ছিল। একটু শুনি।

যে ছবির গান শুনছিলাম আমরা, বনবাস, তার প্রত্যেকটি ছবি তো এক একটি থেকে এক একটি আলাদা, গল্পগুলি আলাদা, চরিত্রগুলি আলাদা। বনবাস এমন একটি ছবি, এত অদ্ভুত একটা ছবি, যেখানে একজন মানুষ তিনি চলে যাওয়ার আগে নিজের শ্রাদ্ধ করে যাচ্ছেন। সেদিন হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনচরিত আনন্দধারা, আত্মচরিত যেটি, সেটি পড়ছিলাম। সেখানে লেখা রয়েছে শুনছিলাম, মানে পড়তে পড়তে দেখছিলাম যে সেখানে এই যে শ্রাদ্ধ বিষয়টি, মানে বেঁচে থাকতে শ্রাদ্ধ, তাকে নাকি চান্দ্রায়ণ বলে। এই খবর, এই বিষয়টা আমার জানা ছিল না, সেদিন জানলাম।

0: এবং আজকে কিরকম এই বানবাস ছবিটি, আর মনে পড়ে গেল যে সেখানে একটা অদ্ভুত ধরনের চরিত্র ছিল, তার স্মৃতি চলে গেছে, তিনি ঘুরে বেড়াচ্ছেন, তার ঠিকানা খুঁজে পাচ্ছেন না, এমন একটা চরিত্রে অভিনয় করেছেন। আসলে এই মানুষটি যখন যে চরিত্রে অভিনয় করেছেন, আমরা চোখের সামনে সেই চরিত্রটিকে জীবন্ত হতে দেখেছি, শুধুমাত্র তার এক্সপ্রেশনে নয়, তার ডায়লগ ডেলিভারিতে, তার বডি ল্যাঙ্গুয়েজে, তার দাঁড়ানো, তার বসায়, তার হাঁটা চলা, সব কিছুর মধ্যে দিয়ে আমরা চরিত্রটাকে জীবন্ত হতে দেখেছি।
1: আজ সকালে তার একটা সাক্ষাৎকার শুনছিলাম, সেখানে তিনি বলছেন যে চোখে জল আনা তো কোনো ব্যাপার নয়, অভিনয় করাটা, অভিনয়টা আসলে কি, চারিদিকে আমরা যা দেখি, প্রত্যেককে দেখি, অবজার্ভ করি, তার থেকে শিখি, এবং একটা চরিত্র যখন নির্মাণ করি তখন ওই পাঁচজনকে দেখা, পাঁচজনের বিভিন্ন রকম জেস্টার, সেগুলো মিশিয়ে কোথাও একটা চরিত্র তাকে ভাবতে সাহায্য করে। এবং তিনি বলছেন যে এই যে জীবনে এমন অনেক ঘটনা আছে, তোমার যখন চোখে জল আনার দরকার হবে সে সময় সেই কোনো একটা ঘটনাকে মনে করো, দেখো আপনি তোমার চোখে জল আসবে। এবং উনি বলছেন যে অভিনয় করাটা তো আসলে অভিনয় করার নয়, খুব সঙ্গত, তার কারণ তার ব্যাকগ্রাউন্ডটা তো থিয়েটারের। তিনি ছোট্টবেলায় আরেকটা কথা বলতে ভীষণ ইচ্ছা করছে, আজকে উনি বলছিলেন, সেই সাক্ষাৎকারে শুনছিলাম যে এত দুষ্টু ছিলেন ছোটবেলায় যে স্কুলের টিচার, গ্রামের স্কুলে যখন পড়তেন, স্কুলের টিচার তাকে ঠিক পাশটাতে নিয়ে বসতেন, কারণ বারবার তো না হলে উঠে যেতে হবে মারধর করার জন্য, বকার জন্য, উনি পাশটিতে হাতের পাশে কাছে নিয়ে বসতেন, এবং কিছু একটা ক্লাসে গণ্ডগোল হলেই উনি দেখার প্রয়োজন বোধ করতেন না যে সেটা কে করলো বা কেন হলো, হাতের কাছে ওনাকে ধরেই একটু যা করার করে দিতেন আর কি। তো এইরকম দুষ্টু ছিলেন, এতটাই দুষ্টু ছিলেন যে তার মা, তার এক মাসি যিনি স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন, তার কাছে পাঠিয়ে দিয়েছিলেন তাকে থাকার জন্য, যে সেখানে গেলে ছেলে বোধহয় একটু শুধরবে, দুষ্টুমিটা একটু কমবে। কিন্তু ফল যেটা হলো, মাসির বাড়িতে কিছুদিন থাকার পর মাসি আবার তাকে ফেরত পাঠিয়ে দিলেন, এবং মাকে তখন এটা বললেন যে ও যদি এখানে আর বেশি দিন থাকে তাহলে আমার ছেলেদেরও আমি ঠিকঠাকভাবে মানুষ করতে পারবো না। এইরকম দুষ্টু মানুষটি, তিনি যখন স্কুলে একদিন থিয়েটার করতে গেলেন, তার কেবলই না মনে হতো তিনি যে এত দুষ্টু, সেই কারণে বাবা বাকি ভাইদের একটু বেশি, ভাই বোনদের বেশি ভালোবাসেন, তাকে কম ভালোবাসেন। কিন্তু তার নাটক দেখতে যখন বাবা দূর থেকে চলে এলেন, এসে অনেকটা পথ অতিক্রম করে এসে নাটক দেখতে এলেন, সেখানে কোথাও তার মনে হলো তখন এইটা হচ্ছে আমার জায়গা, এইখান থেকেই আমাকে দেখে দিতে হবে, এখান থেকেই আমাকে নিজেকে প্রমাণ করতে হবে। এবং এইভাবেই নাটকের সঙ্গে গাঁটছড়া বাঁধা শুরু, এবং তারপর পরবর্তী ক্ষেত্রে মঞ্চ নাটকে বহুদিন, দীর্ঘদিন তিনি মঞ্চ নাটক করেছেন, বিভিন্ন চরিত্রকে জীবন্ত করে তুলেছেন মঞ্চে। তারপরে স্মিতা পাতিলের সঙ্গে একটা যোগাযোগ ছিল, পুনেতে থাকতেন, তো স্মিতা পাতিল তাকে অনেকদিনই চিনতেন, স্মিতা প্রায় জোর করেই তাকে অভিনয়ের দিকে খানিকটা ঠেলে দেন। এবং খুব অদ্ভুতভাবে, জানো, বিআর চোপড়ার ছেলে রবি চোপড়া, তিনি একটা ছবি তৈরি করছিলেন, তো স্মিতা পাতিল তাকে নিয়ে যান সেখানে যে একটি চরিত্রে অভিনয় করার জন্য। নানা পাটেকারকে আমরা যেরকম চিনি, মানুষটা তো আসলে সেই রকমই, মানে পর্দায় যেমন দেখি বাইরের মানুষটির সঙ্গে খুব বিশেষ তফাত
0: না,
1: তফাত বলতে হ্যাঁ অবশ্যই কোথাও খলনায়ক চরিত্রে আমরা তাকে দেখি, কোথাও আমরা অন্য চরিত্রে দেখি, সেই খলনায়কের যে কি বলবো সাংঘাতিক একটা কুটিলতা, সেইটা হয়তো তার চরিত্রের মধ্যে নেই, কিন্তু ওই যে একটা মুফট ব্যাপার, যেটা স্পষ্ট কথা মুখের উপর বলে দেওয়া, এটা তো তার স্বভাব। তো তিনি সেখানে যখন যান, দেখা যায় যে তাকে যে চরিত্রটি অফার করা হচ্ছে সেটা একজন রেপিস্টের ক্যারেক্টার, তো তার সেটা পছন্দ হয় না, তিনি তখন বলেন যে এই চরিত্র করার জন্য আমাকে ডাকা হয়েছে, আমি এটা করব না। তখন বলেন তাকে, এদিকে তাকে কিন্তু পছন্দ হয়েছে পরিচালকের এবং তার ইউনিটের পছন্দ হয়েছে, তখন তাকে তারা বলেন যে তাহলে আপনি কোন রোলটা করতে চান, তখন তিনি বলেন যে এখানে যে ভিলেনের রোলটা আছে আমি সেটা করতে পারি। তো তখন তাকে সেটাই দেওয়া হলো, এবং তিনি ভাবো প্রথম

0: ছবি করছেন একদম প্রথম দিকে তিনি শর্ত দিয়েছেন যে ছবি ডায়লগ মানে সিনটা কিন্তু আমি লিখব। খুব অবাক হয়েছেন তারা, অবাক হওয়ার পরেও তারা বলেছেন আচ্ছা বেশ তাই। সত্যি সত্যি সিনটা উনি লিখেছেন এবং সিনটা যখন লিখে নিয়ে গেছেন সেই অনুযায়ী তারপর ডায়লগ, যিনি ডায়লগ রাইটার ছিলেন তিনি ডায়লগ লিখেছেন। এইবারে পরিচালক তাকে বলছেন এবারে বাকিটাও তাহলে আপনিই বলে দিন, ক্যামেরাটা আমি কোথায় সেট করব, কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে আপনাকে নেব, আপনি কি কি করবেন। তো সত্যি সত্যি উনি ক্যামেরার অ্যাঙ্গেলটাও উনি বলে দিলেন যে এই তো এইভাবে এখান থেকে নিয়ে তারপরে প্যান করে এভাবে এসে, এরকমই ছিলেন মানুষটা
1: আসলে না। কোথাও নিজের শর্তে বাঁচতে চেয়েছিলেন তো। এবং এই যে বলছো তুমি যে এই যে পুরো সিনটা ওনার তৈরি করা, এইরকম অনেক ছবিতেই কিন্তু তিনি ইমপ্রমচু এমন কিছু করেছেন যেগুলি আমাদের মনের মধ্যে দাগ কেটে গেছে। সেই ছবিগুলোর মানে সেই ডায়লগ বা সেই সিনটা হয়তো আগে থেকে ভাবাই ছিল না। এমন এমনও হয়েছে যে তিনি প্রথম এমন একটা অ্যামাউন্ট দাবি করেছেন যেটা তখনকার দিনের হিরোরাও দাবি করতেন না, এবং প্রোডিউসার তাকে সেটা দিয়েছেন।
0: একদমই, আমরা একটু বলি যে একদম প্রথম থেকে আমরা তো শুনলাম পরিণদা ছবির গান, আমরা শুনেছি প্যার কি মোর পে। পরিণদা ছবিটার কথা বললেই মাধুরী দীক্ষিত এবং অনিল কাপুরকে যেমন মনে পড়ে, ছবির গান মনে পড়ে, সেই সঙ্গে আন্নাকে আমাদের অবশ্যই মনে পড়ে। আন্না চরিত্রটাকে যেন অমর করে দিয়েছেন তিনি। এরকম বহু চরিত্র, যে যে চরিত্রে অভিনয় করেছেন, বলতে বসলে সেই চরিত্রগুলোর কথাই আমাদের বলতে হবে শুধু। কিন্তু আজকে তাকে আমরা স্মরণ করছি বটে, কোথাও না মনে হচ্ছে আসলে কি জানেন তো, এই সব মানুষের, এরকম শিল্পী মানুষদের তো মৃত্যু হয় না, শুধু দৈহিক মৃত্যু হয়, দেহের মৃত্যু হয়, কিন্তু মানুষটা কোথাও এই দিনের পর থেকে আসলে অমর হয়ে যায়।

0: ফিরে এলাম 100.1 FM গোল্ডে। আজ আমরা সরিতা আর প্রযুক্তি আমরা রয়েছি এ প্রান্তে। আজ আমরা স্মরণ করছি, স্মরণ শব্দটাও বলতে আজকে খুব অসুবিধা হচ্ছে, কিন্তু তবুও কিছু করার নেই, জীবনের নিয়ম। তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, বিশ্বনাথ নানা পাটেকার, এবং রেখে গেলেন যেটা এই বিরতিতে যাওয়ার আগে সরিতা বলছিল যে এই দিনটার পর থেকে তিনি অমর হয়ে গেলেন। সত্যিই তাই, তিনি যে সমস্ত অনবদ্য কাজগুলি আমাদের জন্য রেখে গেলেন, জানি না সেই কাজ মানে শুধু পর্দার কাজ নয়, তার জীবনের যে কর্ম তিনি করে গেছেন সেগুলোও যেরকম আমরা কতটা মেনে নেব, কতটা আমরা সেইগুলি পালন করব জানি না, তবুও যেটা বলছিলাম যে আদর্শের মানুষ যেরকম আমাদের কমে যাচ্ছে, সেইখানে হয়তো তিনি অত্যন্ত বিরল একজন মানুষ হিসেবে আমাদের মনের মধ্যে চিরকাল থাকুন, এটাই আমরা চাইব। মানে শুধু সিলভার স্ক্রিনে আমরা তাকে যেরকমটা দেখেছি তা নয়, তিনি জীবনাচরণে যা যা করেছেন সেগুলিও যেন আমাদের মনে থাকে আজীবন।
1: একদম, শুধু মনে থাকা নয়, সেইটাকে পাথেয় করে, সেটাকে বলে না যে পথপ্রদর্শকের মতো পথ দেখান কিছু কিছু মানুষ, তিনি যে পথ দেখিয়েছেন আমরা শুধুমাত্রই যেন তার গুণমুগ্ধ হয়ে সেইখানে থেমে না থাকি,
0: একদম
1: তার দেখানো পথে আমরা যেন হাঁটতে পারি।
0: তিনি বারে বারে বলেন একটা কথা, বলেছেন একটা কথা, সেটা হচ্ছে যে আমি ইন্ডাস্ট্রির মানুষ নই, আমি এসেছি, আমি কাজ করেছি, আমি চলে গেছি। এটা এটা না ভীষণ তার, তিনি জীবন, তিনি তাকে কখনো কোনো পার্টিতে দেখা যায়নি, তাকে খুব কম অ্যাওয়ার্ড ফাংশনে দেখা গেছে, তবে তিনি যেটা বলতে চেয়েছেন সেটা না সবসময় তার মনের কথা, তিনি যে আদর্শ পালন করে এসেছেন, সারা জীবন যেটা বিশ্বাস করেছেন সেটা না ছবির পর্দায় তার সংলাপের মধ্যে দিয়ে সেটা আমাদের বুঝিয়ে গেছেন। যেমন তিনি বারে বারে এটা প্রশ্ন করেছেন বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে যে আপনারা এই যে এই যে জাতিগত যে গণ্ডগোল, যে ঝামেলা, যে বিরোধ, আচ্ছা সত্যি সত্যি বলুন তো হিন্দু মুসলিম কী পার্থক্য আছে, আমাকে একটু পার্থক্যটা বুঝিয়ে দেবেন, দিন না একটু বুঝিয়ে, আমি না কোনো পার্থক্য বুঝতে পারি না, আমাকে যদি একটু বুঝিয়ে দেন আপনারা। এবং আমরা জানি আপনারা, আমরা ছবিতেও আমরা তাকে যখন দেখেছি তিনি হিন্দু মুসলিমের রক্ত এক জায়গায় করে সেখানে আমাদের বোঝাচ্ছেন যে কোথায় পার্থক্য রয়েছে দেখুন।
1: এবং তিনি বলছেন যে বিদেশে যখন যাই তখন তো আমি ভারতীয় হিসেবেই পরিচিত, তখন কি কেউ আমার জাতি জিজ্ঞেস করে আলাদা করে, কাউকে জিজ্ঞেস করে? করে না তো। শুধু তাই নয়, আরেকটা কথা আজকে বলতে ভীষণ ইচ্ছে করছে, তিনি কিন্তু ছোটবেলায় যা পড়াশোনা করেছেন করেছেন, ছোটবেলা থেকেই ছবি আঁকতেন ভীষণ ভালো, এবং বাবার যখন ব্যবসাটা একেবারে নষ্ট হয়ে গেল, ভরাডুবি হলো, সেই সময় কিন্তু পরিবারকে বাঁচানোর জন্য মাত্র 13 বছর বয়স তখন, তিনি মানে 8 কিলোমিটার পথ পায়ে হেঁটে গিয়ে সেখানে পোস্টার, সিনেমার পোস্টার আঁকতেন, 35 টাকা করে পেতেন, আবার 8 কিলোমিটার পথ তিনি বাড়ি ফিরতেন। এবং তিনি বলছেন যে রাত্রিবেলা ফিরে যখন একবেলা খাবারও পেতাম ওখানে, রাত্রিবেলা ফিরে যখন খেতাম তখন কোথাও মনে হতো একবার যে বাবা মা খেয়েছে তো, কিন্তু তারপরে আর সেটা দেখার মতো অবকাশ ছিল না, কারণ এত প্রচণ্ড খেতে পেয়ে যেত যে আমি খেয়ে নিতাম। হ্যাঁ, তো এইভাবে তার দিনগুলো কেটেছে। এবং তারপরে পরবর্তী সময়ে তিনি যে যে স্কুল অফ আর্টস সেখান থেকে পাশ করেছেন এবং হরফ লিখতেন, এখনকার মতো কম্পিউটারাইজ তো তখন ছিল না, সেই সময়টা হাতে করে তিনি বিজ্ঞাপন সংস্থায় কাজ করতেন, ক্যালিগ্রাফির কাজ করতেন। এবং তার পরবর্তীকালে তার নাটকের ভালোবাসা তো নাটকে ছিলই, পরবর্তী ক্ষেত্রে চাকরিতে ইস্তফা দিয়ে পুরোপুরি একেবারে নাটক এবং ফিল্মে তার চলে আসা। তো এই যে মানুষটি, সেই মানুষটি কিন্তু তার মানে যেমন ছিলেন, তিনি বারবার বলেছেন যে আমি যেমন আমি তেমন, এবং জীবনকে তিনি এভাবেই দেখেছেন যে সাকসেস এবং ফেলিওর এটা তো জীবনে থাকবেই, আমি কি করছি, আমার সেটা করতে ভালো লাগছে কিনা, আমি সেটা এনজয় করছি কিনা, এইটা বড় কথা, সেটা সাকসেসফুল হবে না ফেলিওর হবে এটা ভেবে কোনো লাভ নেই। বারবার তিনি এই কথা বলছেন, তুমি যদি এনজয় করে একটা কাজ করো সে কাজটা কিন্তু এমনিতেই ভালো হবে।
0: ঠিক তাই, সবসময় তিনি মনে করতেন যে আমাদের যে দেশের মূল যে শক্তি সেটা আমাদের জমি, আমাদের মাটি।
1: হ্যাঁ,
0: তাই আমাদের সমস্ত পরিচয়ের মধ্যে থেকে দেশ সবার আগে।
1: একদম একদম, শুধু তাই নয়, দেশ সেবার জন্য মানে এটা একটু বলতে হবে, যেমন বললাম যে তিনি জেজে স্কুল অফ আর্টস থেকে পড়াশোনা করেছেন, এবং তিনি না, এটা অনেকেই হয়তো জানে না, পরবর্তী ক্ষেত্রে জানাজানি হয়েছিল যে তিনি বহুদিন ধরে পুলিশের যে ওই ক্রাইম ব্রাঞ্চে যে বিভিন্ন অপরাধীর ছবি স্কেচ করা হয়, নানা পাটেকার সেই ব্যক্তি ছিলেন যিনি সেই স্কেচ করতেন, বহুদিন যাবত করতেন, এবং যখন মুম্বাই হামলা হয় সেই সময়ে তিনি বহু এই কাজ করেছেন, এবং সে সময় পুলিশের তরফে তার কাছে রীতিমতো পারমিশন ছিল, তিনি বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরে সেখানকার উত্তেজনা প্রশমন করার চেষ্টা করেছেন। এবং আরও একটি ছবি, বিখ্যাত ছবি প্রহার, জীবনে তিনি 4টি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, ভুল বললাম, 2টি ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং 4টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। তো সেই প্রহার ছবিটা তার মধ্যে খুব অন্যতম একটি ছবি। প্রহার ছবি করার সময় তিনি কিন্তু আর্মি ট্রেনিং নিয়েছিলেন, শুধু ট্রেনিং নিয়েছিলেন ওই একটা ছবিতে অভিনয় করে সেটা কিন্তু নয়, কার্গিল যুদ্ধের সময় তার মনে হয়েছিল, ওই যে তুমি একটু আগে বললে না যে দেশই আসল, তিনি কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন, তার মনে হয়েছিল যে দেশ আগে, তার চেয়ে বড় কিছু হতে পারে না, সুতরাং আমি দেশকে আগে সেবা করব।
0: তার প্রথম জাতীয় পুরস্কার ক্রান্তিবীর 94-93 ক্রান্তিবীর, 93 তিরঙ্গা, এবং তার দ্বিতীয় যে জাতীয় পুরস্কার অগ্নিসাক্ষী, এটিও একটি অনবদ্য ছবি। একটু আগে বলছিল না যে খলনায়কের চরিত্রে আমরা তাকে যখন দেখেছি, আসলে খলনায়কের চরিত্রের মানে একজন খল মানুষেরও ভিতরে তিনি যে কাজটা করছেন সেটার প্রতি যে অনেস্টি, আমি বলছি না সমাজের প্রতি অনেস্টি, আমি বলছি তিনি সেই মানুষটি কেন করছেন, সেটাও না, আমরা যখন খল চরিত্রে নানা পাটেকারকে দেখেছি তখন সেই মানুষটির প্রতিও আমাদের কোথাও না কোথাও সহানুভূতি তৈরি হয়েছে। ক্রান্তিবীর যখন তৈরি হচ্ছে, ক্রান্তিবীরের যে শেষ দৃশ্যটা যেখানে নানা পাটেকারকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে, সেই সময় সেই দৃশ্যটা কিন্তু আগে থেকে লেখা ছিল না, এই যে অনেক অনেক সময় অনেক সিন, অনেক দৃশ্য, অনেক সংলাপ তিনি নিজে থেকে তৈরি করতেন। এই সময়টায় বেশ কিছু দিনের জন্য তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং তিনি একটু সুস্থ হওয়াতেই তিনি চলে এসেছিলেন শুটিং করতে, এবং মেহুল কুমার তাকে কিছুদিন সময় দিয়েছিলেন, অবশ্য তার অসুস্থতা পেরিয়ে তিনি শুট করলেন, এবং সেইখানে যে সংলাপ তিনি বলেছেন সে সংলাপ তো আজও একেবারে অমর হয়ে রয়েছে। আমরা সেই সংলাপের খানিকটা অংশ আপনাদের আজকে শোনানোর লোভ সামলাতে পারছি না,

0: 1993 সালে মেহুল কুমার তৈরি করছিলেন তিরঙ্গা। এই ছবিতে যখন তিনি কাস্ট করেছেন নানা পাটেকর এবং রাজকুমারকে, এই কথা শুনে অনেক বন্ধুরাই মেহুল কুমারকে বলেছিলেন, দুই পাগলকে একসঙ্গে কাস্ট করলে তাহলে ছবিটা শেষ হবে তো।
1: হ্যাঁ, এই তিরঙ্গা লেহরা, মানে তিরঙ্গা লেহরায়গা বলে তো, এই তিরঙ্গা কিন্তু মানে লেহরানোর কোনো সুযোগ নেই, সবাই এরমটাই বলেছিলেন।
0: হ্যাঁ, কিন্তু আলটিমেটলি তো সেটা হয়নি। সেটা যে জায়গায় দুইজন মানুষ এবং নানা পাটেকর সবসময় বলতেন যে হ্যাঁ, উনি ওনার একটা আলাদা স্টাইল ছিল বটে, কিন্তু আমিও আমার মতোই ছিলাম। এবং এই ছবির প্রসঙ্গ কেন আনলাম নানা পাটেকরের কথা বলতে গিয়ে, আমরা আজ তিনি চলে গিয়েছেন নানা পাটেকর, সেই শ্রদ্ধা জানালাম, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আজকের দিনটা সরিতা বলছিল যে 100 বছরে একবারই তো আসবে।
1: একদমই তাই, তার কারণ এই যে মানুষটি যার আসল নাম কুলভূষণ নাথ পণ্ডিত, 1926 সালের এই 8ই অক্টোবর তৎকালীন ব্রিটিশ ভারতের বালুচিস্তানের লোরেলাই ওই জায়গাটা, সেখানে তিনি একটি কাশ্মীরি পণ্ডিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এবং যে মানুষটির ছবির সঙ্গে দূর দূর তার কোনো সম্পর্ক তার ছিল না, বহুদূর থেকে তার কোনো সম্পর্ক ছিলই না, বাড়ি একেবারে পণ্ডিত ফ্যামিলি আমরা যেটা বলছি, সেখানে সবাই শিক্ষিত এবং লেখাপড়ার ভীষণ রকম চর্চা ছিল, সেখানে ছবির কোনো জায়গা ছিল না। এবং 8 ভাই বোন ছিলেন বাড়িতে, তিনি বলেছেন যে বাড়ি থেকে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন পড়তো না,
0: এন্টারটেইনমেন্ট বাড়ির মধ্যেই হয়ে যেত,
1: একদম পুরোটাই বাড়ির মধ্যে হয়ে যেত। এবং ইংরেজি, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, কাশ্মীরি, সংস্কৃত এই সমস্ত ভাষায় দক্ষ ছিলেন এই মানুষটি, এবং বেদ পুরাণের চর্চাও ছিল বাড়িতে।
0: হ্যাঁ, আমরা ছবির জগতে তাকে পেয়েছি কি নামে, এই গানটা শোনার পরে আর বলে দিতে হচ্ছে না। হ্যাঁ, রাজকুমার। আজ রাজকুমারের জন্ম শতবর্ষ, এই 100 বছরের জন্মদিনে আমরা তাকে প্রণাম জানাই।

0: নীলে গগনকে তালে ধরতি কা প্যার তো পলেই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরও কী কী বলছে আকাশ সেটা একটুখানি আপনাদের জানিয়ে দিই। আকাশবাণী থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর আমাদের হাতে এসে পৌঁছেছে। আগামী দু তিন ঘন্টার মধ্যে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ এবং সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি, দমকা বাতাস এবং বাতাসের গতি 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায় প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর জানিয়ে দিলাম আপনাদের। এই মানুষটির আজ যে মানুষটির আজকে জন্মশতবর্ষ, সে মানুষটি কিন্তু যখন মুম্বাই এলেন মাত্র 14 বছর বয়সে, পড়াশোনা শেষ করলেন, 6 ফিট লম্বা ছিলেন বলে মুম্বাই পুলিশে সাব ইন্সপেক্টরের চাকরিতে জয়েন করলেন। দেখো কোথাও না, নানা পাটেকরের জীবনের সঙ্গে কি অদ্ভুতভাবে আজকে না এত অদ্ভুত ঘটনা ঘটছে,
1: অদ্ভুত সমাপতন বলে একেই,
0: একেবারেই তাই। এবং এই যে পুলিশে চাকরি করছেন, সেই চাকরি করতে করতে বন্ধুরা যারা তার কাছের মানুষ, সেই রকম বন্ধুরা তারা বললেন যে তোমার এমন চেহারা, তোমার তো সিনেমার জগতে যাওয়া উচিত। এবং সিনেমার জগতে যাওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না, কিন্তু ওই বন্ধুরাই জোর করে তার ছবি তোলালেন এবং প্রডিউসারের কাছে নিয়ে গেলেন। প্রডিউসার ভীষণ খুশি হলেন, বললেন আরে বাপরে, একে তো ছবিতে নিতেই হবে। ছবি প্রথম 1952 সালের রঙ্গিলি, তারপর 1953 সালের আবসার, কিন্তু এই দুটি ছবি খুব যে কি বলবো মানে
1: প্রভাব ফেলেছিল, মানে তাকে নজরে এসেছিলেন তিনি সকলের কাছে, তা কিন্তু একেবারেই নয়। সেটা আরও কয়েকটা বছর সময় লাগলো। শেল্টার 1957, মেহবুব খানের সেই কাল্ট ক্লাসিক মুভি মাদার ইন্ডিয়া, সেই ছবিতে রাধা অর্থাৎ নার্গিস যে চরিত্রে অভিনয় করেছিলেন তার স্বামী শামুর চরিত্রে, হ্যাঁ আমরা পেলাম রাজকুমারকে। এবং এই ছবিতে তিনি কিন্তু বলা যায় সকলের নজরে পড়ে গেলেন।
0: একই বছরে তৈরি হলো সোহরাব মোদির নাও শেরওয়ালে দিল, এই ছবি কিন্তু হ্যাঁ যেহেতু মাদার ইন্ডিয়াতে সেই অর্থে তার চরিত্রটা খুবই ছোট ছিল, কিন্তু নওশের বেলা দিলেতে তিনি একটি যাকে বলে মূল চরিত্র অভিনয় করলেন এবং সেখানে কিন্তু সবচেয়ে বেশি তিনি নজরে এলেন। আর মাদার ইন্ডিয়া সবচেয়ে বেশি চর্চিত হয়েছিল এই কারণেই যে পরবর্তীকালে আমরা জানি যে প্রথম ছবি, প্রথম ভারতীয় ছবি হিসাবে এই ছবিটি একাডেমি পুরস্কারের জন্য নমিনেশন পেয়েছিল। এবং সেই যে মানে সেই সেই দিন, মানে সেই দিন কিন্তু আমেরিকাতে উপস্থিত ছিলেন রাজকুমার যেদিন এই অ্যাওয়ার্ড ঘোষণা হয় আর কি।
1: একদম। তো এই ছবি থেকে আমরা একটা গান শুনে আসি।
0: হ্যাঁ

0: আমরা নানা পাটেকরের সংলাপের কথা বলছিলাম সরিতা, তবে হিন্দি ছবির জগতে বলিউডে প্রথম যে মানুষটির সংলাপ সবচেয়ে বেশি জনপ্রিয় হলো এবং মানুষের মুখে মুখে ফিরতে শুরু করলো সেটি বোধহয় রাজকুমার। মানে সেই ওয়াক্তের সংলাপটা মনে আছে, জানি ইয়ে বচ্চো কে খেলনে কি চিজ নেহি হ্যায়, হাথ লাগ জায়ে তো খুন নিকাল আতা হ্যায়।
1: এবং তারপরে ওই ডায়লগটাও মনে পড়ছে যে জিনকি ঘর শিশে কি হো ও পাথর,
0: অরো কে ঘর মে পাথর নেহি
1: ফেকা কর ফেকা কর। এরকম অনেক ডায়লগ আছে যেগুলো একেবারে অমর হয়ে রয়েছে। নানা পাটেকরের কথা যেমন বলছিলাম, এক্ষেত্রে আর অদ্ভুত একটা যোগাযোগ এই দুজনের। তুমি বলছিলে না যে তেরঙ্গা তিরঙ্গা ছবির কথা, সেখানে দুজনে দুজনের প্রতি এতটাই সম্ভ্রম। তিনি বলছেন, নানা পাটেকর বলছেন তার সম্পর্কে যে মানুষটা ছিল এমনই অদ্ভুত, কিন্তু আমি পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করতাম এবং কোনোদিনও কখনো আমি তাকে মেজাজ হারাতে দেখিনি। যদি যখন তিনি প্রচণ্ড রেগে যেতেন, তিনি শুধু তাকিয়ে থাকতেন, মুখ দিয়ে কোনো কথা বার করতেন না যাতে কোনো খারাপ শব্দ বেরিয়ে না যায়।
0: আর ওই খাবারের কথাটা বলো,
1: হ্যাঁ, মায়ের রান্না করে বাড়ি থেকে নানা পাটেকর খাবার এনেছেন লাঞ্চের সময়। রাজকুমার তাকে বলছেন যে আমার খাবারটা তুমি খাও, তুমি কি এনেছো, তোমার খাবারটা আজকে আমি খাই। তো তিনি সেদিনকে মোচার তরকারি নিয়ে গিয়েছিলেন, মা রান্না করে দিয়েছিল, তো উনি খেয়েছেন। খাবার পর বলছে, ইয়ে কিমে কি সবজি বহুত আচ্ছা হ্যায়। তো তখন নানা বলেছেন, না না এটা কিমা নয়, এটা হচ্ছে ইয়ে হচ্ছে কেলে কা ফুল। তো তখন উনি বলছেন, নেই নেই ইয়ে কিমে কি সবজি মা কো যাকার কেহনা মুঝে বহুত আচ্ছি লাগে। এবার উনি কিছুতেই বোঝাতে পারছেন না যে না এটা মোচা, মানে কলার ফুল থেকে তৈরি। তারপরে এটা বলার পরেও আবার উনি তখন বলছেন ওনাকে যে, আরে জানি ইয়ে কিমে কি সবজি হ্যায়। এইভাবে এরকম ছিলেন মানুষটা। এবং ওই যে শব্দটা, মানে ওনার একটা না আলাদা আলাদা কি বলবো, মানে আন্দাজ একটা যাকে বলে, একটা আলাদা স্টাইল ছিল, ডায়লগ ডেলিভারি বলো। এবং তাকে বলা হতো ডিরেক্টরস অ্যাক্টর, তিনি স্ক্রিপ্টটা খুব ভালো করে পড়তেন। এবং আরেকটা জিনিস, এই যে নানা পাটেকরের কথা বলছিলেন না, নিজের শর্তে বাঁচা একজন মানুষ, রাজকুমারও কিন্তু ঠিক তাই। তিনি একেবারে প্রথম যখন ছবিতে অভিনয় করতে শুরু করলেন, ছবিতে তো কোনো শিফট হয় না, কাজের যেমন শিফট হয়, শিফট হয় কিন্তু সেই মানে ডিরেক্টর যখন আসতে বলবেন অ্যাক্টরকে, অ্যাক্টর তখনই আসবেন, নিয়মটা ছিল এরকমই। কিন্তু রাজকুমার সেই অ্যাক্টর যিনি প্রথম দিন থেকে সকাল 10টার সময় যেমন লোকে অফিসে যায় সেরকমভাবে তিনি রেডি হয়ে চলে আসছেন শুটিং ফ্লোরে, এবং দুপুরবেলা পর্যন্ত কাজ করতেন, তারপরে লাঞ্চ ব্রেক নিতেন। এবং লাঞ্চ ব্রেক মানে হচ্ছে তিনি বলতেন যে আমি এবার লাঞ্চ করব এবং তারপরে কিছুক্ষণ বিশ্রাম করব, সেটা মোটামুটি ঘন্টা দুয়েক, তারপরে ফ্রেশ হয়ে আমি আবার জয়েন করব। এমনটাই ছিলেন তিনি চিরকাল, এইটা করে এসেছেন।
0: হ্যাঁ, মানে নিজের মতন করে শিফট তৈরি করতেন। এবং আরেকটা বিষয়, নানা পাটেকর যেরকম বলেছেন যে আমি ইন্ডাস্ট্রির কেউ নই, আমি আসি অভিনয় করি চলে যাই, রাজকুমারও ঠিক তাই। তিনি তার কাজের জগৎ এবং তার পরিবার পারিবারিক জগৎ সম্পূর্ণ আলাদা রেখেছিলেন।
1: এবং তিনি বলতেন যে আমি মানে ভুলক্রমে প্রায় এটা আমার জায়গা নয়, এই কথাটা তিনি বারবার
0: বারে বলেছেন। আরেকটা জিনিস দেখো, আমার তার জীবন মানে এইগুলো পড়াশোনা করতে গিয়ে আমার মনে হচ্ছিল এই যে তিনি

0: তিনিও বেদ পুরাণ সংস্কৃত সাহিত্য পড়েছেন, তার ছেলে মেয়েদের নাম রেখেছিলেন দেখো পুরু, পানিনি, এবং মেয়ের নাম রাখলেন বাস্তবিকতা। আমরা বাংলায় উচ্চারণ করি এরকম, হিন্দিতে হলে বাস্তবিকতা হবে। এবং তার আরো একটি অত্যন্ত জনপ্রিয় ছবি দিল্লেখ মন্দির, যেটা আজও মানুষ
1: ছবির জন্য তিনি মানে অ্যাওয়ার্ড পেয়েছিলেন, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন পার্শ্ব চরিত্র হিসেবে। তো তার লিপে ছিল না গান, তবে এই গান শুনলেই আমাদের সেই রাম এই ক্যারেক্টারটার
0: মনে পড়ে, এবং থুতনিতে ভর দিয়ে তার বসে থাকা জলজলে দুটো চোখ মনে পড়ে যায়।

0: মারতে দাম তাক তৈরি হচ্ছে। মারতে দাম তাককে একটি দৃশ্য রয়েছে যেখানে তাকে মানে তার মৃত্যু হবে আর কি, এরকম একটি দৃশ্য। সেখানে তিনি মেহুল কুমারকে বলছেন যে এই যে আমার শেষকৃত্য হচ্ছে, এখানে তুমি আমার শরীরে একটা মালা পরিয়ে দাও। মেহুল কুমার স্মৃতিচারণ করে বলছেন যে যে ভ্যানে তিনি শুয়েছিলেন সেখানে আমি মালা পরিয়ে দিলাম। রাজ সাহেব মজা করে বললেন, জানি এখন মালা পরিয়ে নাও, কারণ যখন আমি চলে যাব তখন টেরও পাবে না। আসলে তিনি সবসময় বলতেন যে আমি যখন চলে যাব তখন যেন কেউ আমার সঙ্গে, ইন্ডাস্ট্রির কেউ যেন না আসে, শুধু আমার পরিবারের মানুষ থাকেন, কারণ তার মতে মত কো তামাশা বানা দেতে হ্যায় লোক।
1: একদম
0: আবারও সেই নানা পাটেকার কোথাও যেন লিঙ্ক হয়ে গেলেন।
1: সত্যি তাই। এবং তার যে এই যে কণ্ঠ, যে কণ্ঠের ডায়লগে আমরা মজে থাকি, সেই কণ্ঠে মানে গলায় ক্যান্সার হয়েছিল, তার কণ্ঠটি প্রায় চলে গিয়েছিল, কিন্তু সেই অবস্থাতেও তিনি বাড়ির লোকেদের বারবার বলেছিলেন যে আমার চিতাভস্ম নিয়ে বাড়িতে ফিরে আসার পর ইন্ডাস্ট্রিকে জানাবে যে রাজকুমার আর নেই। এইভাবেই নিজের শর্তে চিরকাল বেঁচেছেন, কাটিয়েছেন, রাজকুমারের মতোই রয়্যাল একটা জীবনযাপন করেছেন এই মানুষটি। আজ তিনি শতায়ু হলেন আমাদের সুরেলা সফরের তরফ থেকে, FM গোল্ডের তরফ থেকে, প্রযুক্তি আর সরিতার তরফ থেকে তাঁর প্রতি রইল অনেক শ্রদ্ধা, প্রণাম।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে গেছে। সারা ভারতে 5.5 লক্ষের বেশি 5G বেস স্টেশন কাজ করছে। প্রায় 25 কোটি পড়ুয়াকে বিভিন্ন ডিজিটাল ও অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করতে সরকার কাজ চালাচ্ছে। শ্রী মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করে বলেন, শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে আরও শক্তিশালী করেছে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাপনা। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের মাধ্যমে গত কয়েক বছরে একাধিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।
1: বিতে বর্ষো মে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস কে মাধ্যম সে বহুত কুছ হাসিল কিয়া হ্যায়। হামারে সামনে বিকশিত ভারত কা এক বিরাট সংকল্প হ্যায়। ইসকে লিয়ে হমে আপনে প্রয়াসো কো নিরন্তর ব্যাপক করতে রহনা হ্যায়। হমে IMT কো এক এসা প্ল্যাটফর্ম বানানা হ্যায় জো টেকনোলজি, রিসার্চ, ইন্ডাস্ট্রি, ইনভেস্টমেন্ট অর আইডিয়া কা এক জংশন বন সকে।
0: কংগ্রেস এবং তাদের দলীয় নেতৃত্ব দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করছে বলে বিজেপি অভিযোগ করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে দলের প্রতিনিধি সিদ্ধার্থ যাদব বলেন, দীর্ঘদিনের পুরনো এই কংগ্রেস পার্টির প্রতিবাদ বিক্ষোভে কোন সাধারণ মানুষ অংশগ্রহণ করেননি। তাদের এই দ্বিচারিতা খুব শীঘ্রই দেশের সামনে প্রকাশ পাবে বলেও মন্তব্য করেন তিনি। যে অরাজকতা কংগ্রেস তৈরি করেছে তারও তীব্র নিন্দা করেছে বিজেপি। এদিকে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া বিরোধী দলগুলি ভারতবর্ষের সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করে তুলতে চাইছে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। উত্তর চব্বিশ পরগনার সোদপুরে এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, SIR এর ফলেই বহিরাগতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হয়েছে এবং তার জেরেই কেরালার মতো রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসতে সক্ষম হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মালদা জেলা সফরে গিয়ে সেখানকার বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সাহায্য তুলে দেন। আকাশপথে বন্যা ও ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। এক প্রশাসনিক অনুষ্ঠানে দুর্গতদের কাছে অর্থ সহায়তা তুলে দিয়ে বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই মালদার পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন। 50 বছর ধরে যারা শাসন করেছেন তারা ভাঙন সমস্যার সমাধান করেননি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
2: আপনাদের চাইতে হবে না, 34 বছর বামকে দিয়েছেন, 15 বছর তৃণমূলকে দিয়েছেন, আমাদের কাজ দেখে নেবেন। আজকে যারা পুরো ঘর ভেঙেছে তাদেরকে আমরা 1,80,000 টাকা করে, আর যাদের আংশিক ঘর ভেঙেছে তাদেরকে 90,000 টাকা করে দিয়ে গেলাম।
0: মালদা থেকে কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী সন্ধ্যা নাগাদ ফের পূর্ব বর্ধমান যেতে পারেন। বর্ধমান শহরে বিজেপি কার্যালয়ের এক দলীয় বৈঠকে তাঁর অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে। রাতেই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আগামীকাল ভোট গণনা। গণনা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। গণনা কেন্দ্রগুলিতে মোতায়েন রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা পুরসভা নির্বাচনের প্রস্তুতিতে শহরের 209টি ওয়ার্ডের সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুর নির্বাচন আসন সংরক্ষণ বিধি অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক এই বিজ্ঞপ্তি জারি করেছেন। 209টি ওয়ার্ডের মধ্যে 12টি সংরক্ষিত হয়েছে তপশিলি জাতির জন্য, অন্যদিকে 70টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে। কানাডার কবি ও লেখিকা অ্যানি কার্সন সাহিত্যের জন্য 2026 নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। সুইডিশ একাডেমি জানিয়েছে, শাস্ত্রীয় ঐতিহ্যের সঙ্গে সৃজনশীল এবং রসাত্মবোধক সংলাপের মধ্যে দিয়ে সমকালীন সাহিত্যের নতুন রূপ সৃষ্টির জন্যই তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে। অ্যানি কার্সনের সাহিত্যকর্মে কবিতা, গদ্য, সংলাপ এবং অনুবাদের এক অভিনব মেলবন্ধন লক্ষ্য করা যায়। তাঁর লেখায় প্রাচীন গ্রিক সাহিত্যের গভীর প্রভাব লক্ষ্য করা গেছে। কার্সনের উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে 1998 সালে প্রকাশিত অটোবায়োগ্রাফি অফ রেড। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে গীতাঞ্জলি হলের কাছে অক্ষয় ঝা নামে এক স্কুল ছাত্রের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশ 3 বন্ধুকে গ্রেপ্তার করেছে। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা আজ এক সাংবাদিক বৈঠকে জানান, সাগর কুমার রাও নামে তার এক বন্ধুর বাড়িতে লাইসেন্সবিহীন একটি লোডেড বন্দুক রাখা ছিল। সেটি নাড়াচাড়া করতে গিয়ে অসাবধানতাবশত গুলি ছিটকে যায় এবং তা অক্ষয়ের বুকে গিয়ে লাগে। ভয় পেয়ে সাগর পুলিশের কাছে প্রথমে মিথ্যা বিবৃতি দিয়ে সকলকে বিভ্রান্ত করেছিল বলে জানা গেছে। 2027 গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে আলিপুর জেলাশাসকের দপ্তরে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক বসে মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে সেখানে আলোচনা হয়। আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক র্যাডার পর্যবেক্ষণে আগামী 2-3 ঘণ্টায় কলকাতা, 2-24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ায় মাঝারি বজ্রপাত ও তীব্র বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। হুগলিতেও মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম IFA শিল্ড ফুটবলের

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: জীবন মে হমে রক্ষা করনা আনা চাহিয়ে, রক্ষা আপনি।

0: সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা আগামীকাল। সাংসদ পদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের প্রশ্নে জবাব দিতে আরও 14 দিন সময় চেয়েছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদরা। মালদার বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কলকাতা পুরসভা নির্বাচনের জন্য শহরের 209 ওয়ার্ডে সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। বারাণসীর সোনারপুরায় 80 কোটি টাকা ব্যয়ে আধুনিক আতিথেয়তা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রাজ্য সরকারের। দুর্গাপুজোর সপ্তমী অষ্টমী ও নবমীতে রাতভর মিলবে মেট্রো পরিষেবা। আসছি বিস্তারিত সংবাদে। রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা আগামীকাল। গণনা পর্বকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। 2 কেন্দ্রে গণনা হবে 15 দফায়। ডাকযোগে প্রাপ্ত ব্যালট গণনার জন্য থাকছে পৃথক হল এবং একজন করে গণনা পর্যবেক্ষক। রেজিনগরের ভোট গণনা হবে বহরমপুর গার্লস কলেজে। অন্যদিকে নন্দীগ্রামের গণনা কেন্দ্র করা হয়েছে কবি সুকান্ত সেকেন্ডারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও সংলগ্ন ভবনে। নিরাপত্তার জন্য 3 স্তরের বলয় গড়ে তোলা হচ্ছে। গণনা কেন্দ্রের 100 মিটার এলাকায় কোনো যানবাহন চলাচল করতে পারবে না। গণনা কেন্দ্রের মূল ফটকে মোতায়েন থাকবে রাজ্য সশস্ত্র পুলিশ, আর গণনা কক্ষের প্রবেশদ্বারে দায়িত্ব থাকবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। নির্বাচন কমিশনের অনুমোদিত পরিচয়পত্র ছাড়া কাউকে গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এবার কর্মকর্তাদের পরিচয় যাচাইয়ের জন্য কিউআর কোড সম্বলিত ইসিনেট পরিচয়পত্র ব্যবহার করা হবে। গণনা কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট জেলা শাসকরা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা অনুযায়ী প্রয়োজনীয় নিষেধাজ্ঞা জারি করেছেন। রাজ্যে হিংসামুক্ত ভোট করানোর জন্য মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের নাম বাঙালির হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে বিজেপি আজ দাবি করেছে। দলের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, অতীতে রাজ্যে নির্বাচনী হিংসা, সাংবাদিকদের উপর হামলা, এমনকি প্রার্থীদের মারধরের মতো ঘটনা ঘটেছে। গণেশ কুমার সেই পরিস্থিতির পরিবর্তন করায় রাজ্যের মানুষ নির্বাচনী প্রক্রিয়ার উপর নতুন করে আস্থা ফিরে পেয়েছেন।
1: ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাঙালি প্রথম স্বাধীনতা পেয়ে থাকে। পাকিস্তান ভেঙে পশ্চিমবঙ্গ তৈরি করে ভারতের সঙ্গে যুক্ত হয়ে বৌদ্ধবাদের সাধনা করার একটা পরিস্থিতি যদি হয়ে থাকে, তাহলে দ্বিতীয়বার বাঙালি সেই স্বাধীনতাকে উপভোগ করলেন এই গণেশ কুমারের আমলে। অন্তত গণেশ কুমারের নাম বাঙালির হৃদয়ে সোনার অক্ষরে লেখা থাকবে।
0: এদিকে নতুন দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন দলের শীর্ষ নেতৃত্বের উপর পুলিশি বল প্রয়োগের অভিযোগ তুলে কংগ্রেস আজ কলকাতায় প্রতিবাদ মিছিল বের করে। দলের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক প্রকাশ যোশী সহ প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃবৃন্দ এতে অংশ নেন। সাংসদ পদ খারিজ নিয়ে লোকসভা সচিবালয়ের প্রশ্নে জবাব দিতে আরও 14 দিন সময় চেয়েছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদরা। কলকাতার একটি হোটেলে আজ দলের সংসদীয় কৌশল নির্ধারণের বৈঠকে যোগ দিয়ে এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় একথা জানান। লোকসভা যুগ্ম সচিবকে চিঠি দিয়ে 22 অক্টোবর পর্যন্ত সময় দেওয়ার আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর। এদিকে এদিনের বৈঠকে 10 জন সাংসদের অনুপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। মালদার বন্যা ও ভাঙনে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের 180,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। অন্যদিকে আংশিক ক্ষতিগ্রস্তদের 90,000 টাকা করে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ মালদায় বন্যা ও ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী বলেন, মানিকচক, রতুয়া এবং ইংরেজ বাজারে মোট 24,595 পরিবারকে ক্ষতিপূরণ বাবদ প্রায় 242 কোটি টাকা দেওয়া হবে। মালদার বন্যা ভাঙনের স্থায়ী সমাধানে IIT কানপুরকে DPR তৈরির দায়িত্ব দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
2: আমি কানপুর IIT সাহায্য নিয়ে করব, চিফ সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছি। ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ইজ অলসো কম্পিটেন্ট। আমরা একসঙ্গে কাজ করব, টাকা কোনো ফ্যাক্টর হবে না। এই ইনিশিয়াল 3700 কোটি টাকার পরিকল্পনা তৈরি করা হয়েছে। এই লো ল্যান্ডে যে লোকজন আছে তাদেরকে উপরে তুলে আনারও ব্যবস্থা করছি, তাদেরকে জমি এবং পাকা বাড়ি দেবো, আর রিং বাঁধকে এমন করে দেবো জল ওভারফ্লো করতে পারে। প্রকৃতি সর্বশক্তিমান, কিন্তু বাঁধ যাতে না ভাঙে তার জন্য আমি চেষ্টা করব।
0: দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর 7টি স্থানে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। এর অঙ্গ হিসেবে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে 2 দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ শিলিগুড়ির PWD ইন্সপেকশন বাংলোতে একটি বৈঠক বসে। সেখানে ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, শিলিগুড়ির মহকুমা শাসক এবং তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা। মন্ত্রী বলেন, দুর্গাপুজো উপলক্ষে 10ই অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে একটি বৃহৎ

0: সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই আদলে রাজ্যের বিভিন্ন প্রান্তেও অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাজ্য সরকার পুজোর আগেই সব রাস্তা মেরামতের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে। কলকাতায় আজ একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের পুর নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায় একথা জানান। তিনি বলেন, রাজ্য সরকার দুর্গাপুজোয় পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে।
1: আমরা কাজ করতে পারছি না, কিন্তু আমরা এখনো আশাবাদী, আমরা পুজোর আগে এই রাস্তাঘাটের কাজ, আলোর কাজ কমপ্লিট করব। এই দুর্গাপূজা অভিনব হবে, উদ্বোধন দেখুন মাহলেয়ারদিন ইডেন গার্ডেনে, তারপর থেকে কলকাতার শহরকে দেখুন। আমি আপনার মাধ্যমে সবাইকে আহ্বান করব, ফ্যামিলি নিয়ে এবার বেরোন, দুর্গাপূজা দেখুন। শুধু পান্ডাল, শুধু মূর্তি দেখবেন না, সারা কলকাতার রাস্তা চকচক দেখবেন, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের তৈরি হচ্ছে। আসুন এবারকার দুর্গাপূজাকে অভিনব অভূতপূর্ব বানান।
0: পুজোর আগে কম খরচে নতুন জামা কাপড় কেনার সুবিধা করে দিতে বিজেপির উদ্যোগে উত্তর চব্বিশ পরগনার সোদপুর এইচবি টাউনে চালু হয়েছে নমোমল। এখানে ছোট বড় সকলের জন্য পোশাক মিলবে মাত্র 10 টাকায়। প্রায় 7,000 পোশাক এই মলে রাখা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ নমোমলের উদ্বোধন করেন। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় জাতীয় শিক্ষানীতি।
2: ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের আমলে গৃহীত হয়েছে জাতীয় শিক্ষানীতি 2020। সেবা সংকল্প অভিযানের কর্মসূচিতে জাতীয় শিক্ষানীতির প্রভাব ও সম্ভাবনা নিয়ে এরাজ্যের বিদ্যাসাগর সম্মানে ভূষিত জাতীয় শিক্ষক প্রশান্ত মারিক আকাশবাণীকে বলেন,
3: শিক্ষা যেন শুধু বই পড়া আর পরীক্ষার ভালো নম্বর পাওয়ার মধ্যে আটকে না থাকে, এটাই দেখা। পড়ার সঙ্গে বৃত্তিমূলক শিক্ষা, প্রযুক্তি, শিল্প, খেলাধুলা সবকিছুকে যুক্ত করার কথা বলা হয়েছে, আর শেষ কথা হচ্ছে জীবনের জন্য তৈরি করা।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতা পুরসভার নির্বাচনের প্রস্তুতিতে শহরের 209 ওয়ার্ডের সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুর নির্বাচনে আসন সংরক্ষণ বিধি অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক এই বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী 209 ওয়ার্ডের মধ্যে 12 সংরক্ষিত হয়েছে তপশিলি জাতির জন্য, অন্যদিকে 70 ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে। বারাণসী সোনারপুরায় অবস্থিত ঐতিহাসিক কোচবিহার কালীবাড়ি চত্বরে প্রায় 80 কোটি টাকা ব্যয়ে আধুনিক আতিথেয়তা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এ ব্যাপারে পর্যটন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী আজ সেখানে গিয়ে প্রস্তাবিত প্রকল্পের রূপরেখা সরেজমিনে খতিয়ে দেখেছেন। দুর্গাপুজোর দিনগুলিতে এবছরও মেট্রো চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী 15 অক্টোবর পঞ্চমী থেকে 21 অক্টোবর দশমী পর্যন্ত এই বিশেষ সূচি মেনে চলবে মেট্রো। পঞ্চমী এবং ষষ্ঠী তথা 15 এবং 16 অক্টোবর আপ ও ডাউনলাইনে মোট 284টি মেট্রো চলবে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ব্লু লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে বেলা 1টা থেকে, চলবে ভোর 4টে পর্যন্ত। দশমীতে মেট্রোর সংখ্যা তুলনামূলকভাবে কম থাকবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবত আজ 3 দিনের সফরে রাজ্যে এসেছেন। বর্ধমান শহরে তিনি একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করছেন বলে আমাদের জেলা সংবাদদাতার খবর। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম সার্টিফিকেট কোর্সের নবম ব্যাচের পড়ুয়াদের আজ সার্টিফিকেট প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল বলেন, সহজলভ্য তথ্যের যুগে সংবাদ পরিবেশনের পূর্বে সত্যতা যাচাই, প্রেক্ষাপট বিশ্লেষণ এবং সামাজিক প্রভাব বিবেচনা প্রয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সন্দীপন দাশগুপ্ত, ডিডি বাংলা সংবাদের কনসালটেন্ট এডিটর প্রসেনজিৎ বক্সী প্রমুখ। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় ইস্ট বেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি হয়েছে। শেষ কপাও খবরে জানা গেছে মোহনবাগান 1-0 গোলে এগিয়ে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা আগামীকাল। মালদার বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
4: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে মুকেশ কুমার।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা, 100.1 এফএম গোল্ডে।
2: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 8:11 হয়ে 16 সেকেন্ড। আপনি টিউন করেছেন 100.1 এফএম গোল্ড, সঙ্গে রয়েছে রাজর্ষি আর দেবারতী, আর সেই সাথে রয়েছেন আপনারাও। আপনার কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আমাদের চারপাশে বেশ একটা পুজো পুজোর আমেজ কিন্তু চলেই এসেছে, কি বন্ধুরা, তাই তো? তাই এরকম সময় দাঁড়িয়ে এমন একটা বিষয় আপনাদের জন্য রেখেছি যেটাতে হয়তো আপনারা কেউ পক্ষে বলবেন, আবার কেউ বিপক্ষেই বলবেন যে না, দেবারতী রাজর্ষি যেটা বলছে এটা একদম ভুল কথা বলছে, আমরা মোটেই এরকম করি না। যাই হোক, সেটা আপনাদের মতামত, আপনাদের কথা, কিভাবে আপনারা আপনাদের মতামত জানাবেন সেটা জানিয়ে দিই চটপট 9903059992 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আপনার মতামত। সেই সাথে 0332248 আমাদের ল্যান্ড ফোনের নাম্বার, সেখানে এসে সরাসরি লাইভ কথা বলেও জানাতে পারেন আপনার মতামত। এছাড়া আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, যেখানে আপনারা আজকের পোস্টার বা পোস্টটি দেখেছেন, সেটি হলো 100.1 FM গোল্ড কলকাতা। এই ফেসবুক পেজটি যদি আপনি ফলো করে থাকেন তাহলে তো দেখতেই পাচ্ছেন আজ আপনার কথা অনুষ্ঠানের যে পোস্টারটি শেয়ার করা হয়েছে তার কমেন্ট বক্সে এসেও লিখে জানাতে পারেন আপনার মতামত। তবে হ্যাঁ, এতগুলো মাধ্যম বললাম বটে, কিন্তু একটাই রিকোয়েস্ট, যে কোনো একটি মাধ্যমে আসবেন, আর একটু ছোট্ট করে বললে না খুব ভালো হয়, তাহলে আপনাদের অনেকের সঙ্গে কথা বলতে পারি, অনেকের মতামত ভাগ করে নিতে পারি। কী নিয়ে কথা বলবো সেটাই তো জানানো হলো না, চটপট জানিয়ে দিই। পুজোর বাজার নিয়ে আলাদা করে আর উত্তেজনা নেই, আপনার কি মনে হয়? পুজোর বাজার নিয়ে সেই উন্মাদনা উত্তেজনা আগের মতোই রয়েছে, নাকি সারা বছর শপিং করা হয় বলে আলাদা করে পুজোর বাজার এই ব্যাপারটা কোথাও হারিয়ে যেতে বসে যাও? ঠিক আছে, হচ্ছে, হবে, প্রচুর নতুন জামাকাপড় আছে, আর কি কিনবো, এরকম একটা ব্যাপার। আপনার যেটা মনে হয় সেটা তো জানাতে পারেন। চলে আসবো একটা গানে, গানের ওপারে ফিরে এসে সরাসরি আপনাদের সঙ্গেই কিন্তু কথা হবে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold.
1: গান শুনতে শুনতে চলে এলাম আপনাদের কাছে আপনাদের মেসেজ নিয়ে। পুজোর বাজার নিয়ে আলাদা করে আর উত্তেজনা নেই, কি বলছেন আমাদের বন্ধুরা। তপুভাই জিরাবাদ বাঁকুড়া থেকে দীপায়ন শতপথী লিখছেন, পুজোর মার্কেট নিয়ে উত্তেজনা অনেক বেড়েছে। শৌখিন এবং আধুনিক ইয়াং জেনারেশন প্রিমিয়াম কোয়ালিটি, ট্রেন্ডিং কোয়ালিটির জিনিসপত্র ক্রয় করছে, যা পজিটিভ সাইন। জামা কাপড়, জুতো, ব্যাগ, পারফিউম, ইলেকট্রনিক গুডস, ডোমেস্টিক গুডস, পুজো বার্ষিকী, রেডিও এটসেট্রা, আর বাজার জমে উঠেছে, লিখছেন দীপায়ন শতপথী তপুবাই জিরাবাই বাঁকুড়া থেকে। পরের বন্ধু লিখছেন বিপ্লব মিশ্র মিলনপল্লী বাঁকুড়া থেকে, লিখেছেন অনলাইন শপিং এবং সারা বছর এটা ওটা পোশাক কেনার রেওয়াজ চালু হওয়ার পর পুজোর বাজার করার উত্তেজনা কিছুটা কমেছে বটে, কিন্তু যেটা কমেছে সেটা সাগর থেকে দুবালতি জল তুলে নেওয়ার মতো। গ্রামে বড় হয়েছি তো, তাই শহর থেকে পুজোর পোশাক কিনতে বাবা যেত পুজোর 2 থেকে 3 দিন আগে। বাবা রওনা দেওয়ার 1 ঘন্টা পর থেকে মন ব্যাকুল হতো, কখন বাবা ফিরে আসবে, কখন নতুন পোশাক দেখব, কারণ তখন কোনো বিশেষ অনুষ্ঠান না থাকলে অন্য সময় সচরাচর পোশাক কেনা হতো না। কালের নিয়মে আমাদের উত্তেজনাটা হয়তো কমেছে, কিন্তু সব শেষ হয়ে যাবে, ভালো পোশাক পাবো না, মেয়ের এই চিন্তা প্রমাণ করে দেয় নতুন প্রজন্মের উত্তেজনাটা আমাদের মতোই আছে, লিখছেন বিপ্লব মিশ্র মিলনপল্লী বাঁকুড়া থেকে। পরের মেসেজ চলে এসেছে, কমেন্ট করেছেন এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালি থেকে। তিনি লিখছেন, বছর ঘুরে শরৎকালে দুর্গাপূজা ফিরে এলে ছোটবেলার স্মৃতিগুলো আজও কিন্তু মনে পড়ে। মা বলতো, খোকারে তুই নতুন জামা নিবি কিনে, খুশি মনে দোকান ঘুরি।

বাবার সাথে হাতটি ধরে। সময় গেল বয়ে, বয়স গেছে বেড়ে, নিজের জন্য কেনাকাটা এখন গেছি ভুলে। ধরলে বায়না সোনা মেয়ে পুজোর জামা কিনতে যেয়ে অনলাইনে অর্ডার করি হাতে থাকা স্মার্টফোনে। শপিং মলে মন চায় না, ঠেলাঠেলি ভীষণ ভিড়ে, মানতেই হবে পুজোর বাজার বর্তমানে উত্তেজনা গেছে বোধহয় অনেকখানি কমে। এস এন মন্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালি থেকে লিখেছেন এই কমেন্ট। আপনারা আমাদেরকে কমেন্ট করছেন 100.1 FM গোল্ড ফেসবুক পেজের যে কমেন্ট বক্স রয়েছে, আজকের পোস্টারটির কমেন্ট বক্স রয়েছে, আজকে আপনার কথার পোস্টারের কমেন্ট বক্স সেখানে এসে। আর তাছাড়া আমাদেরকে টেলিফোন করতে পারেন 2248-8085 নাম্বারে। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং SMS এর নাম্বারটি রয়েছে 9903055992 নাম্বারে চলে আসতে পারেন SMS বা হোয়াটসঅ্যাপ নিয়ে। চলে এসেছে প্রচুর প্রচুর প্রচুর SMS, দেখি কারা কারা রয়েছেন। সৌভিক লিখছে ঢাকুরিয়া থেকে, পুজো এসেছে, চারপাশে আলোর ঝলকানি, দোকানের সামনে নতুন জামা কাপড়ের সম্ভার, কোথাও কোথাও মাইকের শব্দ, তবু মনের ভিতর কেমন যেন একটা শূন্যতা। আগে পুজোর বাজার মানেই ছিল এক আলাদা উত্তেজনা, কি জামা কিনবো, কি জুতো নেব, কখন বাজারে যাব, মায়ের জন্য কি পছন্দ হবে, এই ছোট ছোট ভাবনাগুলোতেই যেন আনন্দ লুকিয়ে থাকত। নতুন পোশাকের গন্ধ, ভিড়ের মধ্যে প্রিয় মানুষগুলোর সঙ্গে ঘোরাঘুরি, আর কেনাকাটা শেষে বাড়ি ফেরার সেই তৃপ্তি, সব কিছু মিলিয়ে পুজো যেন সত্যি উৎসব হয়ে উঠত। এখন বাজারে যাই, প্রয়োজনের জিনিস কিনি, দোকানের আলো দেখি, মানুষের ভিড় দেখি, কিন্তু সেই পুরনো উত্তেজনাটা আর অনুভব করি না। হয়তো সময় বদলেছে, হয়তো মানুষগুলো বদলে গেছে, কিংবা হয়তো কিছু প্রিয় মানুষ পাশে না থাকায় আনন্দের সংজ্ঞাটাই বদলে গেছে। আগে পুজোর বাজার ছিল আনন্দের কারণ, এখন অনেক সময় শুধু একটা প্রথা পালন করার মতোই লাগে। তবু উৎসব তো থেমে থাকে না, তাই নিজের মনকে বোঝাই সব আনন্দ আগের মতো না থাকলেও স্মৃতিগুলোকে সঙ্গে নিয়েই এবারও পুজোর আলোয় একটু হাসার চেষ্টা করি। ঢাকুরিয়া থেকে লিখেছে সৌভিক। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে প্রত্যেকবারের মতোই ছন্দে ছন্দে লিখেছেন, অন্ততপক্ষে কিছুটা তো উত্তেজনা আছে, পুজোর বাজার আটকে গেছে অনলাইনের মাঝে, দল মেধে পুজোর বাজার আলাদা এক আমেজ, সত্যি কথা বলতে কি নেই আগেকার ক্রেজ, সবাই এখন ভীষণ ব্যস্ত রুটিরুজির সন্ধানে, সময়ের বড়ই অভাব যদিও ইচ্ছা থাকে মনে, মোবাইল টেপে যখন তখন চলছে পুজোর বাজার, এটা সেটা যাচাই করে পছন্দ মতো অর্ডার, উত্তেজনা তবু আছে, তবে তেমনটি নয়, দুধের স্বাদ মিটছে হলে এটাই ভাবনার বিষয়। বিশ্বজিৎ কর লিখেছেন বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে। পরের মেসেজ করেছেন সীমা দাস, দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, একটা সময় ছিল যখন বাঙালির কাছে পুজোর বাজার মানেই ছিল এক চরম উত্তেজনা, দোকানে দোকানে ঘুরে ঘুরে পছন্দের পোশাক খোঁজার আনন্দ, কিন্তু সময়ের সাথে সাথে সেই চেনা উত্তেজনায় কিছুটা ভাঁটা পড়েছে। পরিশেষে বলা যায়, পুজোর বাজার নিয়ে উত্তেজনা কমে যাওয়ার অর্থ এই নয় যে উৎসবের আনন্দ মলিন হয়ে গেছে, বরং আনন্দের প্রকাশভঙ্গি বদলে গেছে, কেনাকাটার বাহ্যিক আড়ম্বর কমে গিয়ে উৎসব সব এখন আরও বেশি ব্যক্তিকেন্দ্রিক, আরামদায়ক এবং সংযোগমুখী হয়ে উঠেছে। জামাকাপড়ের স্তূপের চেয়ে প্রিয়জনদের সাথে কাটানো গুণগত সময়টাই এখন আসল পুজো। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়, লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস।

0: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: স্টুডিওর ঘড়ির কাঁটা একটু একটু করে এগোচ্ছে, সেই সাথে এগোচ্ছি আমরাও। চলে এসেছি আবারও আপনাদের কমেন্ট নিয়ে আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা। সেখানে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন নৈহাটি থেকে তরুণ কুমার দত্ত। তিনি লিখছেন, একদম সত্যি কথা, পুজোর বাজারের সেই চিরচেনা ভিড় আর দেখা যায় না। সময়ের তালে তালে মানুষের পছন্দ অভ্যাসের পরিবর্তন ঘটেছে। অনেকে মার্কেটে ভিড় ঠেলে লাইন দিয়ে কেনাকাটি করতে চাইছে না, তার চেয়ে ঘরে বসে অনলাইনে অর্ডার করে মার্কেটিং করে নিচ্ছে। অনলাইনে ভালো ভালো ব্র্যান্ডের পছন্দের জিনিস পাওয়া যায়। সারা বছর মানুষ পুজোর আগে থেকে কেনাকাটি সেরে ফেলে, পুজোর অপেক্ষা করে না। অনলাইনে কেনাকাটি আবার রিটার্ন করা যায়, মানুষের

0: রুচি অভ্যাসের পরিবর্তনের জন্য পুজোর বাজার নিয়ে আলাদা করে আর কোনো উত্তেজনা নেই, লিখেছেন নৈহাটি থেকে তরুণ কুমার দত্ত। শীষ মোহাম্মদ শিশান লিখছেন পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে, ছন্দে ছন্দে বরাবরের মতোই, পুজোর বাজার হাজার রকম, হিরে থেকে জিরে, বাজার করতে গলদ ঘর্ম, জামা গেল ছিঁড়ে, দশকর্মা ভান্ডারে গেলাম কিনতে পুজোর সরঞ্জাম, ফর্দ মিলিয়ে বাজার করতে পড়ল মাথার ঘাম, তামার কোষাকুষি লাগবে, মধুপর্কের বাটি, চাঁদমালা আলতাপাটি লাগবে, মধু ঘি, পঞ্চামৃত পঞ্চগব্য আরও কত কি, গামছা শাড়ি নমস্কারী, কলা বউয়ের শাড়ি। দশকর্মার মালিক বলেন আপনি চলে যান, সব জিনিস মিলিয়ে দেব, পরে দেবেন দাম। মা কাকিমার বাজার করা ঘন্টা কয়েক ধরে, শাড়ির পাহাড় নামিয়ে দিল তাদের সামনে ধরে, ছেলেমেয়ের জামা কাপড় নানা রকম লাগবে, এরপরে জামাইয়ের কাপড় মেয়ে কামান ডাকবে, ও কাকু রেস্টুরেন্টে নিয়ে চলো না, পিৎজা ফিশ ফ্রাই খাওয়ার পরে আইসক্রিম দেবেন না। বাজার করে বাড়ি গেল, দিনটা হলো পার, একদিনে কি কমপ্লিট হয় পুজোর বাজার? গাড়ি চলে বাড়ির পথে, কেউ বা মারে ঘুম, সূর্য কখন গেছে পাটে, রাস্তাটা নিঝুম, প্যান্ডেলে ওই কাঁসর বাজায় ওইটুকু এক ছেলে, ওর জন্য তো তোমরা কিছু জামা কাপড় নিলে, পুজোর দিনে ওর মুখে একটু হাসি ফোটাও, খুশি হচ্ছে এমন জিনিস ভাগ করে নাও। খুব সুন্দর লিখেছেন শীষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। আরও একটি ফেসবুক পেজের কমেন্ট পড়ব, কল্যাণ কুমার সান্ডিল রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে লিখেছেন, পুজোর বাজারে ভিড় আছে তবে স্বপ্রজন্মের জন্য নয়, আর সেটা কোনোদিনই ছিল না, তবে এটা সত্যি ঘরে বসে অনলাইনে কেনা কিছু লোকের পছন্দ অবশ্যই, তবে সবার নয়। এবারে পুজোর বাজারের আরেক শত্রু যখন তখন বৃষ্টি, এটা আমার মতো অনেক ভিজতে অনেকে ভিজতে পছন্দ করেন, সব মিলিয়ে পুজো তার জায়গায় আছে ঠিকঠাক, মুখগুলো শুধু বদলে বদলে যায় প্রতি বছর, যে মুখগুলো উত্তেজিত হওয়ার তারা ঠিক উত্তেজিত, আর মায়ের পুজোতে যাদের আগ্রহ তারা উত্তেজিত পূজার্চনার ব্যাপারে। তবে একটা জিনিস এবারে স্পষ্ট, পুজো এবার পুজোর মতোই হবে, বাকিটা ক্রমশ প্রকাশ্য আনন্দ পুরোদমে মনের গোপনে। ধন্যবাদ আপনাদের ও শ্রোতা বন্ধুদের। কল্যাণ কুমার সান্ডিল্য লিখেছেন রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে। ফেসবুক পেজে কমেন্ট করেছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, তিনি লিখছেন সুস্থ পকেট সুস্থ মন, তৃপ্তি থাকে সারাক্ষণ, কোথায় যাব কিনব কত কি, আলতা চুড়ি কিংবা রঙিন শাড়ি, পকেট যখন শূন্য থাকে হাজার রকম ইচ্ছে জাগে, পূজা কিংবা ঈদের বাজার উত্তেজনা নেই কোনো আর, এমনিভাবে কাটছে সবার, কাটছে তোমার আমার, তাকিয়ে আছি সুখের সেদিন আসবে কবে আবার। বাংলাদেশের আত্রাই থেকে লিখেছেন এই মেসেজ কাজী আবু জাফর। আর তার মেসেজ পড়তে পড়তেই আমাদের স্টুডিওর ঘড়ির কাঁটা কিন্তু বলে দিচ্ছে খুব দ্রুত গতিতে সময়টা এগোচ্ছে, তাই চটপট আবারও ফিরে আসছি আপনাদের কমেন্ট নিয়ে, আপনাদের মেসেজ নিয়ে। 9903050992 SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং সেই সাথে ফেসবুক পেজ আমাদের 100.1 FM গোল্ড কলকাতা, সেখানেও লিখে জানাতে পারেন আপনার মতামত। পুজোর বাজার নিয়ে আলাদা করে আর উত্তেজনা নেই, কি মনে হয় আপনার লিখে জানান আমাদের।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
0: চলে এলাম আবারও আপনাদের মেসেজ নিয়ে, কমেন্ট নিয়ে। ফেসবুক পেজে কমেন্ট করেছেন দিনেশ নস্কর বালির রাজচন্দ্রপুর হাওড়া থেকে, তিনি লিখছেন না পুজোর আনন্দ আছে, আমি কাজের মাধ্যমে থাকি, হয়তো সেভাবে বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য দুজন লোক আছে, আমার ছেলে আর আমার বউ, রাত দিন কেনাকাটা চলছে, প্যাকেট আসছে বাড়িতে, বুঝতে পারছি পুজোর কেনাকাটা। আমি যখন ছোট ছিলাম আনন্দটা বেশি ছিল, বয়সের সঙ্গে সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে আনন্দটা একটু হারিয়ে গেছে ছেলেকে দেখলে, আমার ছোটবেলাটা দেখতে পাই, ও যেভাবে আনন্দ পাচ্ছে আমিও সেভাবেই আনন্দ পেতাম বাবা মায়ের।

কাছে আবদার করতাম, আনন্দ নেই বলবো না, আমার ওদেরকে দেখেই আনন্দ লাগছে। একটু ছুটি পাবো, সারা বছর তো শুধু কাজই করি। পুজোয় বন্ধুদের সঙ্গে দেখা করব, বাইরে খাওয়া দাওয়া করব, কোনো নিয়মের রুটিন থাকবে না এই চারটে দিন। অন্তত আপনারাও পুজোতে আনন্দ করুন, ভালো থাকুন, আপনাদের নমস্কার জানাই। পুজোর আনন্দটা আছে, আপনি যদিও পুজোর আনন্দ নিয়ে লিখলেন দীনেশবাবু, আমরা বলতে চাইছি যে পুজোর

100.1 FM গোল টিউন করেছেন আপনি, দেবারতী রাজশী রয়েছি সঙ্গে, আপনারা শুনছেন আপনার কথা। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, অনলাইন শপিং ই কমার্স প্ল্যাটফর্মের বার্ষিক সেল এবং শপিং মলের সংস্কৃতির কারণে এখন মানুষ সারা বছরে যখন তখন কেনাকাটা করছে, ফলে পুজোয় বাজারে গিয়ে আলাদা করে কেনাকাটার বিশেষত্ব আর আগের মতো নেই। তাছাড়া মানুষ এখন পুজো চারটা দিন জামা কাপড় কেনার পেছনে হাজার হাজার টাকা খরচ করাচ্ছে, পুজোর ছুটিতে কোথাও ঘুরতে যাওয়া এবং ভালো ভালো রেস্তোরাঁয় খাওয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে। ঠিক তাই, পুজোর বাজার নিয়ে আলাদা করে আর উত্তেজনা নেই। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি, লিখেছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। আমাদের সমস্ত শ্রোতারা যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন, শুধু এই অনুষ্ঠান না, এফএম গোল্ডের সঙ্গে যুক্ত থাকেন, আকাশবাণীর সঙ্গে যুক্ত থাকেন, সবাইকেই কিন্তু দেবারতী রাজশ্রী আগাম শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছে। আপনারাও সকলে খুব ভালো থাকুন, পুজোয় খুব আনন্দ করুন। সুমিতা রায় লিখছেন ঢাকুরিয়া থেকে, কে বলেছে পুজোর বাজার নিয়ে আর উত্তেজনা নেই, অনলাইনে সব ব্যবস্থা আছে বলেই ভিড়ে কেউ আর যেতে চায় না, কিন্তু যারা ভিড়ে গিয়ে পুজোর বাজার করার আগ্রহ তারা যাবেই যাবে। এই কারণেই বাজার শেষ করে বাড়ি ফেরার পথে রেস্টুরেন্টে গিয়ে একটু ভালো মন্দ খাওয়া, সে কি এখন কেউ ছাড়ে নাকি? অবশ্য এখন রেস্টুরেন্টের খাবারও অনলাইনেই হচ্ছে। শেষ কথা, যারা পুজোর বাজার করার তারা যাবেই, তাদেরকে কেই বা আটকাবে, ঢাকুরিয়া থেকে লিখেছেন সুমিতা রায়। পরের মেসেজ চলে এসেছে ছন্দে ছন্দে, বেহালা থেকে প্রভাতী ভট্টাচার্য লিখেছেন, যতই থাকুক অনলাইনে সারা বছর কেনার ধুম, পুজো এলেই কেনাকাটায় উড়ে যায় চোখের ঘুম, হাল ফ্যাশনের পোশাক শুধু পুজোতেই মেলে, বেরিয়ে পড়ে কিনতে পোশাক সব কাজ ফেলে, কিছুটা কম হয় ঠিকই, ভিড়ের ঠেলাঠেলি গড়িয়াহাট নিউ মার্কেটে পোশাক রেখেছে মেলি, জুতো জামা কসমেটিক্স ব্যাগ পুজোতে চাই, গয়নাগাটি পারফিউম নতুন না হলে উপায় নাই, অনলাইন রয়েছে তো ঠিকই সারা বছরের জন্য পুজোর জিনিস কেনার তরে উত্তেজনা থাকে অন্য, বেহালা থেকে প্রভাতী ভট্টাচার্যের মেসেজ। বিজয়কৃষ্ণ দালাল লিখছেন আলিকুল বন্দিপুর হুগলি থেকে, তিনি লিখেছেন, শুভ সন্ধ্যা রাজস্ব দেবারতীকে আমার আগাম শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম, আশা করি তোমরা সকলে ভালো আছো। সেই সাথে তিনি লিখেছেন, তিনি তার নিজের কথা একটু লিখেছেন, যেহেতু তিনি তার নিজস্ব যে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে কিন্তু পুজোর বাজার নিয়ে আলাদা উন্মাদনা তিনি লক্ষ্য করেন, সেরকমভাবেই তিনি লিখছেন, কিন্তু তবুও তার মনে হচ্ছে যে আগের থেকে পুজোর বাজার একটু হলেও কমেছে, এখন সত্যি আলাদা করে আর উত্তেজনা নেই। তবে তাই বলে একেবারে নেই বললে ঠিক হবে না, আমাদের শাড়ির ব্যবসা প্রায় 100 বছরের উপর, তাই বলবো মোটামুটিভাবে চলছে, এই দুমাস পুজোর সময় অনেকটাই চাপ থাকে, আর অন্যান্যদের সব জিনিসপত্র লাগে তো, তাই সব মিলিয়ে এখন পুজোর বাজার একটু রমরমিয়েই চলছে। তোমরা পুজোয় খুব ভালো থেকো, আনন্দ করো, এমনটাই লিখছেন বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে। সেই সাথে খুব সুন্দর একটা ছড়া তিনি লিখে পাঠিয়েছেন, চটপট একটু পড়ে নেই, আকাশে আজ মেঘের খেলা, মনে রঙের মেলা, ঝিরিঝিরি বৃষ্টিতে আজ মনটা করে খেলা, সারা বছর অপেক্ষা আর কবে আসবে শরৎ, শরৎ এবার এসে গেছে মনে এবার পরশ, পুজো পুজো গন্ধ এবার কাশফুলের শাড়ি, কখন যে আজ আমার এবার মনটা হবে ভারী, আশায় আশায় দিন গুনি আর কত কথাই ভাবি, এবার বোধহয় আনন্দে আজ সবাইকে আজ ডাকি, ভাবতে ভাবতে কখন আমি ঘুমিয়ে যে আজ পড়ি, স্বপ্ন দেখি মা দুর্গা এবার মণ্ডপে দেয় পারি। বিজয় দালাল লিখেছেন নালিকুল বন্দিপুর হুগলি থেকে। পরের মেসেজ রমা রায় দাসনগর হাওড়া 5 থেকে লিখেছেন, পুজোর বাজার নিয়ে আলাদা করে উত্তেজনা নেই, ওরে বাবা আমি তো কেমন হয়ে গেছি বিষয়টা জেনে, সেই কবে থেকে চলছে বাঙালিদের পুজোর কেনাকাটা, জোয়ার লেগে গেছে নেই কোথাও ভাটা, সারা বছর যতই কিনি নয়তো পুজোর সেটা, পুজোর সময় আমাদের কেনাকাটা উত্তেজনা নিয়েই ছোটা, পুজোর বাজার এক আলাদা উত্তেজনা, শেউলির গন্ধ, কাশের সমারোহ, এ যেন এক অন্য দিন গোনা, মা আসছেন কদিন পরে, তাই স্বপ্নের জাল বুনি, যার যেমন ক্ষমতা সেভাবেই কিনি, বাড়িতে বাড়িতে চলছে পুজোর

0: কেনাকাটা বাবা মায়েরা সন্তানদের হাত ধরে লাগিয়ে দিয়েছেন হাঁটা। আপনারা সবাই ভালো থাকবেন, শরতের শিউলি ফুলের গন্ধ মাখা একরাশ মিষ্টি শুভেচ্ছা রইল সকলের জন্য। দাসনগর হাওড়া 5 থেকে লিখেছেন রমা রায়।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
0: বেশ কয়েকটি SMS ও চলে এসেছে। শিপ্রাকাড়ার মলিকপাড়া লেন বেটর হাওড়া 4 থেকে লিখেছেন, দেবারতি ম্যাডাম আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস, অনেক আর্জে বন্ধুরা SMS, না না আমি কিন্তু SMS পড়ি। তিনি লিখছেন যে এবার টপিকের কথায় আসি, আমি আর এখন দরকার ছাড়া কিনি না, তবে রাস্তায় মার্কেটে আজ আগের দিনের চেয়ে অনেক বেশি ভিড় দেখতে পাচ্ছি, ভিড় বেড়েছে। অনলাইনে সারা বছর অল টাইমে কিনলেও ভিড় উপচে পড়ছে। আমার যুগে একটা জামা পরে 4 দিন আনন্দ করেছি, কিন্তু আজ একদিনে যে কটা লাগে বলা মুশকিল, একদিনে যে কটা জামা লাগে বলা মুশকিল। তবে এইসব এক শ্রেণীর মানুষ, আর অন্যদিকে তাকালে চোখে জল আসারই মতো। যাকে বলবো পূজোর আনন্দের আড়ালে দুঃখ যন্ত্রণা অভাব, এক শ্রেণীর মানুষ ডেইলি যুদ্ধ করে চলছে এক মুঠো খাবারের জন্য। শিপ্রা কাড়ার লিখেছেন মলিকপাড়া লেন বিটোর হাওড়া 4 থেকে। তারক লিখছে কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, পূজোর বাজার আজও আছে, পোশাক তৈজসপত্র সাজাগোজা খাওয়া এই সবের সঙ্গে জড়িয়ে থাকে। পূজো ফাইনাল হলে এটা তার আগে নেট প্র্যাকটিস। এদিকে কাকদ্বীপ ডায়মন্ড হারবারে এখন ভিড় চোখে পড়বার মতো। রাজস্বীদাও দেবারতি দি, শারদীয়ার অনেক শুভেচ্ছা তোমাদের জানালাম। দুর্গাপুজো মানে আমার বিশাল আনন্দ ছিল ছোটবেলা থেকে, বাড়ির লোকদের সাথে, বন্ধু দিদিদের সাথে, গড়িয়াহাট, নিউ মার্কেট, হাতিবাগান এবং আমাদের শালকিয়া সব মার্কেটেই কিছু কিছু দৌড়োদৌড়ি চলতো কেনাকাটার জন্য। কিন্তু এই একটা বছর আমার খুব দুঃখের বছর, আমাদের দুই দাদা আমাদের ছেড়ে চলে গেছেন। আচ্ছা, 2025 মার্চ মাসে আমার ছোড়দা, আর এই অক্টোবরে আমার বড়দা চলে গেছে। আমি আমার সামান্য উপার্জনের পয়সায় সবাইকে কিছু কিছু কাপড় জামা কিনে দিতাম, প্রত্যেক বছর নিজের জন্যও কিনতাম, কিন্তু সবই এখন শেষ। সব আনন্দই আজকাল আমার কাছে খুব কষ্টের দিন। তবে প্রত্যেককে বলবো, এমনকি তোমাদেরও, তোমরা খুব খুব কেনাকাটা করো পুজোয়, আর খুব আনন্দে ভরে থাকো, খুব ভালো কাটুক তোমাদের পুজো। বেলুড় থেকে রঞ্জনা মজুমদার লিখেছেন। রঞ্জনাদি আপনাকেও বলবো যে দুঃখ আপনি পেয়েছেন তা তো মেটার নয়, কিন্তু তবুও মা আসছেন একটি বছরের পর, মায়ের কাছে গিয়ে আপনি একটু হলেও আনন্দ পাবেন, একটু হলেও আপনার মন ভালো হবে, এইটুকু কথা কিন্তু দিতে পারি। জয়শ্রী দত্ত লিখছেন যাদবপুর থেকে, এখন সারা বছর টুকটাক করে জিনিস কেনা হয়, প্রায় দিন কলকাতায় থাকি বলে কত নতুন জিনিস ঘরে পড়ে থাকে। শত ব্যস্ততার খারাপ সময়ের মধ্যেও পুজোর সময়টা একটু কেনাকাটা না করলে মনটা খুঁতখুঁত করে। ছোটবেলায় আত্মীয়রা দিত, কাকারা জামা কিনতে নিয়ে যেত, বাবা কত টাকা চাই এমনটা বলতো, সেই সব আনন্দের দিন কিন্তু আজ ফুরিয়েছে। পায়েল ব্যানার্জি লিখছে বেলঘড়িয়া থেকে, লিখেছে পুজোর দিনে শরতের কাশে যখন দেয় দোলা, সবাই এসো প্রাণের মাঝে হৃদয়ের দরজা খোলা, সবাই মিলে যাব আমরা জামা কাপড় কিনতে, পৃথিবীর সব মানুষকে নতুন করে চিনতে। এখন শুধু অনলাইনেই কেনাকাটা চলে, মানুষ আর বাজারে ভিড় করে না দলে দলে, তবু হৃদয়ের আকাশ জুড়ে শরৎ মেঘের খেলা, হৃদয়ে তাই আজ ভাসে শরতের মেঘের ভেলা। বেলঘড়িয়া থেকে পায়েল ব্যানার্জির মেসেজ। চটপট আরও কয়েকটি SMS পড়ব, প্রচুর প্রচুর মেসেজ চলে এসেছে। প্রশান্ত জানা বিশপুর থেকে লিখছেন, অষ্টমীর অঞ্জলি থেকে শুরু করে নবমীর নাইট আউট, কোনদিন কোন জামাটা পরা হবে তা নিয়ে পরিকল্পনা চলে, পরিশেষে ফুটপাথের ভিড় ঠেলে দরদাম করা, আর শপিং শেষে রাস্তার ধারে ফুচকা খাওয়া, রোল খাওয়া, এই আনন্দ আর কোথাও পাই না। শুভ্রা ভট্টাচার্য বাসরণী কলকাতা 70 থেকে লিখেছেন, এবার পুজোয় বাজার নিয়ে আলাদা করে উত্তেজনা কোনো নেই, কথাটা কিন্তু একেবারেই সত্যি। আগে পুজোর বাজার মানিয়ে ছিল গড়িয়াহাট বা হাতিবাগানের ভিড়ে ঘেমে নিয়ে কেনাকাটার আলাদা উন্মাদনা, কিন্তু এখন অনলাইন শপিংয়ের দাপটে এই চেনা হুজুকটাই হারিয়ে গেছে। তাছাড়া সারা বছরই মলে আর ফোনে এত অফার বা সেল চলে যে পুজোয় নতুন জামা কেনার সেই পুরনো আকর্ষণ বা অপেক্ষা এখন আর কাজই করে না। তার উপর জিনিসপত্রের যা দাম, আমার রাতে মধ্যবিত্তের পকেট তাতে মধ্যবিত্তের পকেটেও টান পড়েছে। অহংকারী ছেলেমেয়েরা জামা কাপড়ের চেয়ে ঘুরে বেড়ানো বা ক্যাফেতে আড্ডা দেওয়াটাকে বেশি পছন্দ করছে। চেনা বাজারগুলোই হয়তো এখনও ভিড় হচ্ছে, পুজোর বাজার করার সেই পুরনো আমেজ বা আসল আনন্দটা যে এখন অনেক টাইম ল্যান এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অস্বীকার করার কোনো উপায় নেই, লিখেছেন শুভ্রাদি বাজরনী থেকে। পরের মেসেজ সুবীর বোধ খালনা হাওড়া থেকে লিখছেন, আজকের দিনে কথাটা একদমই ঠিক কথা শুধু শহরের ক্ষেত্রে। আমরা গ্রামে বড় হয়েছি, পুজোর সময় ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে কেনাকাটার মজাই আলাদা। সারা বছর যতই কেনাকাটা করি না কেন, পুজোর সময় সেটা পুজোরই। গায়ের ছেলেও মেয়েরাও এখনও চেয়ে থাকে বাবা কখন বোনাস পেয়ে বাড়ি আসবে সেদিকে, তবেই তো তাদের নতুন জামা হবে। খালনা হাওড়া থেকে লিখেছেন সুবীর বোধ। পরের মেসেজ করেছেন শুভঙ্কর ঘড়ুই নরেন্দ্রপুর থেকে, লিখছেন পুজোর বাজার নিয়ে আলাদা উত্তেজনা আগের থেকে কমেছে এটা বলা যেতে পারে, কিন্তু একেবারেই নেই এটা বলা যায় না। এখনও পর্যন্ত ছোটদের মধ্যে কিংবা কখনো কখনো বড়দের মধ্যেও আলোচনা করতে দেখি তাদের পুজোয় কটা জামা হলো সেই নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ পুজোর কেনাকাটা ঠিক চলতে থাকে কিন্তু তার মাধ্যমটা অনেকটাই বদলেছে, অনলাইন শপিং হলো তার অন্যতম কারণ। অনলাইনেই এখন জামাকাপড় অনেকটা কেনাকাটা হয়ে যায়, সেজন্য বাজারের দোকানগুলিতে একটু হলেও কম লাইন পড়তে দেখা যাচ্ছে। কিন্তু বাজারে শপিং একদমই যে কমে গেছে তা বলা যায় না, কারণ আমাদের দেশের বাড়িতে এখনও এই সময়টাতেই কাপড়ের দোকানগুলোতে ভালোই ভিড় হয়ে থাকে। অর্থাৎ পুজোর বাজার নিয়ে আলাদা করে উত্তেজনা নেই, এই কথাটা বরং সংশোধন করে বলা যায়, পুজোর বাজার নিয়ে আগের থেকে উত্তেজনা অনেকটা কমেছে, যার কারণ অনলাইন শপিং। পরের মেসেজ করেছেন প্রদীপ বসাক হাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে। সেই সাথে আরও কয়েকটি মেসেজ চলে এসেছে, লিখছেন রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে মেসেজ করেছেন। পরের মেসেজ করেছেন কিশোর বালি হাওড়া থেকে। কিন্তু মুশকিলটা হলো আপনাদের সকলের মেসেজ আজকে হয়তো পড়া সম্ভব হবে না, যতখানি সম্ভব আমি চেষ্টা করছি। সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া ভাটপাড়া থেকে লিখেছেন, পুজোর বাজারের কেন্দ্রবিন্দু মা দুর্গা। সুতরাং আমাদের হৃদয়ে মা দুর্গা যতদিন থাকবেন ততদিন তার পুজোকে কেন্দ্র করে বিশেষ কিছু কেনাকাটার আনন্দ বজায় থাকবে। কাঁকিনাড়া ভাটপাড়া থেকে সংঘমিত্রা ঘোষের মেসেজ। পরের মেসেজটি পড়ব, সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাউলি থেকে ছোট্ট করে, পুজো এসে গেছে, পুজোর বাজার অনেকেরই হয়ে গেছে, আবার কারো কারো হচ্ছে, অর্থাৎ পুজোর বাজার নিয়ে আগের মতো একই রকম উদ্দীপনা আছে, তাই তো দোকানে দোকানে কেনাকাটার জন্য ভিড় উপচে পড়ছে। মোদ্দা কথা হলো পুজোর শপিং হলো উৎসবপ্রিয় বাঙালির কাছে একটা পরম্পরা ও ঐতিহ্য। চটপট আরও একটি মেসেজ পড়ি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত। তিনি লিখেছেন যে এখন বয়স বেড়ে গেছে, সবই এখন হাতের কাছে, সেই ভিড়টা সেজন্যই হয়তোবা নেই এবং আমাদের প্রত্যেকের মনটাই বদলে গেছে। আগে পুজো মানে ছিল নতুন জামা, তবে এখন পুজো মানে একটু শান্তি, একটু একসাথে থাকা। আরও একটি মেসেজ কিশোর বালি হাওড়া থেকে লিখেছিলেন, যদিও একটু বড় মেসেজ, ছোট্ট করে শেষের দিকটা একটু পড়ি। পুজোতে ঘুরবে বলেই মানুষ কেনাকাটা করছে, আত্মীয় স্বজনকে দিচ্ছে। আমি বলতে পারি পুজোর জাঁকজমক অনেক বেড়ে গেছে, অনলাইনে কেনাকাটা করলেও তারপরেও কিন্তু এত ভিড়। আমাদের সময় তো অনলাইন ছিল না, মার্কেটে গিয়েই কিন্তু কিনতে হতো। প্রদীপ বসা খাট শিমলা সমুদ্রকর পূর্ব বর্ধমান থেকে তিনিও একটু বড় মেসেজ করেছিলেন। তিনি খুব সুন্দর করে লিখেছেন, শেষের দিকটা একটু পড়ি, পুজো শুধু নতুন পোশাকের উৎসব নয়, পুজো অপেক্ষার, প্রস্তুতির এবং একসঙ্গে আনন্দ করার উৎসব। সেই আনন্দটুকু বাঁচিয়ে রাখাই হয়তো আমাদের আসল পুজোর বাজার। আর এই মেসেজ পড়তে পড়তে আজকের মতো আপনার কথার সময়টা একেবারে শেষ। দেবারতী রাজর্ষি আরও একবার ফিরছে ঠিক রাত 9:30 গানে গানে বাজিমাত নিয়ে। আজকে কিন্তু পুজো স্পেশাল পর্ব আমরা শুরু করে দিয়েছি, তাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন 100.1 FM গোল্ড।

0: আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM গোল্ডে।
1: আপনি শুনছেন 100.1 FM গোল্ড। শুরু হয়ে গেল গানে গানে বাজিমাত, আপনাদের সাথে দেবারতী আর রাজর্ষী। গানে গানে বাজিমাত মানে গানের ওপর হরেক প্রশ্ন, আর থাকে আপনার পছন্দের গান শোনার সেগমেন্ট শোনাতে এ গান।

বাংলা গানের কথা আসলে বাংলা আধুনিক গান আমাদের অন্যতম ভালো লাগা। আজ শোনাতে গানের প্রথম পর্যায়ে আপনি বলবেন আপনার প্রিয় রেট্রো বাংলা আধুনিক গানের কথা। সময় এখন থেকে ঠিক 3 মিনিট। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা আধুনিক গানের কথা, তারপর আরও একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

0: আছে বাজিমাত।
1: পূজোর গন্ধ একটু একটু করে চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর পূজো এলে যে গান প্রথমেই আমাদের মনে আসে সেই গানের হাত ধরে শুরু হলো আজকের গানে গানে বাজিমাত। শিল্পী শরৎ সিংহ।

0: এফএম গোল্ড শুনছেন গানে গানে বাজিমাত, গানের হরেক রকম প্রশ্ন নিয়ে সাজানো এই অনুষ্ঠান। চলে আসি প্রথম রাউন্ডে, চিনতে পারো কিনা।
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা,
3: চিনতে পারো কিনা।
4: চেনাচেনির খেলা,
5: চেনাচেনির খেলা। কিন্তু কি চিনতে পারবে তুমি
4: এখানে? আপনাদেরকে চিনতে হবে বিশেষ একটা গান।
5: গান চিনবে? তাহলে যখন গান চিনবে, তাহলে একটা কাজ করো, তুমি যখন গানটাই চিনবে তাহলে গানটা গিয়ে ফেলো।
4: ইমা না, আমি তো তার জন্য ক্লু দেবো, ঠিক করেছি। তুমি জানো না, আমাদের বাকি সমস্ত শ্রোতারা কিন্তু জানেন।
5: আমি ক্রমশ ভুলে যাচ্ছি সমস্ত কিছু।
4: তোমার স্মৃতিভ্রংশ এবং সেই সাথে মতিভ্রম রোগও মনে হয় ধরেছে,
5: দুটো একসাথে বলছো।
4: যেটা বলার সেটা হচ্ছে প্রথম ক্লুটা দেওয়ার, কারণ চিনতে পারো কিনা রাউন্ডে আমরা কিন্তু বেশ কিছু ক্লু নিয়ে চলে আসি আপনাদের কাছে, এবং আপনারা সেই ক্লুগুলো শুনে আপনারা গানটি কিন্তু ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেন। তাহলে চলে আসি প্রথম ক্লুতে।
5: তুমি হাসছো কেন?
4: হাসছি তার কারণ হচ্ছে আজকে হাসির দিন, আজকে আনন্দের দিন, কারণ পূজো আসছে, পূজো আসছে, পূজো আসছে। বাংলা সিনেমার গান, গানের থিম ছিল দেবী দুর্গা। সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন মৃণাল মুখোপাধ্যায়, বিকাশ রায়, তরুণ কুমার, পদ্মা দেবী, রত্না ঘোষাল প্রমুখ শিল্পীরা। এই সিনেমার চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেন পরিমল ভট্টাচার্য।
5: এবং এই সিনেমাটা তুমি আগের জন্মে হলে গিয়ে দেখেছো?
4: আগের জন্মে? এই জন্মে তো দেখার কোনো উপায় নেই, কিন্তু এই জন্মে আমরা যেটা করতে পারি সেটা হলো একদম

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात। चिंते पारो कीना।
1: पूजो आश्चर्य, पूजो रिलेटेड गान आपने जो चिंते ना पारें, ताहुले तो अदर एक मन खराब हो जाए।
2: না, মন খারাপ টন খারাপ করো না, কারণ বন্ধুরা চিনতে পারবেনই।
1: পারবেন তো?
2: হ্যাঁ, দ্বিতীয় ক্লুটা যাওয়ার আগে প্রথম ক্লুটা আরো একবার দিয়ে দিই।
1: দাও, কে বারণ করেছে তোমাকে?
2: সিনেমার চিত্রনাট্য, সংলাপ এবং পরিচালনা করেছিলেন পরিমল ভট্টাচার্য। অবশ্যই গানের থিম ছিল দেবী দুর্গা, সিনেমার গান
1: অবশ্যই,
2: কারণ দুর্গাপূজা এসে গেছে তাই। আর যারা যারা বিভিন্ন চরিত্রে ছিলেন এই সিনেমায়, তারা হচ্ছেন মৃণাল মুখোপাধ্যায়, বিকাশ রায়, তরুণ কুমার, পদ্মা দেবী, রত্না ঘোষাল, এই সমস্ত শিল্পীরা।
1: এই সমস্ত শিল্পীরা,
2: হ্যাঁ।
1: আচ্ছা,
2: দ্বিতীয় ক্লুতে চলে আসি। সিনেমার কাহিনীকার এবং এই গানের গীতিকার ছিলেন শিশির কুমার বন্দ্যোপাধ্যায়, আর সুরকার ছিলেন আনন্দ মুখোপাধ্যায়।
1: বেশ, হয়ে গেছে তোমার সেকেন্ড ক্লু?
2: হয়ে গেছে।
1: এবার তাহলে তুমি শোনাতে গান সেকেন্ডটা।
2: একদম

0: চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা।
3: টেনশন নেবে না, টেনশন নেবে না, দুটো ক্লু শুনে নিয়েছেন। কিন্তু দুটো ক্লুর আগে একটা খুব খুব জরুরি কথা।
2: একদমই তাই, সেই জরুরি কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে আজ অর্থাৎ 8ই অক্টোবর 2026 রাত 8:50 থেকে পরবর্তী 2 থেকে 3 ঘন্টায়

0: হাওড়া ও কলকাতার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত এবং এর সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে প্রবলভাবে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সবাইকে সাবধানে থাকার অনুরোধ জানানো হচ্ছে। ঘোষণাটি শেষ হলো।
1: আচ্ছা বলুন তো, পূজোর আগে এইসব কি দরকার ছিল?
0: কোনো দরকার ছিল না,
1: সারা বছর এমনি বৃষ্টি হয়। হ্যাঁ, মানে আমরা পূজোতে 4-5টা রেনকোট কিনে নিয়েছি, এটাই আমাদের পূজোর ফ্যাশন।
0: ও আজকে গোলাপি রেনকোট, কালকে হলুদ রেনকোট।
1: হ্যাঁ একদম। কিন্তু এই পূজোর আগে মা দুর্গা এইসব কি করছে বলো তো?
0: মা দুর্গা যেটা করছে সেটা হলো ভালো ভালো গান শোনানোর বা গান শোনার, গান চেনার সুযোগও করে দিচ্ছে।
1: কিভাবে? তুমি গান গাইবে?
0: না, আমরা এই যে আজকে চিন্তা করলাম
1: পূজোর ফাংশনে ওই যে গান গাইবে।
0: হ্যাঁ সেটা করতেই পারি, কিন্তু তোমাদের সাথে নিয়ে নয়।
1: ও আচ্ছা, যাই হোক, এই জন্য মা দুর্গা দশমীর পরে চলে যায়
0: বলছি, সবাই তো অপেক্ষা করছে 3 নম্বর ক্লুর জন্য।
1: কিন্তু আরো দুটো ক্লু যে তুমি বলেছো, এত কষ্ট করে
0: বলবো তো। প্রথম ক্লু দিয়েছিলাম বাংলা সিনেমার গান, গানের থিম ছিল দেবী দুর্গা।
1: হিন্দি সিনেমা, তামিল সিনেমার গান নিয়ে প্রশ্ন করো,
0: করতেই পারি কিন্তু আজকে সেটা করবো না। সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন মৃণাল মুখোপাধ্যায়, বিকাশ রায়, তরুণ কুমার, রত্না ঘোষাল, পদ্মা দেবী প্রমুখ শিল্পীরা। এই সিনেমার চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছিলেন পরিমল ভট্টাচার্য। সিনেমার কাহিনীকার এবং এই গানের গীতিকার ছিলেন শিশির কুমার বন্দ্যোপাধ্যায়, সুরকার ছিলেন আনন্দ মুখোপাধ্যায়। 3 নম্বর ক্লু আমাদের আজকের চিনতে পারো কিনা রাউন্ডের লাস্ট এন্ড ফাইনাল ক্লু, রঙিন বাংলা সিনেমার এই গানে লিপ দিয়েছিলেন সত্য বন্দ্যোপাধ্যায় এবং সুব্রতা চট্টোপাধ্যায়। গানের শিল্পীরা ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং অরুন্ধতী হোমচৌধুরী।
1: বুঝে গেছেন কোন গান? চটপট উত্তর দিন 3 মিনিটের মধ্যে। আমাদের SMS বা হোয়াটসঅ্যাপের নাম্বারটা কি?
0: 9903050992।
1: চলে আসি পরবর্তী শোনাতে এ গানে।

0: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা। শেষ রিপ্লাই, এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত। চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা,
3: চিনতে পারো কিনা,
4: চিনতে পেরেছেন, ফাইনালি চিনতে পেরেছেন,
5: অনেকেই চিনতে পেরেছেন।
4: কি কোন সিনেমার গান ছিল
5: এটি? ছিল দুর্গে দুর্গতি নাশিনী থেকে। আর যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলো চটপট একটুখানি বলে দিই। মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে, বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, অদিতি মিত্র বজবজ থেকে, সুনীত রায় বীরভূম থেকে, শঙ্কর চন্দ্র দেব বারাসাত থেকে দিয়েছেন সঠিক উত্তর।
4: আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা কিন্তু আজকেও থাকছে।
1: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত। স্বর্ণকণ্ঠ, স্বর্ণকণ্ঠ।
6: আজ স্বর্ণকণ্ঠে শুনবেন এক প্রখ্যাত শিল্পীর স্মৃতিচারণের কিছু অংশ। আপনাকে চিনতে হবে শিল্পীর নাম। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে আপনার পুরো নাম আর লোকেশনটা অবশ্যই লিখবেন।
1: স্বর্ণকণ্ঠ, স্বর্ণকণ্ঠ।
7: আমার ইচ্ছা হচ্ছে যে গান আমি কি করে শিখব, সেই পথ কেবলই খুঁজছি। লেখাপড়ার ফাঁকে ফাঁকে বইয়ের পাতায় মন তো একটুও থাকে না, পড়তে বসলেই কখনো আনমনা হয়ে দূরে তাকিয়ে গান করছি। প্রাইভেট টিউটর যদি অঙ্ক করাচ্ছেন, কেউ কখনো তো অন্য সাবজেক্ট পড়াচ্ছেন, তখন আমি হয় বলতাম আমি একটু আসি, বলে হয়তো পুকুর ঘাটেই চলে গেলাম। গিয়ে সেখানে গিয়ে তক্ষণে একটা গান আমার মনে পড়েছে, এখন আমার গাইতেই হবে, তাই পুকুর ঘাটে বসে গিয়ে এলাম। এখানে কোনো প্রেরণা, কোনো শিক্ষার ব্যবস্থা, অনুশীলনের জন্য কোনো ঠিক উৎসাহ দেয়া, এসব কোনো জিনিস প্রয়োজন করেনি। আমি নিজের ভেতরের তাড়নায় আমি ছুটে বেরিয়েছি যে আমার গান কি করে শেখার পথ আমি কোথায় পাবো, কেমন করে শিখবো, কার কাছে শিখবো। আমি বলবো যে আমি গানটা নিজে নিজেই শিখেছি, যতদিন আমার প্রথম রেকর্ড না হয়েছে।
1: স্বর্ণকণ্ঠ, স্বর্ণ।

0: চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা।
3: চলে আসি এবার চিনতে পারো কিনা রাউন্ডের উত্তরের গানে। শুনবেন দুর্গা দুর্গতি নাসিনী সিনেমার গান হেমন্ত মুখোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে।

আর এই গান শুনতে শুনতেই আমরা চলে যাব সংবাদ বিরতিতে। রাজর্ষি দেবারতি আবারও ফিরছে ঠিক 10:10 মিনিটে গানে গানে বাজিমাতের পরবর্তী অংশ নিয়ে।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানার নিম্নসীমা 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ জিএসটি কাউন্সিলের 57তম বৈঠকে সভাপতিত্ব করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করেন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে আগামী 1 মাসের মধ্যে একটি পরামর্শপত্র প্রকাশ করা হবে। ভারতের 42 জন প্রাক্তন বিচারপতি দেশের জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সৌদি আরবে চলতি অস্থিরতার প্রেক্ষিতে সেখানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য ভারতীয় দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছে। ইস্টবেঙ্গলকে হারিয়ে গতবারের বিজয়ী মোহনবাগান 126তম IFSL ফুটবলে চ্যাম্পিয়ন। আসছি বিস্তারিত খবরে। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের

0: আওতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানার ন্যূনতম সীমা 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় পণ্য পরিষেবা কর জিএসটি পরিষদের বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিকদের একথা জানান।
1: The council recommended removing arrest powers under GST. Council recommended raising the prosecution threshold from 1 crore to 5 crores. So prosecution is not going to happen for anything below 1 crore. Till now that's been the threshold. Now it's taken up to 5 crores. Anything below 5 crores, no prosecution. And reducing the general penalty from 25,000 to rupees 10,000. Support for exports and small sellers.
0: কোনো করদাতা দেরিতে কর জমা দিলে বা কর ফাঁকি দিলে সেই অনুযায়ী কর আদায় বা রিকভারি, সুদ আরোপ এবং সেই অনুযায়ী জরিমানা করা হবে। জরিমানা বা কারাবাস যে কোনো শাস্তির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সংশ্লিষ্ট আইনের বিচার প্রক্রিয়ার উপর। অর্থমন্ত্রী আরও বলেন, জিএসটি পরিষদের বৈঠকে করের হারের কোনো পরিবর্তন করা হয়নি। পরিষদ আজকের বৈঠকে এও সিদ্ধান্ত নিয়েছে 10,000 টাকা বা তার কম করের ক্ষেত্রে নোটিশ জারি করা হবে না। শ্রীমতী সীতারামন বলেছেন, জিএসটি পরিষদ পণ্য পরিবহন আরও মসৃণ করে তোলারও সিদ্ধান্ত নিয়েছে। সরবরাহকারী রাজ্য অথবা যে রাজ্যে পণ্য পাঠানো হচ্ছে শুধুমাত্র সেখানকার আধিকারিকরা পণ্য পরীক্ষা করে তা আটক বা বাজেয়াপ্ত করতে পারবেন বলেও সুপারিশ করেছে কমিশন। শুধুমাত্র নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই পণ্য সামগ্রী আটক করা যাবে এবং তার জন্য অন্তত জয়েন্ট কমিশনার স্তরের কোনো আধিকারিকের অনুমতির প্রয়োজন হবে। নির্মলা সীতারমন আরও জানিয়েছেন, পরিষদ রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যের রুটিন পরিবর্তন, অতিরিক্ত ব্যবসাস্থলের অন্তর্ভুক্তিকরণ, এমনকি রেজিস্ট্রেশন বাতিলের আবেদনের ক্ষেত্রেও অটোমেটিক অ্যাকসেপ্টেন্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আবেদনের অ্যাকনোলেজমেন্টের সময়সীমা 15 দিন থেকে কমিয়ে 10 দিন করা হচ্ছে। সমস্ত আবেদনের 90% অ্যাকনোলেজমেন্ট পাওয়ার 3টি কাজের দিনের মধ্যেই অনুমোদন করা সম্ভব হবে বলেও আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি পরিষদ অনুমোদিত নতুন জিএসটি সংস্কারকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, এর ফলে সমগ্র পদ্ধতির উপর ইতিবাচক প্রভাব পড়বে। সরকার যেভাবে জিএসটিকে আরও স্বচ্ছ, কার্যকর ও নাগরিক কেন্দ্রিক করে তুলতে চাইছে, নতুন এই সংস্কার তার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন যে গত বছর ভারত $863 বিলিয়ন মূল্যের পণ্য ও পরিষেবা রপ্তানি করেছে এবং এবছর $1 ট্রিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নতুন দিল্লিতে আয়োজিত 31তম সিআইআই পার্টনারশিপ সামিটের প্রাক অনুষ্ঠানে মন্ত্রী একথা জানান। আগামী মাসের 12 ও 13 তারিখ বিশাখাপত্তনমে এই সম্মেলন আয়োজিত হবে। শ্রী গোয়েল উল্লেখ করেন যে এটি বছরে প্রায় 16% বৃদ্ধির ইঙ্গিত দেয়, বিশেষ করে এমন এক সময়ে যখন বিশ্ব অর্থনীতি বিভিন্ন ঝুঁকির মুখে রয়েছে এবং বিশ্বজুড়ে বৃদ্ধির হার 3% নিচে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তিনি জানান, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া চলতি বছরের জন্য তাদের বৃদ্ধির পূর্বাভাস আবারও বাড়িয়েছে। তিনি আস্থা প্রকাশ করেন যে ভারত 7%-এরও বেশি হারে বৃদ্ধি বজায় রাখবে এবং বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রাখবে। শ্রী গোয়েল বলেন, বর্তমানে প্রায় $4 ট্রিলিয়ন ভারতীয় অর্থনীতি 2047 সালের মধ্যে $30 ট্রিলিয়ন উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করে বলেন, সারা ভারতে 5.5 লক্ষের বেশি 5G বেস স্টেশন কাজ করছে। প্রায় 25 কোটি পড়ুয়াকে বিভিন্ন ডিজিটাল ও অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করতে সরকার কাজ চালাচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে আরও শক্তিশালী করেছে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাপনা। প্রত্যন্ত গ্রামের গরিব পরিবারের শিশুরাও উন্নত জ্ঞান লাভের সুবিধা পাচ্ছে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের মাধ্যমে গত কয়েক বছরে একাধিক সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে বলেও শ্রী মোদী জানান।
2: बीते वर्षों में इंडिया मोबाइल कांग्रेस के माध्यम से बहुत कुछ हासिल किया है। हमारे सामने विकसित भारत का एक विराट संकल्प है। इसके लिए हमें अपने प्रयासों को निरंतर व्यापक करते रहना है। हमें IMC को एक ऐसा प्लेटफॉर्म बनाना है जो टेक्नोलॉजी, रिसर्च, इंडस्ट्री, इन्वेस्टमेंट और आइडिया का एक जंक्शन बन सके।
0: ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে আগামী 1 মাসের মধ্যে একটি পরামর্শপত্র প্রকাশ করা হবে। বিশ্ব উন্নয়ন প্রতিবেদন 2026 কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা প্রকাশের পর তিনি বলেন, প্রস্তাবিত এই পরামর্শপত্রে AIR নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, এর সুফল এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলির উপর আলোকপাত করা হবে। এতে এমন ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দেওয়া হবে যাতে সমাজের সব স্তরের মানুষ AI এর সুফল পায় এবং একই সঙ্গে ডিপফেকের মতো ক্ষতিকর প্রয়োগ থেকে তাদের সুরক্ষা দেওয়া সম্ভব হয়। প্রতিবেদন প্রসঙ্গে মন্ত্রী জানান, বিশ্বব্যাংকের সহযোগিতায় একটি বিশদ সমীক্ষা চালানো হয়েছে।
3: वर्ल्ड बैंक के साथ मिलकर एक एक्सटेंसिव स्टडी की गई है, किस तरह से समाज के उन वर्गों को AI का बेनिफिट मिले जो नॉर्मली

0: टेक्नोलॉजी से वंचित रहते थे, जिस तरह से माननीय प्रधानमंत्री जी ने हमेशा टेक्नोलॉजी को डेमोक्रेटाइज करने का एक मार्गदर्शन दिया है, उसी भावना के साथ कई ऐसे एग्जाम्पल, जैसे किसानों के लिए एक एक्सपेरिमेंट बहुत अच्छा हुआ है एआई का, जिसमें 40% के आसपास यील्ड बढ़ी है और पानी का उपयोग कम हुआ और साथ ही साथ फर्टिलाइजर का रिक्वायरमेंट भी कम हुआ।
1: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে যক্ষ্মামুক্ত ভারত অভিযানের আওতায় জয়েন্ট স্কোয়াড ফর হেলথ বা জাস এর সূচনা করেছেন। ভারতে যক্ষ্মা নির্মূলের প্রচেষ্টায় যুব নেতৃত্বাধীন সামাজিক অংশগ্রহণকে শক্তিশালী করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যখন নাগরিকরা একটি স্বাস্থ্যকর সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালন করবেন, 2030 সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্যের কথা উল্লেখ করে ডক্টর মান্ডবিয়া জানান যে ভারত এই লক্ষ্য অর্জনের প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, কোচিন শিপইয়ার্ড লিমিটেড মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি ও নরওয়ে সহ বিভিন্ন দেশ থেকে 40টিরও বেশি জাহাজ তৈরির বরাত পেয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী সোনোয়াল বলেন, তার মন্ত্রক দেশে জাহাজ নির্মাণের জন্য একটি অনুকূল পরিবেশ গড়ে তুলছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর মহাপরিচালক পরমেশ শিবামণি আজ পারাদ্বীপ উপকূলের কাছে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক মহড়া SAR-X-26 প্রত্যক্ষ করেছেন। অত্যন্ত সুসংগত সমন্বয় ও নিখুঁত কার্যপদ্ধতির মাধ্যমে আয়োজিত বন্যোদ্ধার সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর জাহাজ, উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার ও ডর্নিয়ার বিমান, ভারতীয় বিমান বাহিনীর C-130Z বিমান এবং কাস্টমস ও অন্যান্য সংস্থার যানবাহন ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। এখবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতের 42 জন বিচারপতি দেশের জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তারা নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা উল্লেখ করেছেন যে এই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচন কমিশন, এমনকি উচ্চতর বিচার বিভাগ এবং বিধিবদ্ধ সংস্থাগুলোও এই আক্রমণের আওতামুক্ত থাকেনি। চিঠিতে ভারতের সাংবিধানিক সংস্থাগুলোর উপর আক্রমণের বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে। তারা অভিযোগ করেছেন যে এটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহলের একটি পরিকল্পিত অভিযান, যেখানে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে অস্থিতিশীল করার সম্ভাব্য ভয়াবহ পরিণতির কথা বিন্দুমাত্র বিবেচনায় নেওয়া হচ্ছে না। চিঠিতে জোর দিয়ে বলা হয়েছে যে গণপ্রতিনিধিত্ব আইন 1950-21-3 ধারা অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের বিশেষ ও নিবিড় প্রক্রিয়াটি আইনসম্মত। তারা উল্লেখ করেন যে সর্বশেষ এ ধরনের বিশেষ সংশোধন প্রক্রিয়াটি প্রায় 2 দশক আগে সম্পন্ন হয়েছিল এবং তখন কেউ একে কোনো ষড়যন্ত্র বলেনি। স্বাক্ষরকারীরা আরও উল্লেখ করেন যে সুপ্রিম কোর্ট এই বিশেষ সংশোধন প্রক্রিয়াকে বৈধ এবং নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বলে স্বীকৃতি দিয়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের নওগাঁ লোকসভা আসনের উপনির্বাচনের ভোটগণনা আগামীকাল। সবকটি ভোটকেন্দ্রেই গত মঙ্গলবার ভোট নেওয়া হয়। সৌদি আরবে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সেখানকার ভারতীয় দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে নাগরিকদের সতর্ক ও সজাগ থাকার এবং প্রয়োজনে ঘরের ভেতর থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস ভারতীয় নাগরিকদের চলতি ঘটনাপ্রবাহ সম্পর্কিত কোনো ভিডিও বা খবর প্রচার বা পুনরায় শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট 126তম IFSL ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচের 45তম মিনিটে সমীর জেলকোভিচ একমাত্র গোলটি করেছেন। এই নিয়ে 22 বার IFSL খেতাব জয় করল মোহনবাগান। পরপর 2 বার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে শিল্ড জয় করল মোহনবাগান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানার ন্যূনতম সীমা 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ জিএসটি কাউন্সিলের 57তম বৈঠকে সভাপতিত্ব করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করেন। ইস্টবেঙ্গলকে হারিয়ে গতবারের বিজয়ী মোহনবাগান 126তম IFSL ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। খবর এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 6টা বেজে 20 মিনিটে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 এফএম গোল্ডে।
2: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। সঙ্গে আছি দেবারতী আর রাজশ্রী। নিউজের আগে ছিল স্বর্ণকণ্ঠ রাউন্ডের প্রশ্ন, উত্তর জানব, তবে তার আগে চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড সুরব্যঞ্জনে।
3: সুরব্যঞ্জন সুরব্যঞ্জন
2: সুরব্যঞ্জন রাউন্ড, গান তৈরির খেলা। আপনাকে আমরা শোনাব তিনটি রেট্রো গানের অংশ। সেই গানের অংশগুলিতে আমরা কোনো শব্দ বা শব্দবন্ধকে মিউট করে দিয়েছি। সেই শব্দগুলিকে আপনাকে প্রথমে চিনতে হবে, তারপর সাজাতে হবে, আর সাজালেই পাবেন আরও একটি চীনা বাংলার রেট্রো গান। তাহলে এই গান তৈরির খেলাতে আপনারাও চলে আসুন হোয়াটসঅ্যাপ বা SMS এ। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে আপনার পুরো নাম আর লোকেশন লিখতে ভুলবেন না কিন্তু। প্রথম গান

0: বাজিমাত।
1: একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
2: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোন কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা। শেষ রিপ্লাই, এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30।

0: এবার স্বর্ণকণ্ঠর উত্তর শোনার পালা। শুনেছিলেন এক প্রখ্যাত সঙ্গীত শিল্পীর স্মৃতিচারণ।
1: আমার ইচ্ছা হচ্ছে যে গান আমি কি করে শিখব, সেই পথ কেবলই খুঁজছি। লেখাপড়ার ফাঁকে ফাঁকে বইয়ের পাতায় মন তো একটুও থাকে না, পড়তে বসলেই কখনো আনমনা হয়ে দূরে তাকিয়ে গান করছি। প্রাইভেট টিউটর যদি অঙ্ক করাচ্ছেন, কে কেউ কখনো হয়তো অন্য সাবজেক্ট পড়াচ্ছেন, তখন আমি হয় বলতাম আমি একটু আসি বলে হয়তো পুকুর ঘাটেই চলে গেলাম। গিয়ে সেখানে গিয়ে তক্ষণে একটা গান আমার মনে পড়েছে, এখন আমার গাইতেই হবে, তাই পুকুর ঘাটে বসে গিয়ে এলাম। এখানে কোনো প্রেরণা, কোনো শিক্ষার ব্যবস্থা, অনুশীলনের জন্য কোনো ঠিক উৎসাহ দেয়া এসব কোনো জিনিস প্রয়োজন করেনি। আমি নিজের ভেতরের তাড়নায় আমি ছুটে বেরিয়েছি যে আমার গান কী করে শেখার পথ আমি কোথায় পাব, কেমন করে শিখব, কার কাছে শিখব। আমি বলবো যে আমি গানটা নিজে নিজেই শিখেছি যতদিন আমার প্রথম রেকর্ড না হয়েছে।
0: এই অনন্য কণ্ঠটি বলাই বাহুল্য ফিরোজা বেগমের। সঠিক উত্তর কারা কারা দিলেন তাদের নাম বলবো, তবে তার আগে থাকল প্রণব রায়ের কথায় কমল দাশগুপ্তর সুরে ফিরোজা বেগমের এই গান।

0: স্বর্ণকণ্ঠ রাউন্ডে ফিরোজা বেগমের কণ্ঠ যারা যারা সঠিকভাবে চিনে নিয়েছেন তারা হচ্ছেন মৌমিতা মান্না ক্যানিং থেকে, কমলেশ পাত্র কল্যাণী থেকে, শেখ আজহার বারাসাত থেকে। আর সঠিক উত্তর যারা যারা দিয়েছেন তাঁদের সবার জন্য রইল একটা জোরদার হাততালি।
1: গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত,
2: শুনছেন 100.1 FM Gold, শুনছেন গানে গানে বাজি মাত। একটু পরে আবার আসছে আপনার পছন্দের সেগমেন্ট সোনাতে গান।

আজ শোনাতে গানের দ্বিতীয় পর্যায়ে আপনি জানাবেন আপনার প্রিয় রেট্রো বাংলা সিনেমার গানের কথা। পরবর্তী তিন মিনিটের মধ্যে আপনি জানাবেন এই পর্যায়ে আপনার গানের অনুরোধ। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা সিনেমার গানের কথা, তারপর আরও একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात, शुरो बैंजन, शुरो बैंजन। এবার সুরব্যঞ্জন রাউন্ডের উত্তর শোনার পালা। প্রথম গানটি ছিল আকাশ।

মানাদের কণ্ঠের এই গান যারা সঠিকভাবে চিনে নিয়েছেন, অর্থাৎ যারা যারা সুরভাঞ্জন রাউন্ডের সঠিক উত্তর দিয়েছেন, তারা হচ্ছেন কল্যাণী থেকে কমলেশ পাত্র, অদিতি মিত্র বজবজ থেকে সাধন মুখোপাধ্যায়, বাঁকুড়া থেকে মৈনাক ব্যানার্জি, শ্রীরামপুর হুগলি থেকে ক্যানিং থেকে মৌমিতা মান্না, রুমা দত্ত নিউটাউন থেকে সীমা দাস, দমদম ক্যান্টনমেন্ট থেকে অনিমেষ ভট্টাচার্য, বেহালা থেকে শুক্লা হালদার, পঞ্চসাহেব থেকে শুভশ্রী কারভা, বাখরপুর হুগলি থেকে সাধানিকেতন থেকে সপ্তক দে, কবিতা দাস বাঘাযতীন থেকে, সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে এবং ভাস্কর সিয়ান নবীশ কোচবিহার থেকে আরও একজন চন্দন দাস গোঘাট হুগলি শ্যামবাজার থেকে। আর সবার জন্য রইল এটা।

তাহলে বন্ধুরা, এবার চলে এলাম আপনাদের আরও একটি পছন্দের রাউন্ড, যেখানে আপনারা গানের অনুরোধ জানান সেই শোনাতে গান রাউন্ডের দ্বিতীয় পর্বে।

0: সংলাপের পরে এই গান যিনি যিনি চিনে নিয়েছেন তারা হচ্ছেন শেখ আজহার বারাসাত থেকে গানিং থেকে মৌমিতা মান্না এবং কল্যাণী থেকে কমলেশ পাত্র।
1: গানের ভিতর দিয়ে
2: আপনি শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। চলে এলাম গানের ভিতর দিয়ে রাউন্ডে। এই রাউন্ডে আমরা কোন রেট্রো বাংলা গানের থিমের ওপর একটি অনুগল্প আপনাকে শোনাব। সেই অনুগল্পটি শুনে আপনাকে বলতে হবে সেই বাংলার রেট্রো গান কোনটি। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
1: গানের ভিতর দিয়ে
3: মৌদিদি ভাই
4: যাই।
3: ও মৌদিদি ভাই, একবারটি আয় ভাই।
4: কি হলো গো ঠাম্মি?
3: এই দেখ না, রেডিওটা চলছে না।
4: উফ, তুমি এই জুরাসিক আমলের রেডিও নিয়েই থাকো।
3: দেখ না ভাই।
4: ঠাম্মি, এসব তুমি ছাড়ো, তুমি বরং এবার মোবাইলে মহালয়া শোনো।
3: না রে দি ভাই, আমি ওসব মোবাইল টোবাইল চালাতে পারবো না, তুই এটাই ঠিক করে দে।
4: আচ্ছা আচ্ছা বেশ, তোমার রেডিও আমি ঠিক করে দেব, কিন্তু কি দেবে বলো?
3: কি চাস বল?
4: চাই তোমার থেকে দুটো বড় বড় হামি।
3: ওলে বাবলে, আয় আয় আয়, দুটো কেন, 200 হামি খাই।
4: হামি

0: মা, আপনার রাতের ওষুধটা?
1: ওষুধ ওষুধ আর ওষুধ বৌমা, আর ওষুধ খেতে ভালো লাগে না।
0: সেটা বললে কি হয় মা, ওষুধ তো
2: খেতেই হবে, খেতেই হবে।
1: বৌমা, দিভাইকে বকো কেন?
2: দেখেছো ঠাম্মি, মা আমাকে সব সময় বকে।
0: বকবো না, গুরুজনদের সাথে এমন ঠাট্টা করতে আছে?
1: আমার দিভাই আমার সাথে মজা করেছে, বেশ করেছে, আমরা তো বেস্ট ফ্রেন্ড।
2: Yes, Thammi, we are bestie.
0: আচ্ছা, এই ব্যাপার। এই ঠাকুমা নাতনির ভাব ভালোবাসা বোঝার ক্ষমতা আমার নেই।
1: ওই তো আমার জীবন কাঠি। তবে এই বুড়ি এত তাড়াতাড়ি যাচ্ছে না, মৌদি ভাইয়ের বিয়ে ছানাপোনা দেখে তবে আমার ছুটি।
2: টমি,
0: যাওয়ার কথা কেন বলছেন মা?
1: সে তো একদিন যেতে হবে বৌমা। তোমার শ্বশুরকে কি বেঁধে রাখতে পারলে?
0: এখনো বাবাকে খুব মনে পড়ে। আমাদের তো বিয়ে শ্রাবণ মাসে হয়েছিল, বিয়ের প্রথম বছরের মহালয়া। সূর্য ওঠার আগে মা আমাকে তুলে দিলেন, স্নান করে ভাঙলাম লাল পাড় দুধে আলতা শাড়ি।
2: হ্যাঁ, ওটা তো এখনো রেখে দিয়েছো মা।
0: হ্যাঁ, ও কি আর ফেলে দেওয়ার জিনিস?
2: তা এখন ওসব আর করো না কেন মা, সবাই কেমন নিজের নিজের ঘরে বসে রেডিও শোনো।
0: জানিস মৌ, সেই ভোরে তোর দাদু ভাই, ঠাম্মি আর আমি গিয়ে বসলাম ঠাকুর ঘরে। তোর বাবা এক বাটি শিউলি ফুল তুলে এনে রাখলো ঠাকুরের সামনে, বড় প্রদীপ জ্বালালো, ধূপ ধুনোর গন্ধে ঠাকুর ঘর মম করছিল, আর রেডিওতে শুরু হলো মহিষাসুর মর্দিনী, শুরু হলো অমোক কণ্ঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ।
3: ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নম

0: নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।
1: মহিষাসুর মর্দিনী, ওটা নিছক কোনো বেতার অনুষ্ঠান নয়, এ বাঙালির ভাবাবেগ। মৌদের মতো আমার আপনার মহালয়ার সকালের চিরন্তন অভ্যেস মহিষাসুর মর্দিনী। সবার জননী তুমি কল্যাণী, তুমি মা শিবের শিবানী, তুমি মা শক্তি তুমি শুভঙ্করী, তুমি মা তমসা হারিণী।

0: গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন গানের ভিতর দিয়ে রাউন্ড। একটু আগে শুনেছিলেন একটি অনুগল্প, সেই অনুগল্পটি যে বাংলার রেট্রো গানের আধারে তৈরি, এখন সেই গান আপনাদের জন্য।

0: ভাই, রেডিওটা ঠিক হলো রে?
1: ধ্যাত, এবার এটাকে ছাড়ো তো, আমি অনলাইনে তোমাকে একটা রেডিও সেট কিনে দিচ্ছি।
0: না, একদম না, একদম না।
2: মা, মা, মা, আপনি শান্ত হন।
1: আশ্চর্য, আমি বুঝি না এই আদিকালের রেডিওতে কি আছে।
0: মং,
1: মাঝে মাঝে ঘরে এসে দেখি ঠাম্মি এটার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এফএম নেই, ডিজিটাল সাউন্ড নয়, চলতে চলতে বন্ধ হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় ওই রাস্তার কাবাড়িওয়ালাকে বেচে দিয়ে দিই।
0: মং,
1: মা,
2: মং, মং, এই রেডিও শুধু রেডিও নয়, এটা ঠাম্মির প্রাণ।

0: যা কল্পনার সাথে মিশে জড়িয়ে আছে আমাদের সাথে সর্বক্ষণ। এ এক অদ্ভুত রহস্য ঘেরা জগৎ, এ এক অদ্ভুত রহস্য ঘেরা জগৎ যার প্রতি কণায় লেখা আছে কোনো না কোনো গল্প, জীবনের গল্প।
1: দি ভাই, মা বকবে না তো? কে তোমায় বকবে বলো?
2: মৌ, তুই কি জানিস ঠাম্মির এই রেডিওর বয়স কত?
3: কত?
2: 30 বছর।
3: 30? ও বাবা, 3 decades!
1: হ্যাঁ রে দি ভাই, তোর দাদুকে অফিস থেকে ফেয়ারওয়েলে এটা দিয়েছিল, এটা নিয়ে এখানে এসেছিলাম।
3: তার আগে তোমরা কোথায় থাকতে ঠাম্মি?
1: মাইথন।
3: মাইথন মানে ঝাড়খণ্ড, রাইট?
2: ইউ আর রং, তখন মাইথন বিহারে।
1: হ্যাঁ, তো দাদুর ওখানে পোস্টিং ছিল।
3: ও আচ্ছা, তা ওখানে রেডিও ছিল না?
1: না।
3: কেন? দাদু শুনেছি খুব বড় পোস্টে চাকরি করতেন।
1: বড় পোস্ট বলে বড় পোস্ট, অফিস থেকে গাড়ি দিত।
3: তাহলে
1: মাস মাইনের বেশিরভাগ টাকাটাই কলকাতায় মানি অর্ডার করে দিত তোর দাদু।
3: কেন ঠাম্মি?
1: কলকাতায় তখন তোর দাদুর মা ছিলেন, এছাড়া বাড়িতে এত লোক, সংসার খরচ।
3: তা বলে নিজের ফ্যামিলির কমফোর্ট কম্প্রোমাইজ করে?
1: নিজের লোক তো ওনারাও, শুধু নিজের টুকু নিয়ে কি বাঁচা যায় দিদি ভাই?
2: মা, ওখানে কেউ মহিষাসুর মর্দিনী শুনতো?
1: আমাদের স্টাফ কোয়ার্টারে তো অনেক বাঙালি পরিবার ছিল।
2: ও তাই?
1: একবার মনে আছে মহালয়ার ভোরে উঠেছি, পুজোয় বসব, উল্টো দিকে সাহাবাবুদের বাড়িতে রেডিওতে শুরু হলো মহিষাসুর মর্দিনী।
3: তাহলে তোমাদের শোনা হতোই বলো?
1: আমি জানলার কাছে গিয়ে দাঁড়ালাম, তো দাদুও শুনছেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ চলছে। হঠাৎ কি হলো কে জানে, সাহাবাবুর বউ এসে জানলাটা দুম করে বন্ধ করে দিল। তোর দাদুকে কখনো কাঁদতে দেখিনি, সেদিন দেখেছিলাম চোখ ভর্তি জল আপছা আপছা শোনা যাচ্ছে।

0: নমঃ।
1: অনেকগুলো ছোট ছোট চাওয়া পাওয়া এক জায়গায় হলে পাই এক মুঠো প্রাপ্তি, তবে জীবনের চরম প্রাপ্তি এক টুকরো সুখ। খেয়াল করে দেখবেন মহালয়ার ভোর অন্য সব সকালের থেকে আলাদা, অদ্ভুত এক শান্তি। জানি না কোন এক অজানা শক্তি আমাদের আবিষ্ট করে রাখে। খুঁজি অন্তবিহীন পথের নিশানা, পাই না খুঁজে আলোর ঠিকানা। ক্লান্ত চরণ পথের মাঝে থমকে থেমেছে, শ্রান্ত মনে আধার নেমেছে।

0: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন FM গোল্ড। বাংলা রেট্রো গানের থিমের উপর আমাদের গল্প, আর সেই গল্প শুনে আপনাকে বলতে হবে গানটি কি। গানের ভিতর দিয়ে রাউন্ডের দ্বিতীয় গল্পটি যে বাংলা গানের ভাবনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, দেখুন তো আপনার সাথে মিলল কিনা।

0: গান শুনতে শুনতে উত্তর কিন্তু আমাদের কাছে চলে এসেছে।
1: সঠিক উত্তর দিয়েছেন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, শোভা বসু যাদবপুর থেকে এবং তানিয়া বিশ্বাস নৈহাটি থেকে।
2: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
0: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। গানের ভিতর দিয়ে রাউন্ডের এবার তিন নম্বর গল্প। গল্প শুনে বলুন কোন রেট্রো বাংলা গানের সাথে গল্পের মিল পাচ্ছেন। নিজের নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 নম্বরে।
2: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে।
3: মা আসবো?
4: আরে এসো এসো বৌমা এসো।
3: ইমা আপনি ঘুমোচ্ছিলেন?
4: না না, এই একটু চোখ লেগেছিল।
3: আপনি সারাটা দিন শুধু এই ঘরেই থাকেন, মাঝে মাঝে একটু বসার ঘরে আসুন, একটু টিভি দেখুন।
4: ভালো লাগে না গো, তুমি তো সবই জানো, এই ঘরে থাকলে।
5: থামি থামি, ও থামি ও থামি।
3: বাবা, কোথা থেকে দৌড়ে এলি রে? আর হাতের ওই ব্যাগে কি আছে?
5: সারপ্রাইজ, টানটানা।
3: দেখা দেখা দেখা।
5: দিস ইজ ইয়োর রেডিও।
4: ও বৌমা, আমার দিভাই কি কাণ্ড করেছে দেখো।
5: তুমি খুশি?
4: খুব খুব খুশি, খুব।
5: তাহলে আমার পেমেন্ট আছে? আছে, ঠামির স্পেশাল UPI আছে, তাই না ঠামি?
4: বেঁচে থাকবি ভাই, বড় হ, সুখী হ।

0: যুগ পেরিয়ে আজ শতকের ইতিহাস ছুঁয়েছি আমরা। আজকের গল্পে মৌদির পরিবারের কিছু ছবি, কিন্তু সত্যিই তো ওই রেডিও সেটে কোন রহস্য লুকিয়ে আছে।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন।
2: বাহ, কি সুন্দর সাজিয়েছে।
3: সে তো বুঝলাম, কিন্তু এই রেডিও সেটটাকে এমন রিদমাঝারে করে রেখেছো কেন বলো তো?
4: মু আবার শুরু করলি,

0: বৌমা, আজ তুমি দিদিভাইকে বলেই দাও।
1: তোর দাদু ভাইয়ের এমনি কোনো রোগভোগ আমি কোনোদিন দেখিনি রে। সেবার বিশ্বকর্মা পুজোর দিন সকালে বাজারে বেরিয়ে রাস্তায় অজ্ঞান হয়ে গেলেন।
0: শরীরটা পড়ে গেল। যে মানুষটা এত বকবক করত সে শুধুই

0: ফিরবার মহালয়ার আগের রাতে আকাশ ভাঙা বৃষ্টি যেন প্রলয়।
1: সারাটা রাত ছটফট করছে, গোঙাচ্ছে,

0: ভোর চারটে তোর বাবা এসে রেডিওটা চালালো, শুরু হলো মহিষাসুর মর্দিনী।
1: ও শান্ত হলো, চোখ থেকে গড়িয়ে পড়ছে জল।

0: शास्तिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः।
1: सकाल होते होते आकाशो परिष्कार हलो, की झलमले रोद।
2: মহিষাসুর মর্দিনী শেষ হলে রেডিওটা বন্ধ করলাম। দেখি তো দাদু ভাই চোখ বন্ধ করে শুয়ে, ভাবলাম ঘুমিয়ে পড়েছে। বুকে হাত রেখে বললাম, কি গো শুনলে, ভালো লাগলো? তোর দাদু চোখ খুলল না, কি গো ওঠো না।

বেতার অদেখা মাধ্যম, কথার বুননে ছবি আঁকা, স্মৃতি তর্পণে মনে ভেসে আসে এমনই কত কণ্ঠের মন গড়া ক্যানভাস। আকাশবাণীর এই হিমশীতল ঘরে বসে প্রতি ক্ষণে অনুভব করি সেই সকল প্রণম্য ব্যক্তিত্বদের উষ্ণ উপস্থিতি। তব কৃপা করুণার কণিকা করুহে দান, অন্তর হোক অক্ষয় সুখে চির সম্পদবান।

0: গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত, আপনারা আছেন গানের ভিতর দিয়ে রাউন্ডে। এবার চলে আসি 3 নম্বর প্রশ্নের উত্তরে। শুনেছিলেন অনুগল্প, আর অনুগল্পের সাথে উত্তরের গানটা এবার মিলিয়ে নিন।

0: আবার চলে আসি সঠিক উত্তর কারা কারা দিলেন তাদের কথায়।
1: রুমা দত্ত নিউটাউন থেকে সঠিক উত্তর দিয়েছেন, সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে সঠিক উত্তর দিয়েছেন, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে সঠিক উত্তর দিয়েছেন এবং শোভা বসু যাদবপুর থেকে সঠিক উত্তর দিয়েছেন।
0: আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর সামনেই পুজো, পুজো খুব ভালো কাটান, তার সাথে সাথে আজ যেতে যেতে আপনাদের জন্য একটা ছোট্ট কাজ দিয়ে যাব। এই যে গানের ভিতর দিয়ে রাউন্ড, তাতে বিভিন্ন ধরনের গল্প এবং গান এই সমস্ত কিছু মিশিয়ে আমাদের একটা প্রয়াস, কেমন লাগছে সেই ফিডব্যাক কিন্তু আপনারা আমাদের জানাতে পারেন SMS বা হোয়াটসঅ্যাপ করে
1: 9903055992 নাম্বার সকলেরই জানা। আর আজকের মতো এই গান শুনতে শুনতে রাজর্ষি দেবারতি জানায় শুভরাত্রি।

আধুনিক গান শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।

আধুনিক গান এতক্ষণ শুনলেন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী শিল্পী আরতি মুখোপাধ্যায়।

আধুনিক গান শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন শিল্পী মান্না দে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এখন শিল্পী শ্যামল মিত্র।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। আধুনিক গান শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

আধুনিক গান শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী শিল্পী নির্মলা মিশ্র।

আধুনিক গান শুনলেন পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে। এখন শিল্পী হৈমন্তী শুক্লা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন ছায়াছবির গান। প্রথমে চিরদিনের ছায়াছবির কয়েকটি গান। প্রথম গানটি মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

চিরদিনের ছায়াছবির গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন, এখন মান্নাদের কণ্ঠে দুটি গান।

যদি মানুষগুলো ভুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না। যদি মানুষগুলো ভুল হতো রে মজা।

চিরদিনের ছায়াছবির গান শুনছিলেন এতক্ষণ। এখন জয় জয়ন্তী ছায়াছবির গান, প্রথম গানটি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন জয় জয়ন্তী ছায়াছবির গান। পরের গানটি শুনবেন শিপ্রা বসু এবং সহশিল্পীদের কণ্ঠে।

জয় জয়ন্তী ছায়াছবির গান শুনলেন শিপ্রা বসু এবং সহশিল্পীদের কণ্ঠে। পরের গানটি সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সহশিল্পীদের কণ্ঠে।

0: শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, ছায়াছবি জয় জয়ন্তী।
1: বাহ, ছড়াটা তো বেশ।

প্রান্তে। এবার আমার ছড়াটা কেমন? কি হলো কারো যে মুখে কথা সারে না, চোখের

পটল তুলতে গিয়ে আন্টি ভুলে এই কলার খোসাটা ভাই ফেলেছে তুলে। এত কি সহজ সে হার মানে রে, তোড়লে উঠতে হবে সে জানে রে। এত কি সহজ সে হার মানে রে, তোড়লে উঠতে হবে সে জানে রে। পথটা যতই হোক হাজার পিছল, ভাগ্যের ছেড়ে মেয়ে চাল উঠে যায়। ওরে আন্টি রে ধর গলা।

শুনলেন জয় জয়ন্তী ছায়াছবির গান। এখন আনন্দ আশ্রম ছায়াছবির গান, প্রথম গানটি শ্যামল মিত্রের কণ্ঠে।

আনন্দ আশ্রম ছায়াছবির গান কিশোর কুমারের কণ্ঠে শুনলেন এখন শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আনন্দ আশ্রম ছায়াছবির গান। পরের গানটি শুনবেন আশা ভোসলের কণ্ঠে।

আনন্দ আশ্রম ছায়াছবির গান শুনছেন। আশা ভোসলের কণ্ঠে গানটি শুনলেন। পরের গান কিশোর কুমারের কণ্ঠে।

কিশোর কুমারের কণ্ঠে শুনলেন আনন্দ আশ্রম ছায়াছবির গান। পরের গানটি কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে আনন্দ আশ্রম ছায়াছবি থেকে।

শুনলেন আনন্দ আশ্রম ছায়াছবির গান কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন নানা রঙের গান, প্রথমে নজরুল গীতি শুনবেন মনুময় ভট্টাচার্যের কণ্ঠে।

নজরুল গীতি শুনলেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে। এখন অতুলপ্রসাদের গান, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

অতুল প্রসাদের গান শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী অনুপ ঘোষাল।

দ্বিজেন্দ্র গীতি শুনলেন অনুপ ঘোষালের কণ্ঠে, এখন রজনীকান্তের গান, শিল্পী নীলা মজুমদার।

রজনীকান্তের গান শুনলেন নীলা মজুমদারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এখন লোকগীতি শুনবেন স্বাগতদের কণ্ঠে।

লোকগীতি শুনলেন স্বাগতদের কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন নানা রঙের গান।

শেষ হলো আপকে লিয়ে। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজ প্রভাতী অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী রমা ভট্টাচার্য, রাগ শুদ্ধ সরঙ্গ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী রমা ভট্টাচার্য, রাগ শুদ্ধ সারং। তবলা সঙ্গতে ছিলেন সুব্রত গুপ্ত এবং হারমোনিয়াম বাদনে হিরণময় মিত্র। এবার শুনবেন সেতার, শিল্পী কল্যাণ মজুমদার, রাগ রাম কেলি।

শুনছিলাম শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ সেতার। শিল্পী কল্যাণ মজুমদার, রাগ রাম কেলি, তবলা সঙ্গতে ছিলেন রূপক মিত্র, আর মাত্রই কিছুক্ষণ তারপরে শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে জালো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 9ই অক্টোবর, শুক্রবারে চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। কত শত সত্য, চিরন্তন সত্য হয়ে লুকিয়ে আছে আমাদের চারপাশে, তা কিছু কি আমরা অনুভব করতে পারি? আবার অনেক কিছু পারিও না, আবার অনেক কিছু আমরা বুঝবার চেষ্টাও করি। আসলে এই যে সত্যরা যারা চিরন্তন হয়ে রয়েছে আমাদের চারপাশে, তারা সবসময় আমাদের বোধের, সচেতনতার, অনুভূতির ছোঁয়া পায় না, এটাই বলতে হয়। যেদিন পাই সেদিন মনটা আনন্দে ভরে ওঠে, তাই না? আজ একটা বিশেষ দিন, আজ ওয়ার্ল্ড অ্যানিমাল ডে বা বিশ্ব পশু দিবস। আর এই দিনকে উপলক্ষ করেই আজকের গল্প সাজিয়েছি। যে ভালোবাসার ভাষা কথা বলে না, বলে আরো অনেক কিছু। চলুন গল্প তো শুনব, আর গল্পের মাঝে মাঝে যে কথা বলার জন্য এই গল্পটা আসছে, সেই কথা কখনো কখনো আমরা সুরেও শুনতে পাই। একটা গান শুনে গল্প শুরু হোক, কেমন?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম অশোকতুর বন্দ্যোপাধ্যায়ের গলায় এই গানটি। আর এবার একেবারে সরাসরি চলে যাই গল্পে। শহরের এক প্রান্তে ছোট্ট একটা পাড়া, তার নাম শিউলি পাড়া। ওখানে অনেকগুলো শিউলি গাছ আছে। এই শরতে সে গাছের নিচ পুরো সাদা হয়ে থাকে শিউলিতে, ভারী সুন্দর লাগে দেখতে। প্রায় প্রত্যেক বাড়িতেই একটা দুটো করে শিউলি গাছ রয়েছে। পাড়াটা খুব বড় নয়, কিন্তু মানুষজনের মধ্যে বেশ পরিচিতি এবং সুসম্পর্ক। কারোর বাড়িতে বিয়ে হলে সবাই জানে, কারোর অসুখ হলে পাশের বাড়ির মানুষ ছুটে আসে। তবে পাড়াটির আরেকটি পরিচয় ছিল, সেখানে বেশ কিছু পথকুকুর, বিড়াল আর পাখির আনাগোনা রয়েছে।

পাড়ার মানুষদের মধ্যে কেউ তাদের ভালোবাসত, আবার কেউ যথেষ্ট বিরক্তও হতো। কেননা সত্যি তো এইরকমভাবে যদি বিভিন্ন জায়গায় কুকুররা বিড়ালরা ছড়িয়ে ছিটিয়ে থাকে, মহা মুশকিল। কিন্তু সবাই তো একরকম হয় না। সেই পাড়াতেই থাকতো ছোট্ট অর্ণব, 10 বছরের ছোট্ট অর্ণব। সে খুব ভালোবাসত এদের। অর্ণবের বাবা স্কুল শিক্ষক, মা একটা ছোট অফিসে কাজ করেন। সংসারে খুব বেশি অর্থ নেই, কিন্তু অর্ণবের মনের মধ্যে ছিল সব পৃথিবীর, এই গোটা পৃথিবীর সব প্রাণীর জন্য যেন একটু মায়া দয়া ভালোবাসা। প্রত্যেক দিন স্কুলে যাওয়ার আগে সে বাড়ির সামনে একটা ছোট্ট পাত্রে জল রেখে যেত। দুপুরে স্কুল থেকে ফিরে নিজের টিফিনের বেঁচে যাওয়া খাবারটা সে পাড়ার কুকুর বিড়ালদের মধ্যে ভাগ করে দিত। একদিন অর্ণবের মা বললেন, আচ্ছা তুই পশু পাখিদের জন্য এত ভাবিস কেন বলতো? তখন অর্ণব বলে, দেখো মা, ওরা তো আমাদের কাছে কিছু চাইতে পারে না, তাই হয়তো আমাদের একটু ওদের বুঝতে হয়। মা কিচ্ছু বললেন না, ছেলের মাথায় হাত রেখে মৃদু হেসে চলে যান। পাড়ায় ছোট্ট একটা কুকুরছানা, তার গায়ের রং বাদামি, চোখ দুটো কালো শান্ত, আর

সবসময় ভৌ ভৌ ভৌ ভৌ করে সে ডাকত। অর্ণবর নাম দিয়েছিল ভৌ ভৌ। ভৌ ভৌ কখনো কারোর বাড়িতে ঢুকত না, দূরে দাঁড়িয়ে লেজ নাড়ত, আর ওর ভাষায় অনেক কিছু যেন বলার চেষ্টা করত। অর্ণবের সঙ্গে ওর দারুণ এক বন্ধুত্ব তৈরি হলো। যখনই অর্ণব স্কুল থেকে বাড়ি ফিরত, রাস্তার মোড় পর্যন্ত ওকে অনুসরণ করত, আবার ওর সঙ্গে সঙ্গে বাড়ি অবধি আসতো। একেবারে বলা যায় অর্ণব স্কুল যেত, ভৌ ভৌ তার সঙ্গ নিত, অর্ণব স্কুল থেকে বাড়ি ফিরত, ভৌ ভৌ তার সঙ্গ নিত। অর্ণব পড়তে বসলে ভৌ ভৌ জানলার নিচে দাঁড়িয়ে থাকত, শুয়েও থাকত, আবার অর্ণব খেলতে বের হলেই ব্যাস ভৌ ভৌ সঙ্গে সঙ্গে তার পেছন পেছন হাঁটত। পাড়ার অনেকেই মজা করে বলতো, অর্ণবের তো একটা বডিগার্ড হয়েছে দেখছি। অর্ণব এসে বলতো, বডিগার্ড নয়, ও আমার বন্ধু। এইভাবে বেশ প্রত্যেকটা দিনই অর্ণবের কাছে খুব আনন্দের দিন হয়ে গিয়েছিল। সে ছোট্ট মানুষ আর তার সঙ্গী ওই ছোট্ট ভৌ ভৌ, যে কিনা সবসময় নিজের গলা, নিজের কথা, নিজের আওয়াজ দিয়ে বুঝিয়ে দিত সে সবসময় অর্ণবের পাশে পাশে রয়েছে। এমন করে স্কুল, এমন করে খেলা, সব কিছুতেই ভৌ ভৌ অর্ণবের বিরাট বড় সঙ্গী।

0: শুনছিলাম সমবেত কণ্ঠে এই গানটি।
1: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
0: সত্যি তো, আজ বিশ্ব পশু দিবসে দয়ার উদ্রেক যেন হয় মনে, এই জন্যই আজকের এই গল্প। আমরা বুঝি সারা পৃথিবী জুড়ে এই যে ইকোলজি সিস্টেম, যে সবার জন্য সবাইকে বাঁচতে হবে। আমরা যদি মনে করি যে আমরা মানুষেরা কেবলমাত্র থাকবো এই পৃথিবীতে, আর কেউ থাকবে না, আর কারোর থাকার জায়গা হবে না, তাহলে বুঝতে হবে মানুষেরও কিন্তু বিপজ্জনক দিন আসছে। সবাই মিলেই থাকা, এই পৃথিবীতে প্রত্যেকের সমান প্রয়োজন আছে, কেউ বড় বা কেউ ছোট নয়। আর বিভিন্ন ঘটনা এভাবে মাঝে মাঝে সকলকে বুঝিয়ে দেয়, সবার জন্য এই পৃথিবী, এই পৃথিবী সকলকে নিয়ে থাকবে। তাই আমাদেরও বুঝতে হবে সবাইকে নিয়েই আমাদের বাঁচতে হবে, চলতে হবে। যাই হোক, আসি আবার গল্পে। একদিন সকালে অর্ণব স্কুল যাওয়ার সময় দেখল যে রাস্তার পাশে ভৌ ভৌ পড়ে আছে, আর সে বড্ড কাতরাচ্ছে। কি হয়েছে ভৌ? কাছে গিয়ে দেখল অর্ণব, না, পায়ে আঘাত লেগেছে, উঠতে পারছে না। অর্ণব দৌড়ে তার কাছে গিয়ে, কি করবে ছোট্ট অর্ণব, সে বুঝতে পারছে না, ভৌ কি হয়েছে ভৌ? ভৌ কেবল অর্ণবের দিকে তাকালো, তার চোখে যেন অসহায় একটা প্রশ্ন। সে একা ভৌকে তুলতে পারছিল না, তাই পাড়ার কয়েকজন বড় মানুষজনকে ডাকতে গেল। কেউ বলল, রাস্তার কুকুর, ও একটু পরে নিজেই উঠে যাবে, রাখ তো। আরেকজন বলল, আচ্ছা এগুলো নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? অর্ণব, ছোট্ট অর্ণব দৃঢ় গলায় বলল, ওরা তো আমাদের মতো কথা বলার ক্ষমতা রাখে না, তাই বলে কি ওর কষ্ট হচ্ছে না? এই কথা শুনে পাশের বাড়ির অবসরপ্রাপ্ত ডাক্তার সেনগুপ্ত তিনি এগিয়ে এলেন। তিনি বললেন, না না, ছেলেটা ঠিকই বলেছে। আচ্ছা শোনো, আগে ওকে নিরাপদ জায়গায় নিয়ে যাও, দেখা যাক ওর কী হয়েছে। কয়েকজন মিলে ভৌকে একজন পশু চিকিৎসকের কাছে নিয়ে গেল। জানা গেল গাড়ির ধাক্কায় তার পায়ে চোট লেগেছে, কয়েক সপ্তাহ বিশ্রামের প্রয়োজন, শুশ্রূষার প্রয়োজন, ওর যত্নের প্রয়োজন। অর্ণব প্রত্যেক দিন স্কুলের পর ভৌভুয়ের কাছে যেত, ওর জন্য জল আনত, খাবার দিত, মাথায় হাত বুলিয়ে দিত, আর বলতো, ভৌভু তুই তাড়াতাড়ি ভালো হয়ে যা, তোকে ছাড়া পাড়াটা বড্ড চুপচাপ লাগে রে, ভৌভু ভালো হয়ে ওর তাড়াতাড়ি। ভৌভু ওর কথা শুনত, হয়তো অনেক কিছু বুঝত, আর তাই ওর ভাষাতেই উত্তর দিত। এই কথাগুলো আর এই বাক্যালাপগুলো বোধ হয় একমাত্র অর্ণব আর বউ বউয়ের সংলাপ, এগুলো আর কেউ বুঝত না। বউ বউ কি বলতে চায় অর্ণব সহজেই বুঝে নেয়, অর্ণব কি বলতে চায়, কেমন করে আদর করে, এসবই বউ বউয়ের কাছে খুব পরিচিত। ও অপেক্ষা করে থাকে কখন আসবে অর্ণব। তারপরে অর্ণব যখন ওর মাথায় হাত রাখত, ভৌ ভৌ চোখ বন্ধ করে শান্ত হয়ে থাকত, আর সেই নিরবতাই ছিল যেন ভৌ ভৌয়ের উত্তর। ও যেন বলত, তুমি আমার কাছে এলেই আমি খুব ভালো থাকি, তোমার ভালোবাসাই আমাকে ভালো করে তুলবে। হয়তো এমন কথাইও বলতো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ওরা চাহিতে জানে না দয়াময়, শুনছিলাম গানটি অনুপ ঘোষালের কণ্ঠে। সত্যি তো, সবে কি আর সব কিছু চাইতে জানে? আমরাই বা আমাদের মনের মধ্যে দয়া সমুদ্র তৈরি হোক, পাই কি পারি না চাইতে? এমন করেই অনেক রকমভাবে আমাদের জীবনকে দেখতে দেখতে, বুঝতে বুঝতে, শিখতে শিখতে বড় হতে হয়। আর দেখা যায় শুধু বড় হয়ে যাওয়া নয়, অনেক ছোটর কাছেও বিশেষভাবে এভাবেই কিছু শেখার থাকে। যেমনই ছোট্ট অর্ণবের কাছে আমরা কত কী শিখতে পারছি, তাই না? যাই হোক, বেশ কয়েক সপ্তাহ পর ভৌ ভৌ আবার হাঁটতে শুরু করলো।

আবার তার সকালবেলায় প্রায় স্কুলে চলে যাওয়া, অন্য ফেরার সময় স্কুল থেকে বাড়িতে তাকে একদম গার্ড করে নিয়ে আসা। এই নিয়েই ভৌ ভৌয়ের দিন আবার শুরু হলো। আনন্দের দিন, মজার দিন। হঠাৎ একদিন অর্ণব ওকে নিয়ে পাড়ার মাঠে বসেছিল, খেলা টেলা হয়ে গেছে, বাড়ি ফিরবে, একটুখানি বসে বিশ্রাম নিচ্ছে, হঠাৎ ভৌ ভৌ দৌড়ে রাস্তার দিকে ছুটে গেল। কি হলো কি হলো? অর্ণবও পেছন পেছন ছুটল, অর্ণবের কয়েকজন বন্ধুও ছুটল। দেখা গেল রাস্তার মাঝখানে ছোট্ট একটা বিড়ালছানা গাড়ির ভয় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ভৌ ভৌ গিয়ে সেই ছোট্ট বিড়ালছানার সামনে গিয়ে দাঁড়াল। গাড়িটা হর্ন বাজিয়ে থেমে গেল। অর্ণব দ্রুত বিড়ালছানাটিকে তুলে রাস্তার পাশে নিরাপদ জায়গায় নিয়ে এলো। সে অবাক হয়ে ভৌ ভৌয়ের দিকে তাকিয়ে থাকলো। হ্যাঁ, তুই ওকে বাঁচাতে গিয়েছিলিস? ভৌ ভৌ কোনো তো কথা বলতে পারে না, কিন্তু ওর যা কিছু কথা সব বলে দিল ওর ছোট্ট ভাষায়। অর্ণবের মনে হল যে প্রাণীটিকে সবাই একদিন অবহেলা করেছিল সেই প্রাণীটি আজ অন্য একটা অসহায় প্রাণীকে রক্ষা করতে ছুটে গেল। সত্যি কি অদ্ভুত! আমাদের পাশাপাশি থেকেও ওরা কত কিছু শেখে, কিন্তু কই, আমরা তো শিখতে পারি না। আর এমন করে ওই পাড়ার যে সমস্ত ওরা পোষ্য নয় তবু পোষ্য, ওদের খাবার দাবারের নিশ্চিন্ত একটা ব্যবস্থা আছে, ওদেরকে রক্ষা করার ব্যবস্থা আছে, আর তাই ওদের মধ্যে রয়েছে সেই কৃতজ্ঞতা। ওরা সবাই সবাইকে রক্ষা করে, নিজেরা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে। আর এই কথা তো বলেই বাহুল্য, আমরা ছোট্ট থেকেই পড়েছি যে কুকুর হচ্ছে সব থেকে বিশ্বস্ত প্রাণী। তাকে সামান্য একটু খাবার দিলেই সে সমস্ত কিছু, মানে সেই বলে জান প্রাণ লড়িয়ে দেওয়া, সে সেইভাবে তার প্রভুকে, তার মালিককে সে রক্ষা করে। এত অসাধারণ তার প্রভুভক্তি এবং বিশ্বস্ততা, তাই না? সত্যি তো, ওকে কে শিখিয়েছে? ওকে প্রকৃতি শিখিয়েছে। আর প্রকৃতির মধ্যে এমন করে সবাই আছে যাদের কাছ থেকে আমরা প্রত্যেক মুহূর্তে অনেক অনেক কিছু শিখি। একদিন সন্ধ্যায়, অর্ণব তখন বেশ কয়েক বছর কেটে গিয়েছে, একটু বেশ বড় হয়েছে, পাড়ার মানুষদের নিয়ে ছোট্ট একটা সভা করল। খেলতে বেরিয়ে খেলার বন্ধুদের নিয়ে সবার কাছে গেল, গিয়ে বলল আজকে সন্ধ্যাবেলায় মাঠে তোমরা 10 মিনিটের জন্য আসবে। বড়রা সবাই জানে ওদেরকে, ওরা পাড়ার যতই পোষ্যগুলো আছে, পাড়ার পোষ্য মানে পাড়াধুত পোষ্য সব, তাদের সবারকে যত্ন করা, খাবার দেওয়া, জল দেওয়া, এই সমস্ত কাজ ওরা করে। আর সেই কারণে পাড়ায় কোনো বিপদ আপদ হয় না, কোনো চোর ডাকাত ঢুকতে পারে না, গোটা পাড়াটাকে যেন ওরা একদম কর্ডন করে রাখে। এমন করেই ওই ছোট্ট কুকুরছানা বড় হতে হতে বাকি বড়দেরকে নিয়ে এই অঞ্চলের সবার নিরাপত্তা দেয়। এটাই হচ্ছে ওর ডিউটি। অর্ণব পাড়ার বড়দের নিয়ে একটা ছোট্ট সভা করে বলল যে, আচ্ছা আমরা পশুদের ভালোবাসবো কি না সেটা তো প্রত্যেকের নিজের ব্যাপার, কিন্তু ওদেরকে অকারণে কষ্ট দেওয়ার অধিকার নিশ্চয়ই আমাদের কারোর নেই। নিশ্চয়ই বাড়ির পাড়ার বড়রা প্রত্যেকে ওর এই কথা সমর্থন করল। আর একথাও বলল,